Funka ham, jotoni fasing funka changi hamzak maya fari tabuk changzago tini ni fungni kok brok panda hayuni korang. Tini kok tishal talumai tal ni shal chini shalmari chibri rat hamsiba chibra bisi. October tal ni shalbri shalmari no ishai ne chitok ingreji bisi. Ingai narok. খনাই তো আকাশবাণী আগরতলা নেই বিশৃঙ্গ ককপুর পান্তা সং কুবনি শালনি হাই তিনি বহাইন কক কাহাম খানামানি বিশৃং তিন সিনি পান্দান সং চেং লাইগ্রাবনে তিনি নি কক কাহাম সং খানা লায়ান গৌতম বুদ্ধনি গৌতম বুদ্ধ সাইকেলাঙ্কা থপচা থপচা তৈন গলা ন সুপুঙ্গ তিনি সং যে তংমানী অব বেপাক নসিনী লাই থংজাক বনসুক মুংনি মারি তংমুং নকেব কাহাম বনসুক মুংন তৈ মুংসা কক সাউই দংখে এবার সামুংখ্লাই দংখে বিনি সাকব হামারি শাকনি সামপ্লি হাইকে নো রথারে দংফ্লাইনাই বেবাক সিত্রা ওয়ানসুক মুং রক্সিনী বখা বিশিং তৈন আচায়ো তংমুং ন খাব রংমারি গরি হিংকে ও হামিয়া সামুং খাইমা রকনো মথাগৈ দামানো বরক বেদামতাই বখা কথাং বড়রক বলংনি মুসামায়ং নিশ্লাইফানো গিরিমা সিংসা তাঙ্গ হিনমালে অ মুসামায়ং রক পাই বচপ্রক যাখে সাগ দুঃখ মানমাহাই অ সংসারনি বরক যে বেদাম রক বহাইনো সিনি সংসারনি দংখরন বেলাইনো গিরিমা সিংসা এবং তুমফ্লারিব হাইনি বাকে চিরিক যা খরাং স্লাই ফানো সেরেক খরাং হিলিক মারি বেলাইন গবাং তমু আব খাও খাকচাং তুবুই দংখে লাই থাংজা কগ গলগৈ দংয়েও ওই বসকাংনি কক ন খা থনৈ কাহাম ওয়ান সুম ওয়ান সুগুই সামুং খাইনানি নাঙ্গ যে মান মারি মান খা আবো ন ইয়াকলাই তা খাতুং দি বুইনি মান মানো ব তা মুসুদি যে বইন মুসনাই বিনি বখাও খাকসংমা মানফ্লায়নো দংফ্লাইনাই নেসলি মুংন নেসলি মুং বাই সকময়ী মানিয়া হামজকমা বাইসিমি সে সকময়ী মানো অবন হামারিনি রায়দা শাক হামন যতনি সিলাই কুচুক কুক ইয়াক পাই খাকসংমা ন যতনি সিলাই কতর আজিমু বখাও নেসলি মুং আবো নিনি ইয়াগো হকি বথাই।

0: 어쩜의 던마바이 박사시 아르고 니니노 약함의 타블라자의 당내 각성만의 칸이 미싱떼노 마두부타이 어보노승 바달떼이 두부이 마니야 아우 흥케승 아슥 저라카나라이가 গৌতম বুদ্ধ নি সাইক লাংজা ক কাহাম ন ক ক পর পাই
1: কনাই তনে রাংসাক নি তাকু বুকু তেনি সালব্রি অক্টোবর তিনি নি সাল ন মহাকাশ যুগ নি সূচনা এবা পুইলা চেংসা বানি ইয়া খেবা আবনো বৈশ্বিক্স জরানি লেখা যাক মানে আপনি মাইল ফলক নেই তিনি নিশাল ন পালাই যাকো আপন কারিব মৃত্যু সতন যাকের অগ্নি বিশঙ্গ তঙ্গ চিবাড়া চার্চেনি খ্রিস্ট বিশি নিশিমি নিনিতেই সালব্রি অক্টোবর নিশিমি গ্রেগোরিয়ান ক্যালেন্ডার লেখা যাক মানে শাল অব পুপ গ্রেগোরি ত্রয়োদশ গ্রেগোরিয়ান আ ক্যালেন্ডার নো চালু খাই মানে চিচাররা চার্চিধাম খ্রিস্ট বিশিও ওরিয়ান এক্সপ্রেস নি পুইলা চ্যাংসামানি তিনিতেই সালন চিচুকুরা নেইচি স্নি খ্রিস্ট বিশিও মাউন্ট রাসমুরনি বাস করন পুইলা চ্যাংসাকমানি মৃত্যু সতন যাকনে রগ্নি বিশিঙ্গ তঙ্গ চিচুকুরা বাচি স্নি খ্রিস্ট বিশিও স্পুটনিক ওয়ান উৎক্ষেপণ এবা আবো সোভিয়েট ইউনিয়ন দালাই ইয়াক থাবিংমানি বিশিংতিন আ কৃত্রিম যে উপগ্রহ তংমানি স্পুটনিক যে ওয়ান আপনো ইয়াকার মানে শাল আও রাংসাক নি তাকে বুকুক মৃত্যু সতন চাকরি রোগনি বিশিঙ্গ তঙ্গ চিচুকুরা দকচিদ খ্রিস্ট বিশুও লিশথু আব ফিয়কসাক মানি এবা স্বাধীনতা মানমানি শাল চিচুকুরা বাচি স্নি খ্রিস্ট বিশুও ওয়ার্ল্ড ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট আবনো লঞ্চ খাই মানে শাল তিনিতেই শাল আচাই কথার আচাইনে রগ্নি বিশিঙ্গ তঙ্গ চিচুকুরা স্নিচিধাম খ্রিস্ট বিশুও অ্যাভিস বব আচাই মানে শাল চিচাররা চুকুচিবা খ্রিস্ট বিশুও বস্টার কেটন থেনে রগ্নি বিশিঙ্গ তঙ্গ চিচুকুরা ব্রিচি নই খ্রিস্ট বিশুও গ্লেন গোল্ড ব খরকসা পেইন্টস কম্পোজার ব থৈমানি শাল তেবতঙ্গ চিচুকুরা স্নিচি ব্রি খ্রিস্ট বিশুও এনি সেকশন তেইতঙ্গ চিচুকুরা স্নিচি খ্রিস্ট বিশুও তিনিতেই শালপুরি অক্টোবর ন জেনিস জপলিন ববহাইন থৈমানি শাল আশ্চরা খনাবাইখা তিরিনি শাল নি মৃত্যু সতান মুরগ্ন
0: আও হাইকে সংতাবুক তাং বিতি খানানা ফাজিং থাংলায়ন তাং বিতিও খানালায়ন বাদা কপি কাইমানো রগে কক থাইসা থাইনি অবনি আগুলো সং সাখামনি কক খানালায়ন বাদা কপি বেলাইন কথক চাম অবন মুই এবা সুপ এবা সালাড সামই চাই মানো বাঁধাকপি ও মানথক ভিটামিন সি ভিটামিন ই আবনো কারিব মিনারেল অ্যান্টি অক্সিজেন আকুরক সিনি শাকনি শাকুর চিংড়ি থানি খনাই হামড়ি থানি বেলাইখেন জুবাও ভিটামিন সি তংমা বাকি সিনি শাকনি পদরে পদ বেমার কাশু থানি বেলাইখেন সঙ্গ জুবাও তাই ক্যান্সার হাই বেমার রগ্নব কাশু থানি জুবাও আবনো কারিব ইয়াস্কুয়ামুক সামান্য হলিরিব তাই মকল ন কাহাম তনি থানিব জুবাও বাদকপি ন কাইনা বাগেই কচাংমা মলনি নবর্তি বার পেলাই ন কাহামকুক হা সমসন শুনো তাই হাসিং সাপলো যাক হা বাদকপি কাইনা বাগেই বেলাই ন কাহাম তাই ওয়াতইনি তৈ এবাকে তৈ রক কচাইয়া তৈ আমহাই থাইও ন বাদকপি ন কাইনানি নাঙ্গো পুইলানো বনো কাইনে থাকে হা চুয়াই সবুক সবুকে চকাম রক সই মানাগ্রা নাই তাই আ জরাও ন জৈব সার এবং মুসকিক রান হারক সং সাপলুই রেনা নাংনাই আবন ইয়াগুলো আ বাঁধাকপি বসা এবার বাঁধাকপি পুইলান চারা খাই যাক আবহাইকে

0: kaiman hai kabulya busli dos hari managra nai gachara no sang lun tang sawo duini simi 3 foot ke chalri nei kaina nang nai tai sharik sharik jorawo ke tilunani nang nai tai chara kaima bohaino sharik jorawo no kaina ni nang nai bada kopi tosawi phaima jorawo ke uram uram yafang saf sutra khlai rena nang nai tai belai khon chawi phaima jorawo khai yong rok da thup aboro kisa khyal mana raknai yong rok tomu no thubi dongkhang ke ba sing hukbar bedek ni aro thangai ne malai chung bithi brai rok nai mano hek ba nim blai no sing tyo sal tha chomui to nei a nim blai no bosang bada kopi o loi mano bada kopi kai mani sal dokchi nisimi sal chukuchi ni bisungona bada kopi no sing hati o tiklai ফালেই রামপুষারক আজি মানো গাই সঙ্গাসুক জরা খানা লাগিয়া বাঁধাকপি কাইমানি রোগেই কক কিসিজা
1: খানাই তো নাই রাংসাকনি তাকে বুকুক তা বুকানা বাইদি শাখাম ক্রেনি কক তেরিনি শাখাম ক্রেনি কক হার্ট অ্যাটাক ন রোগী কক থাইসা থাই নেই হার্ট অ্যাটাক আগিনি জরা রোগ হুঁকে অব উমর হলিজা বড় রোগ নিয়ে বা চাকরা কুক বড় রোগ সুখ বাঙ্কু নোকসা কুক ফিয়াবা তাবুকনি অমল উমর থামচি নিসিমি ব্রিজনি বিশিঙ্গু তাই আপনি সিলাই কম আমতি হাই উমর নি বড় রোগব বেলাই খেয়ে কবাঙ্কু খ্লাইয়ে হার্ট অ্যাটাক অঙ্গই দঙ্গ তামনি হেমালে হার্ট অ্যাটাক বড় রোগনি তমুং চামুং ওয়ান সুকমুং থাংলাই সু খাইমানী তে আলাই দাখলাই কবনি সামুং বাই গদালমানি গথ গিয়ানী বিশিঙ্গন হার্ট অ্যাটাক গবাং কুখে উঙ্কগো হার্ট অ্যাটাক তা মোহনমালে হার্ট অ্যাটাক জেফরু চিনি বখাও থই থাংলাই সু খাইমানিয়া কেবেং মুঙ্গো কলাই খানকে তে দমনি থাংলাই সু খাইমানি লামো তুমুং বুফামরো কচাউই দংখা হানকে চিনি বখাও থই থাংমানিয়া অঙ্গই হার্ট অ্যাটাক নোকজাকো আবোবাই চিনি বখা অক্সিজেন মানিয়া অঙ্গই থাঙ্গো তৈ থুমুং থুইমুংনি লামো কলাই মা থাকো শিকলা রোগনি বিশিঙ্গো হার্ট অ্যাটাক মানি আবংখা তাবুকনি মল বড় রোগ চামুং নৌমুং ফাস্ট ফুড তৈ গবাং কুক বুফাম গনাং প্রসেসড গবাং রম দি আবো গবাং কুক খ্লাই ট্রান্স ফ্যাট সুডিয়াম চিনি আমতে হাই গবাং কুক গনাং মানি রোগ চাকুগো আপন কারিব রম দি নাংকুক মানে সুখ সামুং খ্লাইয়া ব্যায়াম রক খ্লাইয়া হিমিয়া তৈ বসাকনি কলম তুই রহরিয়া উই সামুং তাংয়া তংমানি বাকই হার্ট অ্যাটাক নোকজাকো আপনি কারিব তাবুক নোকজাকো মোবাইল কম্পিউটার আমতি হাই বাই গবাং কুক থুঙ্গুই তংখে ইংয়া খেবা থুয়ামো সাবরুম্রুগ্ন লদরই তুমুং তংখা হানকেবো চিনি দমনি যে থুই থাংলাই সুখলাইমানি লাম আবো কেবেঙ্গই থাঙ্গো গবাং মা আবন কারিব সামুং হুমুং তাংমানি কুবুনি বেলাইন গবাং মা সামুংনি প্রেসার গবাং রাং পয়সানি বেলাই ওয়ানা চিন্তা আমতি হাই তুমুং তংখা হানকে স্ট্রেস ডিপ্রেশন আমতি হাই তমু মামাং ইঙ্গি তংখা হানকে চিনি পোশাকনি কর্টিসল অ্যাড্রোনালিন হরমোন বাং রেখিব আবোবাই চিনি দমনিনি যে থৈ থাংলাই সুখলাইমানি আলাম আবো কেবেঙ্গই থাঙ্গো আপন কারিব দুমা বিড়ি সিগারেট আমতি হাই ড্রাগস ইংখেবা ক্যাফেকনি মানে রক তুমুং নংখা হানকে চাখা হানকে চিনি পোখাও অক্সিজেন মানিয়া ইঙ্গি থাঙ্গো গবাং কুক সুয়াক নংমানি চিনি বখানি অক্সিজেন থাংলাই সুখলাইমানিনো বেলাইনো কা

0: in rod dai chakurok tine himi manglak dai osaklaijak jorawo orobot mishil eba jonosoba eba abohai loud speaker amhairok tamai manglak nei saklaijakha তাই অবনকারী অবহাইন অবখাই দলাই জেলানি ভারত বাংলা আরিনি এক কিলোমিটার নি বিশিঙ্গ লোকরকনি বিশিঙ্গ কচাং কচাং খে তন্ন বাগে বাখে আরি ও কচাং কচাং তনিনা বাগে দলাই নাইকল ফাং ভারত বাংলাদেশ আরিনি এক কিলোমিটার নি বিশিঙ্গ থাংলা সুথানি কিসিসা মানা বক্সিন মুং বক্সিন খা অর অবহাইন সাজাক সালব্রুমনি সানজা দামদক নিসিমি তাইনিফুংনি দামদক জরা খরকবানী গবং থাংলাই সুখ্লাইমানগ্লাক তাই সাবরক ও দাগিমুংনি ফাতার তংনাই আবরকংখা পুলিশ সিআরপিএফ বিএসএফ তাই হাংকর নাইকলফাংনি গসিমুং নাহারজাক আমহাই নাংকুকজাক সামুংবাই গদালজাক বরক তাই শাখামিয়া নুখুংনি বরকরক সিমিনো ও দাগি মুংনি ফাতার তঙান হনি ব সাকলাই জাকা তাই আবনকারী সাকলাই জাকা তুমুং ন রাইজা সবাই তঙ্কাঙ্কে বরকন গরাক মাজরার জাকনাই হনি সাকলাই জাকা ও দাগি মুং বসকাং ডিসেম্বর তালনি সাল নৈচি ব্রি সাল জরা তঙ্গান হনি ব সাকলাই জাকা হাইকে যতন শারীরিক দামদক নিসিমি তাইনি ফুংনি দামদক জরা ভারত বাংলাদেশ আরি নি বিশিঙ্গ থাঙ্গেউই তংখেন চাও নেই নেই সাকলাই জাক্কা তাই অবহাইন তাইকে সেহাঙ্গাঙ্কে সদর তাই মোহনপুর মহকুমা নি বিশিঙ্গ ভারত বাংলাদেশ আরি ও অরবহাইন অবহাইন সাকলাই জাক্কা অরখাই 500 মিটার নি বিশিঙ্গ হরনি দাম চার নিসিমি তাইনি ফুংনি দাম বা জরা লোকরোগনি থাংলাই সুথানি মানা বক্সিন মুং বক্সিন জাকা অব বস্কাং নভেম্বর তালনি সাল নৈচি সালমারি জরা তঙ্গান হানি সাকলাই জাকা অর বহাইন থাজিং হাইন পুলিশ সিআরপিএফ বিএসএফ তাই হাংকর নাইকল ফাংনি গসিমুং নাহারজাক আমহাই বড় রক সিমিন রায়দানো রগি থাংমানানো তাই সাকামিয়া নুখুংনি বরক বরক অরাইদানি ফাতার তঙ্গান হেনেই সাকলাই জাকা ইংকাই সং আসুক জরা তো খানালাইকা সেবুক তিনি কক থুম সেবুক বরক তলাংমনি কক খানালাই এনে ইংকাই তিনি নবার তিবার নি কক খানাই নালাইগ্রানে পইলা
1: আগুলি বীরখুম হলাতে গানে গেনে আমসেনি নক বাড়তে পানি ককতমা হো সাকলাই যাখা নখা চুমই গানাং তংনাই কিসামিসা কাশা কুশু থায়ু ফেরাং কগে ওয়াতে ফাইফার মানো তুমকুক মানি মারিও তুমসা মারিও 33 ডিগ্রি সেলসিয়াস তুমখলাই মারিও 19 ডিগ্রি সেলসিয়াস নবারও তে হকুনি মারি সাকাও চুকুচিবা পার্সেন্ট খামাও নুকসাখানে দক্সিবরি পার্সেন্ট আসুক চরা খানা পাইখা নক বাড়তি পারনি ককতমা
0: আও হেকে সং সেবগ বরক তলাংমানি কক খানালাই না সেবগ বরক তলাংমানি কক সং আনর তঙ্গ TNGCL DGM রিক্রুটমেন্ট 2026 TNGCL অনলাইন বিসিংটি ডেপুটি জেনারেল ম্যানেজার অবনি বাকে কাইসা ভ্যাকেন্সি তঙ্গ অবনি বাকে রংমারি নাই মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তাই হ্যাঁ বা কেমিক্যাল এবার সিভিল ইঞ্জিনিয়ার অব গ্রাজুয়েট খাইজাক তাই 60% মানিনাই পাস নাই তাই পোস্ট কোয়ালিফিকেশন এবার খেবা বিনি যে এক্সপিরিয়েন্স বতঙা নাই হিনি সাকলাই জাকা ও ডেপুটি জেনারেল ম্যানেজারনি বাকি উমরং নাই 40 ইয়ার্স নি বিশিঙ্গ তাই রাইডান রুগী খাতিজাক বসং নিহে তাই কিসা কবাং ফানো যোগান হিনি ব সাকলাই জাকা

অনলাইন নিবিশংতেই ফর্ম ফিল আপ খাইজাক নাই, তাই অ্যাপ্লিকেশন ফি 500, তাই নরক 9 অক্টোবর সারিখ নিয়ে দাম দক নিশিম বিশিঙ্গ অনলাইন নিবিশংতেই ফর্ম ফিল আপ খাই মানান নিব সাকলাই যাক্ষা অনলাইন নিবিশংতেই নরক ফর্ম ফিল আপ খাইনা থাকাঙ্কে নরক থাকমান TNGCLUNLINE তাই .com ও ওয়েবসাইট হাবুই নরক ফর্ম ফিল আপ খাই মানু গেসং আসুক জোরা সেবুগ বরক তেলাংমানি কক খানালাইকে এতাবক সং খানালাইন হায়ুনি খরাঙ্গ হানো লবজাক রিচাবমুং প্রমিলা দেববর্মানী খরাঙ্গ

0: আসুক সেরা সংখানালাইকা প্রমিলা দেববর্মা বাইরে চাপ ছাক হানল অপছাক রচাপ মু আকাশবাণী আগরতলা বনি লগিনে পাইখানা
1: শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত হায়ংনি খরাং অনুষ্ঠান। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলুনিয়া কেন্দ্র থেকে। এখন জানিয়ে দেব আমাদের আজকের দিনের পরবর্তী অনুষ্ঠান প্রসঙ্গে। সাতটা বাজে 25 মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে প্রথমে বাংলা সংবাদ এবং পরে ককবরক সংবাদ। 7:45 শুনবেন গীতালিতে শিল্পী পূর্বাদামের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত। 8:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত। যা দেখলাম এ জীবনে এই অনুষ্ঠানে শুনবেন 8:15। এতে আজ শুনবেন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং লেখক শ্রী প্রদীপ চক্রবর্তীর কথা। এই অনুষ্ঠানের অবহিত পরেই শুনবেন বাংলা গানের অনুষ্ঠান গানের ভুবনে। 9:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। 9:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 10:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। 10:05 দেশাত্মবোধক গানের অনুষ্ঠান। শুরু হইতে শুনবেন শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের পরিবেশনায় আধুনিক গান। 10:30 11:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। 11:05 শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM উচ্চয়ন্তের ককবরক অনুষ্ঠান। 11:30 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। সংবাদের অব্যবহিত পরেই পুনরায় শুনবেন FM উচ্চয়ন্তের ককবরক অনুষ্ঠান। 2:00 শুনবেন মিড ডে নিউজ। 2:15 শুরু হইতে শুনবেন বাংলা আধুনিক গান। 2:30 আমি নারী এই অনুষ্ঠানে আজ শুনবেন রবিবারের আলাপ চারিতা। এই অনুষ্ঠানে আজকের বিষয় কেমন ছিল বিলুনিয়ার পুরনো দিনগুলোর পুজো। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য থাকবেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা অনিমা রায় এবং অবসরপ্রাপ্ত CDPO শ্রী হরিনারায়ণ সেনগুপ্ত। সাক্ষাৎকার গ্রহণে থাকবেন সুপর্ণা সাহা। 3:00 শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত হিন্দি সংবাদ। 3:05 বিবিধ ভারতীর রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। 5:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং এর অব্যবহিত পরেই 5:05 শুনবেন ইংরেজি সংবাদ। 5:10 অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে শুনবেন পুরনো হিন্দি ছায়াছবির গান। 5:45 লোকসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন লোকগীতি। ককবরক অনুষ্ঠান শুনবেন 6:00 খেতে খামারে। 7:05 তারানা অনুষ্ঠান। এতে শুনবেন আজ অতিথি থাকবেন পায়েল রায় সঙ্গীত শিল্পী। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 এবং 7:55 শুনবেন প্রথমে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ এবং পরে স্থানীয় বাংলা সংবাদ। 8:05 শুনবেন লাইভ টক শো অনুষ্ঠান রবিবারের আড্ডা। 9:00 শুনবেন নাট্যানুষ্ঠান, আজকের নাটক চন্দ্রগুপ্ত, পরিচালনা শৈলেন চৌধুরী। 10:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এশিয়ান গেমসের ধারা বিবরণী। শ্রোতা বন্ধুরা, শুনলেন আজকের দিনের পরবর্তী অনুষ্ঠান প্রসঙ্গে।

কাছে এবং দূরে, যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজ সকালে অনুষ্ঠান। আজ সকালে অনুষ্ঠানে প্রথমে ফিরে তাকাবো ইতিহাসের পাতায় ঘটে যাওয়া কিছু ঘটনাবলী সম্পর্কে। আজ 4 অক্টোবর 1963 সালের আজকের এই দিনে ক্যারিবিয়ান সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠেছিল। ওই ঝড়ে ক্যারিবিয়ান সমুদ্রের সকল দ্বীপ এবং বন্দরের সরঞ্জামাদি আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়। ভয়াবহ এই তুফানের গতিবেগ ছিল ঘণ্টায় 150 কিলোমিটার। প্রায় 6,000 লোক এই তুফানে মারা গিয়েছিলেন। মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিল হাইতি এবং কিউবার অধিবাসী। 1965 সালের আজকের এই দিনে পোপ ষষ্ঠ পল আমেরিকায় প্রথম পোপীয় সফর শুরু করেন। 1966 সালের আজকের এই দিনে লেসোথো ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে। 1967 সাল ব্রুনাইয়ের ওমর আলী সাইফুদ্দিন তৃতীয় তার পুত্রের পক্ষে সিংহাসন ত্যাগ করেন। যুগোস্লাভিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক চুক্তি সম্পাদিত হয় 1979 সালের আজকের এই দিনে। আন্টার্কটিক চুক্তির পরিবেশ সুরক্ষা সংক্রান্ত প্রোটোকল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় 1991 সালের এই দিনে। 1992 সালে ব্রাজিলে কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা বাঁধে, এতে 111 জন পন্থী নিহত হয়। রোম সাধারণ শান্তি চুক্তি মোজাম্বিকে 16 বছরের গৃহযুদ্ধের অবসান ঘটায় 1992 সালের এই দিনে। সাল দিনটি ছিল আজকের এই দিন রাশিয়ার সাংবিধানিক সংকটের সময় ট্যাঙ্ক রুশ সংসদে গোলাবর্ষণ করে, যখন রাষ্ট্রপতি ইয়েলত সিনের বিরুদ্ধে বিক্ষোভকারীরা বাইরে সমাবেশ করে। 1997 সাল উত্তর ক্যারোলাইনার মার্কিন ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম নগদ অর্থ ডাকাতি সংঘটিত হয়। নেপালের রাজা জ্ঞানেন্দ্র ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে বরখাস্ত করে নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন 2002 সালের আজকের এই দিনে। 2003 সাল দিনটি ছিল আজকের এই দিন ইসরায়েলে ম্যাক্সিম রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় 21 জন ইসরায়েলি নিহত হয়। উইকিলিক্স চালু করা হয় 2006 সালের আজকের এই দিনে। ২০১০ সাল হাঙ্গেরিতে আজকা এলুমিয়া কারখানা দুর্ঘটনায় 10 লক্ষ ঘনমিটার তরল এলুমিয়া কাদা ছড়িয়ে পড়ে, এতে 9 জন নিহত, 112 জন আহত হন এবং 2টি প্রধান নদী মারাত্মকভাবে দূষিত হয়। নাইজারের ট্যাঙ্গো ট্যাঙ্গো গ্রামের বাইরে মার্কিন নাইজেরীয় যৌথ বিশেষ বাহিনী ইসলামিক স্টেটের জঙ্গিদের অতর্কিত হামলার শিকার হয়। সালটি ছিল 2017-র আজকের দিন। আজ বিশ্ব প্রাণী দিবস। প্রতিবছর 4 অক্টোবর বিশ্বজুড়ে প্রাণী কল্যাণে বার্তা নিয়ে এই দিবসটি পালন করা হয়। এবারে জানিয়ে দিচ্ছি কিছু জন্ম মৃত্যুর খবরাখবর। 1281 সালের আজকের এই দিনে ফ্রান্সের রাজা দশম লুই জন্মগ্রহণ করেন। 1895 সালের আজকের এই দিনে বিখ্যাত মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা বাস্টার কিটন জন্মগ্রহণ করেন। 1931 সালের আজকের এই দিনে প্রখ্যাত ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ১৬৭৯
69 সালের আজকের এই দিনে বিখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী রেমব্রন্ট মৃত্যুবরণ করেন। 1947 সালের আজকের এই দিনে নোবেলজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক মৃত্যুবরণ করেন। এই ছিল জন্মমৃত্যুর কিছু ঘটনা। এছাড়াও আজকের দিনের বিশেষ আরেকটি ঘটনার ঘটেছিল, সেটি হল 1957 সালের সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুতনিক ১ মহাকাশে উৎক্ষেপণ করে, যা মহাকাশ যুগের সূচনা করেছিল। শ্রোতা বন্ধুরা, জানালাম আজকের দিনের ইতিহাসের পাতায় ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী সম্পর্কে। ইতিমধ্যে আপনাদের বলেছি আজকের দিনের একটি বিশেষ গুরুত্ব অন্যভাবে রয়েছে। আজ বিশ্ব প্রাণী দিবস, তাই এই সম্পর্কে দু চারটি কথা না বললেই না হয়, কেননা প্রাণীরাও মানব জীবনের এবং সমাজ পরিবেশের, বিশ্ব পরিবেশের একটি বিশেষ অংশ। বিশ্ব প্রাণী দিবসের প্রবর্তক ছিলেন কুকুর বিশেষজ্ঞ হেনরিক জিমারম্যান। তিনি 1925 সালের 24 মার্চ জার্মানির বার্লিনে স্পোর্ট প্যালেসে প্রথম বিশ্ব প্রাণী দিবস আয়োজন করেন। এই প্রথম অনুষ্ঠানে 5,000-এরও বেশি লোক উপস্থিত ছিলেন। এই কার্যক্রমটি মূলত 4 অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা পশুদের পৃষ্ঠপোষক সাধু সেন্ট ফ্রান্সিস অব আসিসির ভোজ উৎসবের সাথে মিলে যায়। তবে সেই দিনে অনুষ্ঠান স্থল উপলব্ধ ছিল না। এরপর 1929 সালে প্রথমবারের মতো অনুষ্ঠানটি 4 অক্টোবরে স্থানান্তরিত করা হয়। প্রতি বছর জিমারম্যান বিশ্ব প্রাণী দিবসের প্রচারে অক্লান্তভাবে কাজ করতেন। অবশেষে 1931 সালের মে মাসে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা কংগ্রেসে 4 অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে সার্বজনীন করার তাঁর প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত ও একটি প্রস্তাবনা হিসেবে অনুমোদিত হয়। আর্জেন্টিনায় এই দিনটি 1908 সাল থেকে 29শে এপ্রিল পালন করা হয়, যা বুয়েন্স আইরেসের পশু সুরক্ষা সমিতির সভাপতি ইগনাসিও লুকাস আলভারাসিন প্রচার করেছিলেন। কাকতালীয়ভাবে আলভারাসিন 1926 সালের একই তারিখে মারা যান, তাই দেশে পশু অধিকার আন্দোলনের পথপ্রদর্শক হিসেবে তাকে শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটি পালিত হয়। 2003 সাল থেকে বিশ্ব প্রাণী দিবসের সমন্বয় করে আসছে যুক্তরাজ্য ভিত্তিক প্রাণী কল্যাণ সংস্থা নেচার ওয়াচ ফাউন্ডেশন, এবং 2023 সালের উদযাপন উপলক্ষে একটি নতুন বিশ্ব প্রাণী দিবস ওয়েবসাইট চালু করা হয়েছে। বিশ্ব প্রাণী দিবস সৃষ্টির মরশুমের সমাপ্তি ঘটায়, যা সৃষ্টির উৎসব থেকে শুরু হয়। পরবর্তীতে নেচার ওয়াচ ফাউন্ডেশনের ফাউন্ডেশন স্থানীয় প্রাণী উদ্ধার কেন্দ্রগুলির জন্য সমর্থনকে উৎসাহিত করে, ডোনেট এ ডিনার সহ তহবিল সংগ্রহের উদ্যোগে প্রচার করে। বলিভিয়া, বাহামাস, চীন এবং কলম্বিয়ার মতো অনেক দেশে বিশ্বব্যাপী উদযাপনকে উৎসাহিত করার জন্য এই বার্ষিক অনুষ্ঠানও রয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব প্রাণী দিবসে সবার প্রতি আহ্বান যে আমাদের গৃহপালিত হোক কিংবা না হোক, প্রাণীদের প্রতি যত্নশীল হন এবং একটু মানবিক দিক তাদের প্রতি অবশ্যই রাখবেন। কেননা অনেক সময় আমরা রাস্তায় চলতে গিয়ে দেখি যে পথচালিত যে সমস্ত প্রাণীরা রয়েছে পথে ঘাটে ঘুরে বেড়ায়, তাদের প্রতি কখনো কখনো নির্মমভাবে নির্যাতনের শিকার ওরা হয়ে থাকে। তাই সবার প্রতি আবেদন যে এরকম করবেন না, তাদেরও বেঁচে থাকার, সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। শুনছেন আজ সকালে অনুষ্ঠান। এখন একটি ঘোষণা। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা
বিএনএসএস 2023-এর 163 ধারায় অধীনে জারি করা নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি ও নির্বাচনী কর্মসূচি অনুসারে টিটিএএডিসি এর অধীন 2026 সালের ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনের ভোট গণনা দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন নির্ধারিত গণনা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মাননীয় জেলা শাসক এবং সমাহর্তা এক আদেশ বলে ভোট গণনার সময় জেলার সর্বত্র শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্যে অবৈধ জমায়েত শান্তি বিঘ্নিত করতে পারে এমন কার্যকলাপ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। আদেশ অনুযায়ী দক্ষিণ ত্রিপুরা জেলার যে কোনো স্থানে বেশি ব্যক্তির জমায়েত কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া দক্ষিণ ত্রিপুরায় যে কোনো স্থানে নিযুক্ত উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জনসভা, লাউডস্পিকার ব্যবহার ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জেলার সর্বত্র সাম্প্রদায়িক উত্তেজনা, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সম্প্রীতি বিঘ্নিত হতে পারে এমন কোনো কাজ বা গুজব ছড়ানোর কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। ভোট গণনার কাজে নিযুক্ত কর্মী, কর্তব্যরত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, বৈধ নির্বাচন আধিকারিক বা নির্বাচন কর্তৃপক্ষের পরিচয়পত্রধারী গণনা এজেন্ট এবং সাংবাদিক মাধ্যমের কর্মীরা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। চিকিৎসাজনিত জরুরি পরিষেবার যানবাহন, দমকলের গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। আইন অমান্যকারী ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস 2023-এর 223 ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশ বলে জানানো হয়েছে। ঘোষণাটি শুনলেন।

এই সপ্তাহের যোগাসন এ পর্বে আজ বলবো ধনুরাসন সম্পর্কে দু চারটি কথা। ধনুরাসন, এই আসনটি পুরো শরীরকে প্রসারিত করে এটি ওজন কমাতে, হজম শক্তি বাড়াতে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে। পিঠকে নমনীয় করার জন্য এটি একটি অত্যন্ত কার্যকারী যোগাসন। কিভাবে করবেন? উপর হয়ে মাটিতে শুয়ে পড়ুন, হাঁটু দুটি পেছনের দিকে ভাঁজ করুন, হাত দিয়ে গোড়ালির নিচে পা দুটি ধরুন, একটি গভীর শ্বাস নিন এবং বুক যতটা সম্ভব উঁচু করুন। এবার পা দুটি এমনভাবে প্রসারিত করুন যাতে আপনার শরীর ধনুকের মতো আকার ধারণ করে। যতক্ষণ পারেন এই অবস্থানে থাকুন। শ্বাস ছাড়ার সময় শরীরকে আস্তে আস্তে করে শিথিল করুন এবং খুব ধীরে ধীরে আগের অবস্থানে ফিরে আসুন। এই আসনটি 3 থেকে 4 বার পুনরাবৃত্তি করুন। এবারে জানা যাক এই আসনের উপকারিতা কি কি। এটি নিয়মিত অভ্যাসে মেরুদণ্ডকে নমনীয় করে এবং মেরুদণ্ডের অনমনীয়তা কমায়, শরীরের স্থূলতা কমায়, এটি পেটের ব্যথা নিরাময় করতে পারে, হাত পা ও পেটের পেশিগুলিকে শক্তিশালী করে তোলে। এই আসন অভ্যাস ফুসফুসের শক্তি ও শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া বৃদ্ধি করে, তাই নিয়মিত আসন অভ্যাস করুন, যোগাসন করুন, শরীরকে সুস্থ এবং স্বতঃস্ফূর্ত রাখুন। তবে অবশ্যই আপনার শরীরের সুবিধা অসুবিধা বুঝে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সেটি অবশ্যই করবেন। শুনলেন এ সপ্তাহের যোগাসন পর্বে ধনুরাসন সম্পর্কে।

শুনলেন, নিঃশান্তবোধকান শিল্পী ছিলেন রূপঙ্কর বাগচি। শ্রোতা বন্ধুরা, এবারে টুকিটাকি অন্যান্য খবর। কৃষ্ণস্বর হরিণ দেখতে চান? ঢেউ খেলানো টিলা, সামনেই চাষের ক্ষেত, তারই সামনে সপরিবার নির্ভয়ে ঘুরে বেড়ায় কৃষ্ণস্বর হরিণ। তবে দুলকি চাল ঠিক ততক্ষণই যতক্ষণ না তারা টের পাচ্ছে যে আশেপাশে কেউ আছে। একবার পদশব্দ পেলেই নিমেষেই দৌড়। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ওড়িশার গঞ্জাম জেলার দুই গ্রাম বানিয়া এবং চিকিলিতে দেখা মেলে তাদের। তা এখনও অনেকের কাছে যদিও অজানা, ওড়িশার জনপ্রিয় পর্যটন কেন্দ্র রম্ভা, পাহাড় ঘেরা চিল্কা ঘুরে নেওয়া যায় এখান থেকেই। তাই ঘুরে আসতে পারুন এবং সেই কৃষ্ণস্বর হরিণের মনোরম যে বিচরণ সেটাও আপনারা উপভোগ করে আসতে পারুন। এলওসিতে আটক এক পাক কিশোরী। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে লাম এলাকায় নিয়ন্ত্রণ রেখা ভুলবশত অতিক্রম করায় পিওকে এর 17 বছরের এক কিশোরীকে আটক করা হয়েছে। জানা গিয়েছে ওই নাবালিকা পিওকের খুইরেট্টা এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে ভারতীয় সেনাবাহিনী তাকে পরবর্তী যাচাইয়ের জন্য নওশেরা পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোরী দাবি করে যে সে উদ্দেশ্যহীনভাবেই ভারতীয় ভূখণ্ডে চলে এসেছিল। এশিয়ারে চারে শেষ করল ভারত। শেষ হয়ে গেল 2026 সালের এশিয়ান গেমস। জাপানে আয়োজিত প্রতিযোগিতায় শেষ পর্যন্ত 4 নম্বরে শেষ করল ভারত। শীর্ষে চীন, তার পদক সংখ্যা 340, দ্বিতীয় স্থানে জাপান পদক সংখ্যা 266, 3 নম্বরে দক্ষিণ কোরিয়া পদক সংখ্যা 149। তবে দুদিন আগেও মনে হচ্ছিল ভারত প্রথম দশের বাইরে শেষ করবে, শেষ 3 দিনে অনেকটা এগোলো ভারত। এবারের এশিয়ান গেমসে ভারত মোট 85টি পদক জিতেছে, তার মধ্যে 21টি সোনা, 27টি রুপো এবং 37টি ব্রোঞ্জ। এই টুকিটাকি খবরাখবরের সঙ্গে শেষ করব আজকের আজ সকালে অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আগামীকাল সকালে। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে স্থানীয় বাংলা সংবাদ, পরে কপরুক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। ভারতীয় ন্যায় সংহিতা পুরোপুরি কার্যকর হলে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে আমন্ত্রণ জানিয়েছেন। 19তম প্রবাসী ভারতীয় দিবস আগামী বছরের 7 থেকে 9 জানুয়ারি কলকাতায় হবে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস, ইতিমধ্যে ভারত 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ পদক পেয়ে এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। আইএফএ শিল্ড ফুটবলের সেমিফাইনালে আজ মোহনবাগান পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য নিয়ে গঠিত অর্থ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন বিজেপি সাংসদ ভর্তৃহরি মহতাব। বিদেশ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই কমিটিতে নিম্নকক্ষ থেকে 21 জন এবং উচ্চকক্ষ থেকে 10 জন সদস্য রয়েছেন। রেলওয়ে বিষয়ক কমিটির নেতৃত্বে থাকবেন বিজেপি সাংসদ সুধীর গুপ্ত। লোকসভার সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে রাসায়নিক ও সার বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। কৃষি পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ চরণজিৎ সিং চান্নি। প্রতিরক্ষা বিষয়ক কমিটির সভাপতি হয়েছেন বিজেপি সাংসদ রাধামোহন সিং। জলসম্পদ বিষয় প্রতাপ রুডিকে, পাশাপাশি গ্রামোন্নয়ন ও ভক্তগিরি উল্লা। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে সংহিতা পুরোপুরি কার্যকর হলে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা বিশ্বের সবচেয়ে আধুনিক ব্যবস্থায় পরিণত হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন। মধ্যপ্রদেশের ভোপালে গল তিনি বলেন, ভারতীয় ন্যায় সংহিতা সম্পূর্ণভাবে কার্যকর হওয়ার পর এফআইআর দায়ের থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একটি মামলার নিষ্পত্তি 3 বছরের মধ্যে করা সম্ভব হবে।
1: कानून पूर्ण इम्प्लीमेंटेशन के बाद हमारी क्रिमिनल जस्टिस सिस्टम दुनिया की सबसे आधुनिक क्रिमिनल जस्टिस सिस्टम बन जाए और इसके अंदर विज्ञान को हमने डाला है, ऑनलाइन सुनवाई, वीडियो कॉन्फ्रेंसिंग, एफएसएल के प्रावधान और कई आधुनिक प्रकार के वैज्ञानिक संशोधनों को इसके साथ जोड़ा है। महिला सुरक्षा, गुमशुदा बच्चे, आतंकवाद, लिंचिंग, ये सारी चीजों से प्रोटेक्शन की व्यवस्था।
0: পাকিস্তান থেকে নিয়মিত অবৈধ আন্তঃসীমান্ত অনুপ্রবেশে সহায়তা করার বিষয়ে ভারতের তীব্র প্রতিবাদ জানাতে বিদেশ মন্ত্রক পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। এছাড়া শুক্রবার পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ফিরোজপুর সেক্টরের একটি ঘটনা নিয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগও ভারত দ্বর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 3 ব্যক্তি অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। আসন্ন নিরাপত্তা ঝুঁকি সৃষ্টির কারণে বিএসএফ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়। এরা আন্তঃসীমা মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত। এ ব্যাপারে পাক কর্তৃপক্ষকে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পাকিস্তানকে আহ্বান জানানো হয়েছে। নীতি আয়োগের সদস্য রাজীব গৌবা দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিয়ন্ত্রণমূলক কাঠামো বা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের বিবর্তনের উপর জোর দিয়েছেন। তিনি মনে করেন, নীতি নির্ধারকদের সামনে মূল চ্যালেঞ্জটি হল নিয়ন্ত্রণ ও বৃদ্ধির মধ্যে কোনো একটিকে বেছে নেওয়ার পরিবর্তে এমন সব নিয়মকানুন বা বিধান তৈরি করা যা ঝুঁকি ব্যবস্থাপনার পাশাপাশি উদ্ভাবন, প্রতিযোগিতা ও বিনিয়োগকে সাহায্য করবে। গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত 5ম কৌটিল্য ইকোনমিক কনক্লেভের বিপর্যয় বা আমূল পরিবর্তনের যুগে নিয়ন্ত্রণমূলক তদারকি বিষয়ক পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি একথা বলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য 5টি সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। উচ্চশিক্ষা বিভাগ ধ্রুপদী অসমীয়া, বাংলা, মারাঠি, পালি এবং প্রাকৃত ভাষার অধ্যয়নের জন্য এই 5টি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে। এর ফলে উচ্চতর গবেষণা, ভাষাগত ও সাহিত্যিক ঐতিহ্যের সংরক্ষণ ও ডিজিটাইজেশনের কাজ অনেকটাই এগোবে। এই উৎকর্ষ কেন্দ্রগুলি অসমের তেজপুর বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, পুনের ডেকান কলেজ পোস্ট গ্রাজুয়েট রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ গুজরাটে স্থাপন করা হবে। মায়াপুরের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইস্কনের সদর দপ্তরটি নতুন রূপ পেতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকার নদিয়া জেলার এই শহরটিকে আন্তর্জাতিক মানের ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে। নগর উন্নয়ন দপ্তরের সূত্র অনুযায়ী ইস্কন মন্দিরের কাছে প্রায় 2100 বিঘা জমির ওপর এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর গতকাল উত্তরাখণ্ডের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রায় 71,58,000 ভোটারের নাম রয়েছে, যা আগের ভোটার তালিকার তুলনায় প্রায় 8,00,000 কম। রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস দাবি করেছে ভোটার সংখ্যা প্রায় 14,00,000 কমেছে। উত্তরাখণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী 8ই জুন যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল তখন ভোটার তালিকায় 79,06,000 ভোটার ছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে আমন্ত্রণ জানিয়েছেন। ক্যাপ্টেন মাচ্ছারের সঙ্গে টেলিফোনে বার্তালাপের সময় নেতানিয়াহু তাকে ভারত, ইসরায়েল এবং সমগ্র বিশ্বের নায়ক বলে অভিহিত করেন। মাঝ আকাশে সহযোগী পাইলটের হামলা রুখে দিয়ে তিনি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন বলে নেতানিয়াহু জানান। তিনি ক্যাপ্টেন মাচ্ছারের দ্রুত আরোগ্য কামনা করেন। মার্কিন উপবিদেশ সচিব ক্রিস্টোফার ল্যান্ডাও ফ্লাই দুবাইয়ের বিমানকে বিপদমুক্ত করার জন্য ভারতীয় পাইলট স্মিথ মাচ্ছারের উচ্চ প্রশংসা করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ক্রমবর্ধমান মার্কিন চাপ এবং নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান একটি নতুন ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে পেজেস্কিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস করে ইরানি জনগণের ওপর চাপ সৃষ্টির অভিযোগ করেছেন। তিনি বলেছেন, সরকারি প্রচেষ্টায় এবং জনগণের সহায়তায় মার্কিন অভিসন্ধি সফল হয়নি। ব্রাজিলে আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন বর্তমান রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা এবং ফ্ল্যাভিও বলসোনারো। ফ্ল্যাভিও প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারোর পুত্র। রাষ্ট্রপতি পদের জন্য মোট 12 জন প্রার্থী থাকলেও লড়াই হবে এই দুজনের মধ্যেই। যদি কোনো প্রার্থী 50% বেশি ভোট না পান তবে শীর্ষ দুই প্রার্থী 25 অক্টোবর রান অফ বা চূড়ান্ত দফার ভোটে অংশ নেবেন। 19তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আগামী বছরের 7-9 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করবে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনের উদ্বোধন করবেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জাপানের নাগোয়া শহরের মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে 2 সপ্তাহব্যাপী এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 6টায়। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিং তারকা নিরু ধান্দা। উল্লেখ্য, 21টি সোনা, 27টি রুপো এবং 37টি ব্রোঞ্জ পদক নিয়ে মোট 85টি পদক পেয়ে ভারত এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত ব্রাজিলের কাছে 0-4 গোলে পরাজিত হয়েছে। ব্রাজিলের হয়ে 28 মিনিটে প্রথম গোল করেন এস্তেভাও, 42 মিনিটে পেদ্রো এবং 58 মিনিট ও সংযুক্ত সময় 2টি গোল করেন স্যামুয়েল লিনো। তবে প্রথমবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়ে ভারতীয় দল যথেষ্ট ভালো খেলেছে বলে জানিয়েছেন প্রাক্তন জাতীয় ফুটবলার মানস ভট্টাচার্য। আগামী মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে গত বছর ডিসেম্বর মাসে লিওনেল মেসিকে দেখতে এসে টিকিট কেটেও বঞ্চিত হওয়া দর্শকদের জন্য ভারত উরুগুয়ে ম্যাচে বিনামূল্যে 22,000 টিকিট দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। 126তম আইএফএসএল ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। নিউ চণ্ডীগড়ের মুলানপুরে সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ক্রিকেট ম্যাচে গতকাল ওয়েস্ট ইন্ডিজ ভারতকে 5 উইকেটে পরাজিত করেছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 351 রান করে। জয়ের জন্য 352 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দল 48 ওভার 2 বলে 5 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে আমন্ত্রণ জানিয়েছেন। এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস। আইএফএসএল ফুটবলের সেমিফাইনালে আজ মোহনবাগান পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার 8 বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2030 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান, ক্যাম্পে হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল। আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড। আপনি beneficiary.nha.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড। স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার, আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার। আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন। ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশ বান্ধব ও নান্দনিক রূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, শহরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং সার্বিক নগর উন্নয়ন নিশ্চিত করা। গতকাল আগরতলার উজান অভয়নগর বাজার সংলগ্ন পুকুরের সার্বিক সংস্কার, আধুনিকীকরণ, সৌন্দর্য প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পরিচর্যার অভাবে, অবহেলা এবং সঠিক পরিকল্পনার অভাবে অতীতে আগরতলা শহর সহ রাজ্যের বহু ঐতিহ্যবাহী পুকুর ও জলাশয়ের অস্তিত্ব সংকটে পড়েছিল। জলাশয়ে ভরাটের কারণে যেমন প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তেমনি বর্ষাকালে জল নিকাশির ব্যবস্থাতেও সমস্যা দেখা দিত। বর্তমান রাজ্য সরকার ও আগরতলা পুর নিগম যৌথ উদ্যোগে শহরের প্রাচীন ও গুরুত্বপূর্ণ জলাশয়গুলিকে চিহ্নিত করে পুনরায় ও পুনরুজ্জীবিত করার বিশেষ অভিযান শুরু করেছে। উজয় অভনগর বাজারের পুকুরটির সৌন্দর্যায়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, অমৃত 2.0 প্রকল্পের মাধ্যমে পুকুরটির চারপাশ বাঁধানো, হাঁটার পথ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বসার বেঞ্চ এবং সুন্দর সবুজ বাগান তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত উদ্যোগে ত্রিপুরায় নগরায়ন ও যোগাযোগের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল আগরতলার শান্তিপাড়াস্থিত নির্মীয়মান ক্ষেত্রমোহন স্কুল বাড়ি পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী বলেন, যাবতীয় গুণমান বজায় রেখে ইংরেজি মাধ্যমে স্কুলে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হবে। ধাপে ধাপে এটিকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করা হবে। সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাতে মুখ্যমন্ত্রী বলেন, ক্ষেত্রমোহন স্কুল একটি বহু পুরনো স্কুল, কিন্তু সময়ের সাথে সাথে এটি বন্ধ হয়ে যায়। অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই স্কুলটিকে নয়া কলে পরে নতুন ভাবে ভালো মানের স্কুল হিসেবে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিদর্শনকালে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্ন দত্ত, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, শিক্ষা অধিকর্তা ডক্টর সুমিত রায় চৌধুরী সহ অন্যান্য দপ্তরের শীর্ষ আধিকারিকগণ। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে আগামীকাল ভোট গণনা। রাজ্যের 44টি ব্লকের 45টি গণনা কেন্দ্রে সকাল 8টা থেকে শুরু হবে গণনা। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, গণনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 1640 জন প্রার্থী নির্বাচনে জয়লাভ করেছে। এদিকে গতকাল উদয়পুর ও অমরপুর ভিলেজ কমিটির 3টি আসনে পুনরায় ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ ছিল শান্তিপূর্ণ। অমরপুর ব্লকের পাহাড়পুর ভিলেজ কমিটির 1টি আসনে পুনরায় ভোটে 91.58% এবং উদয়পুরের মাতাবাড়ি ব্লকের গামারিয়া ভিলেজ কমিটির 2টি আসনে পুনর্ভোটে

0: সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় ভারতীয় ধ্রুপদী ভাষা অধ্যয়নের জন্য 5টি উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। ধ্রুপদী অসমীয়া, বাংলা, মারাঠি, পালি ও ধ্রুপদী প্রাকৃত ভাষা অধ্যয়নের জন্য এই 5টি উৎকর্ষ কেন্দ্র স্থাপিত হবে। উৎকর্ষ কেন্দ্রগুলো আসামের তেজপুর বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, পুনের ডেকান পোস্ট গ্রাজুয়েট কলেজ ও গবেষণা প্রতিষ্ঠান, উড়িষ্যার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং গুজরাটের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ বলেছেন, কলেজ অব ফিশারিজ রাজ্য মৎস্য শিক্ষা ও দক্ষতা জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। গতকাল লেম্বুছড়া স্থিত কলেজ অব ফিশারিজের 28তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি রাজ্যে একটি পৃথক মৎস্য বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নি বিশ্ব যার উমান রোগী অসেবনা হার নাই যত অন্য খাকা হামিয়া ভারত নংতাই নি নিন্নকুনি বড় রোগ নিশা কাহামনা রোগানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম দাং বদাং রাং নাংয়া ওই চুবা মুগু ওই দং ত্রিপুরা গনাঙ্গুই ন আয়ুষ্মান কার্ড নামনানি সামু খলাই জাগি দং কেম্প শাখাম নগ দায় নব নগ চিনি বদল নি বড় রোগ হাঙ্গি দং নি নিন্নকুন চুগুই দং খে তিনি ন আয়ুষ্মান কার্ড খলাই দি বেনিফিশিয়ারি ডট এন এইচ এ ডট গভ ডট ইন অল ওয়েবসাইট ইন বিশিং দি এবার আয়ুষ্মান এপ আয়ুষ্মান কার্ড নামে মাল্লাই শাখা হাম নারুনা যত নিমান থাই আয়ুষ্মান উঙ্কুন যত নিমুকুন তেইব কাহানকে সিনানি বাগে টোল ফ্রি হেল্পলাইন 1455 এবার 1800 3453 797 ও নাম্বার ও করুন দিই।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব করিশ্মা জমাতিয়া মন্ত্রী বখরম নরেন্দ্র মোদী বিশকাং নভেম্বর তারনে সালথাম সালমারি ও মহারাষ্ট্র নে বারামতি ও মতাই বুদ্ধ নে তন কাইব্রি হিলিক মাংতাং প্রেরণা স্থান চেঙ্গেরিবান আবন চেঙ্গেরিমা পান্ডা ও মহারাষ্ট্র নে মন্ত্রী অকরা দেবেন্দ্র ফড়নবিস মন্ত্রী অকরা ইয়াকচু একনাথ সিন্দে তাই সুনেত্রা পাওয়ার সাইরাস পুনাওয়ালা তাই মাইক্রোসফট নে আদংসং রিংজাখা ও বুথুব মূ গনাম বরক রংনি সাম মূ মাংপ্লি গানা গানা স্রংনাই খরক দকরা ব্রিজি ফ্রংজাক বুদ্ধি এ আই কেন্দ্র নব নাইনাই রং ফুনুকজাকানো কেন্দ্র স্বরাষ্ট্র তাই তাংদল মন্ত্রী অমিত শাহা মিয়া বুপাল হাস্তে বেরেমনি মুসুক রায় রকনি ককমালাই মঙ্গ ককনারুকানী শাখা মুদি হাপাং কামিনী রংথং হামসারি টংনা বাকে মুসুকখিনি বায়োগ্যাস তাই ফাস্ট নাম্মা দুধনি মানিস নাম্মা তাই হাতিও ফালমুংনি বিশিং তৈ মালমাতা রায় রং কিতেঙ্গি কাইশা টংঘর সামতি শাখা বটেব শাখা কেতাল কেরং ইয়াপ্রি ভারতীয় নেই সংহিতা সাসা রিজাক সুখাই ভারতনি খাট্টা অংমানী দরবারনি সামুং হায়ংনি মামলাও কেতালকুক অঙ্গান তাই এফআইআর খাইমানী সিমি সুপ্রিম কোর্ট জরা জেসা দরবারনি কক চরিমুং মামলাও গবং বিশিক থামনি বিশিং পাইরি মানানো মন্ত্রী অগ্র প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলা শান্তিপাড়ানি স্নাম মই টংমানী ক্ষেত্র মোহন রংনগ্ন বেড়াইনে খেয়া মন্ত্রী অগ্র শাখা ও ইংলিশ মিডিয়াম রংনগ স্মার্ট ক্লাস নি সেব রেজাগানো উলো ত্রিক ত্রিক ও রংনগ্ন হায়ার সেকেন্ডারি জরা খাইজাগানো মন্ত্রী অগ্রাতেই শাখা রংনগ টাংনাই রক খাকামং রেখা বুসকং জানুয়ারি তালনি বিশিঙ্গন অ রংনগ্ন পাইরি জাগানো ও বেড়াইনাই মঙ্গ মন্ত্রী অগ্রানী লগি টংকা আগরতলা পৌর নাইখ্রাইনি সেন্ট্রাল জুননি আচুকফাং রত্না দত্ত পিডাব্লিউ নি তাংফাং কিরণ গীতে রংবেদেক নি ডাইরেক্টর ডক্টর অমিত ডক্টর সমিত রায় চৌধুরী নকবি কুবনি আদংছ এডিসি ভিলেজ কমিটি নি চংবাড়ি খানা লেখা জাগানো হাস্তে নি কাই ব্রিচি ব্রে ব্লক নি কাই ব্রিচি বা লেখামু থাইও ফুং দামসার নি সিমি লেখামু চ্যাং জাগানো হাস্তে চংবাড়ি কমিশন নি তাংকরা অনুরাগ সেন সাকা লেখামু থাইও ক্রাক নাই মতং খাই জাকা ইয়াংগো গুমতি হাংকর আমচাইও এডিসি ভিলেজ কমিটি নি আচুক থাই কাইথামো বুধ নাহার ফিমা মিয়া কচাং কচাং কে পাইখা ও আচুক থাইরক অংকা মাতা

0: Bari Ardi Blogni Gamaria Bilis Committee Nitham, Tai Brain Number Achukthai, Tai Omarpur Ardi Blogni Pahar Puni Brain Number Achukthai. Pradhan Mantri Abas Yojana, Charity Sanabagi Kendroni, Tong Thai Nok, Tai Auliniti, Kok Chonglai Nok Nishokat Manana Koila Shohar Auli, Naimota, Biskang October Talni Shalbas, Halmario, Dilikatalni Bikan Pobono, Panda Kaisen Bishinti, Oshokat Jizakana, Oshokat Yachakana Koila Shohar Auli, Naimothani Chairperson, Choplarani Debrai. Sheba Shankalpo Obizani Bukagomia Nolchol Dosomigat Tenkolao Mega Art Fest Songsazaka Sikla Murtabai Songsazak Opanda Nolchol Bidanchoba Kendro Amzani Korok Chukura Rik Grungrok Manjaka Panda Manjaka Kuchugrung Montri Kishur Bormon MP Raji Botacharjo Sikla Murtani Prodes Kasku Orindom Dev Akoshong Asian Games O Zilarongi Hokio Malaysiano Bas Hagulni Perbai Metani Barotni Bodol Rangchakni Yakumung Mankate Okaplai Ngmani Bishinti Noisai Nijizar Los Angeles Olympic ni kahamkuk angmani sinimung mankha. Rastra Bokrok Drupadi Murmu, Rastra Bokrok Yaksu CP, Radhakrishnan Montri Bokrok, Narendra Modi Yakumung Kuplai Angmairong no kha kaham yaparka Bharat Yakumung manmani mungremo ulbri thayo kasai faikya Bharat ni Yakumung bangmari angkha kaijar jiba. Abani bising rangchak Yakumung tongo kai nijisa rupai kai nijisni tai bruns kai tham jisni. Sikla thung hamkrai bedek bai songsajak dokkhin jela rikzak umor chibrei brei tai chalarokni kaini bedekni football batailai mungmia biluniani BKI synthetic thung kholao songsajakha kaini bedekno Bilunia, Sabrum Te Santri Bazar Mohkumani, Tungai Bodol Rock Batalekha, Salarongi Bedego, Santri Bazar Te Brirongi Bedego, Sabrum Mohkuma, Kaplainka, O Batalai Munujangarika, Dokkhin Jelani, Tangra Dipak Dutto. Tini dibor jora nobar tibar betek ni bukakti saklai jakha nokha kisa chumui kobol jak tongana pherang kogui kirung sak kurung su thayo wati wai mano hane hozamung ri jakha agar tolo tini aichuk ni khamani tungmari tongkha naichi dok dosomik dok degree celsius tini sakani tungmari tongana thamsi brei degree celsius ni gana gini kok boro bai kok tuma porimong tabung ni bagai orono paikha ulni kok boro kok tuma awai ing phirane tini chanja damsini tamai shoti brei sibawo
1: শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে স্টুডিওর ঘরেতে এখন সময় সকাল 7:48 হয়ে 12 সেকেন্ড এখন শুরু হচ্ছে গীতালি অনুষ্ঠান এতে শুনবেন শিল্পী পূর্বাদামের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত

শুনলেন শিল্পী পূর্বা দামের পরিবেশনায় গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

শ্রোতা বন্ধুরা, গানের ভুবনী অনুষ্ঠানে আপনাদের শুনছেন বাংলা গান। আজকের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হেমকান্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটির সঙ্গে শেষ হল আজকের গানের ভুবনে অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

গানে গানে অনুষ্ঠানে শুনছেন বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি আপনাদের শোনাবো শিল্পী মুকেশের গাওয়া রাস্তে কা পাত্থর ছবি থেকে। গানের সুরকার লক্ষ্মীকান্ত প্যারে লাল এবং গীতিকার মজরু।

এবারে গানটি শুনুন হামরাজ ছবি থেকে, সুরকার রবি এবং গীতিকার শাহির, শিল্পী মহেন্দ্র কাপুর।

দুঃখিত, ছবি বাত এক রাত কি, শিল্পী সুমন কল্যাণপুর, সুরকার এস ডি বর্মন এবং গানটির কথা লিখেছেন মাজরু।

গানে গানে অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি আপনাদের শোনাবো জওয়ানি দিওয়ানি ছবি থেকে, শিল্পী আশা ভোঁসলের গাওয়া, সুরকার আর ডি বর্মন, গীতিকার আনন্দ বক্সী।

এবারের গানের শিল্পী শোভা গুটু, ছবি সুগন্ধ, গানের সুরকার বাপ্পী লাহিড়ী এবং কথা লিখেছেন রমেশ পান্ত।

বন্ধুরা, গানটি শুনলেন শিল্পী মোহাম্মদ রফি, গীতা দত্ত এবং আশা ভোসলের সম্মিলিত কণ্ঠে। ছবি ছিল ফিল্ম হে ফিল্ম, গানের সুরকার শঙ্কর জয়কিষণ। এই গানটির সঙ্গে শেষ করব আজকের গানে গানে অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণ পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর পরিবেশনায় দেশাত্মবোধক গান আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, এখন শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া বাংলা আধুনিক গান শুনুন শুরু হয়ে অনুষ্ঠানে।

শুনলেন শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া সুরভি অনুষ্ঠানে বাংলা আধুনিক গান। এরই সঙ্গে শেষ হল অনুষ্ঠানটি। আকাশবাণী বিলোনিয়া, শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

갔다마 기미라라 부셰셸 기미라라 부셰셸 기미라라 부셰셸

bajuk di luar ko. Enak ada loba dong jasung ngagual ko.

0: ahí.
1: Chokwing ơi, rơ mang nó ra cơn.

সাইমানও তিনি নারাবাই এবার চিনের গেস প্রোগ্রাম তো নাই কিনের ফেসবুক নি বিশিং তুই তাই ইউটিউব নি বিশিং তুই কাই লাইভ চিনি পান্দান নাই মান নাই তেইনর তুমুং নশিয়া গাঙ্কা গাই চিনি এফ আকাশবাণী আগরতলা নি অ্যাপস থাংনি তে ইউটিউব ও অবহাকেন আকাশবাণী আগরতলা নি সার্চ খাই দিয়ে দেয় চিনি দীপর নেই দাম সানি সিমি দীপর দাম নেই তামি সত্যি থামছি জরা চিনি দাদাক্ষি ডাক লাইভ প্রোগ্রাম তিনি নাই না নি তাপক দিনর ফাইন খরকশে খরক সাং পালাই খেন অনুরক নি বাগা স্পেশাল গেস্ট উই ফাইজা গেনর আফরু গ্রিংগি মান্নাই তাই সিং বাই কক দুক দুই বক্রিং মান্নাই কক দুক নি মানি ইংখা আজরানি বাগা অ্যাডভান্স সাইট অনলাই 9485007172 র আ নাম্বার জং কক দুক বাই ক্রিং লাইনে তাই খানা লাইনে তিনি নি নারাওয়াই নি খরাং দিকা এড জাপ তাই বিনি কক নাম র নব ফাইডিংকা জরা সং থাং লাইনে হাই নো হাই তা তাংশা র জামুং নি ফাশিং গ র খানাই তং দি অর জামুং জয়েন্টি কলয়

गैरेंग थंग नानी दिवर।

Samurai, I'm not.

Some men did it, some men, Amra.

娘啊，夫人一弄。

덥네. 가장 하얀 꽃의 과세는 따뜻한 밤. 따성가나 바따성가나는 장아 불랄랑아.

যদি নুই চড়া খগ ফংনি দামচি সাতামই সতি বাচি চুকু উংজাকতে সং সতি থামসিনি ইয়াগল ন চিনি তিনি নারওয়াই পান্ডান চেংনানি থাকাই নরক খাই তংদি 101.6 মেগাহার্স FM ওজেন্ত ন পিয়াবা তাবুক জরাও সং অর চামুং হাসেক নি চামুং ন খালাইনাই পিয়াবা অজরা হাইন হাই চেংতে তাংসার চামুং খানান থাঙ্গি তঙ্গ নরক টুন খাই তংদি অ পান্ডান হাসেক নি চামুং ন স্বর্ণ মানিক মল সমনি খোক তৈখে তে তাংসার চামুং সিং খানালাইনাই

ਕਛਲੇ ਕਛ ਨਾ ਤੇ ਅਸਲ ਸੰਗ ਨਾ ਤੇ ਲਵਾਜ ਮਨੀ ਸਜਮੋ

사장마 떨어일래 못하고하보통끼래 못살래 막내냐 걸어 전만이 사장마

lucky

tông mà sao lẽ mà tôi nhớ tôi cho lời tận nơi sao tôi xin

사자 야로 보레파 보파 사자 비비네 하나 사카 론메마 야소 동가는 야로 사자 야소 동가는 야로

ফাইদিদাবক অগ্রং নিউজ হেডলাইন্স খালায়েন মন্ত্রীবক্রং নরেন্দ্র মোদী বসকাং নভেম্বর তালনি থাম সালমারিও মহারাষ্ট্র নিয়ে বারা মোদী ও মতাই বুদ্ধ নি কাইব্রী তন হিলেক মাংতাং প্রেরণা স্থান চেঙ্গিরওয়ান মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানি সাহা মিয়া আগরতলা শান্তির পাড়ানি স্নামী তংমানি ক্ষেত্র মোহন রং নগ্ন বেড়াইনাই খে মন্ত্রকরা শাখা ও ইংলিশ মিডিয়াম রং নগ স্মার্ট ক্লাস নি সেব রাজাগান উল তুরুক তুরুক অ রং নগ্ন হায়ার সেকেন্ডারি জরা খাইজাগান মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বিশি নেইজি বা পুংমা পালাইমান রোগে অ তালনি সিনি সালমারিনি সিমি হা কতরবাই বাক্সা হাস্ত্রী ব চং জাগান সেবা যদি যাত্রা এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়ি খানা লেখা জাগান হাস্তিনি কাইব্রী চিব্রী ব্লকনি কাইব্রী চি বা লেখামুং থায় ফুং দাম চারনি সিমি লেখামুং চেং জাগান অনকটি হাংকরনি কয়লা শহর অসামতাইনি বিজয়া দশমী নরগৈ বস্কাং অক্টোবর তালনি সাল নেইচি নৈ কার্নিভাল যোগালিজাক হাতিনি কৈলাশ্বর সার্কিট হাউস যোগালিজাক পান্দানি উল তাং মন্ত্রী টিঙ্কু রায় অকক্তমান রক্ষা এশিয়ান গেমস লারকনি হকি ও মালয়েশিয়ান বা সাগোলনি ফেরবাই মেচেনি ভারতনি বদল রাংজাকনি ইয়াকুমুক মানখাতাই অকপ্লাই অংমানি বিশিংতৈ নৈশাই নি চিজার লস এঞ্জেলস অলিম্পিকনি কাহামকুক অংমানি সিনিমু মানখা আমসে জর্দি চংখনা লাইকা তিনি নি দিপরনি কক্রক নিউজ হেডলাইন্স ফাইডি সংদ্রক ত্রক সিনি পান্দানো বিস্কাঙ্গত লাংলাইনে তৈনরক্ষায় দি 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্তন সিনি স্টুডিও জোড়া খগ দীপরনি দামচিনি তামই সতি থামসি বা আংজা তে তিনি নারয় পান্দানা নরক ফেসবুক লাইভ তে ইউটিউব দাদাক সিদাক নাইমানা তৈনরক আদ পান্দাও নারয় পান্দাও ফোনিং বকলাইমানে 9485007172 তাই 03812326253

নরখানে তঙ্গ 101.6 মেগাহার্স এফএম ও জয়ন্তন স্টুডিও নিউজ রাখগ দীপর্ণী দামসা তামৈ মুকচিলি নৈচি চুকু অংজাক অজরাতে সিনিয়র স্টুডিও ও ফাইশক ফাইজাক তেক ইসা ইয়াগুলো নরকন খরাং খানারি নাই ফিয়া বা হিন্স নাই মানো নরক এবার ক্লো থাং মানো

0: 니니 아사이 아사이 타이로 보자고
1: 아니 앙아제 마자간카 우디푸르 거지 한자고 보노 앙카야니 아마테 아니 바부니 자가 아 파라 엑자가노 카이샤 자가노 아기니 디노 킹야데 바 카이샤 파라니노 아테
0: 탕나나야자
1: 탕나나야자
0: 그러니까 아로나 아자이 당연히 아자이션 코록 부시고
1: 아니 아자이션 카 아니 마나이 코록 소통고 마나이 쿠쇼 첼라
0: FM studio tei buino khnai tong nai joto lokurok no khnar nan bage ngai puila no no kai sang sung mong nang bahai bahai kai le chamung go kubul kha ba ha paro
1: khoya abo pura no unexpected tangin kan kunu plan kriam tei le chamna ni hai ke imang kri da le chamna ni ani tam nai kha ala da imang tong mani abo ngai unfortunately or of hai shock pai rekha ani yong khorok su tong go bo mane ani amani bin dadani mane ani yong brini bini bobujung ni saita kolok ma
0: rechabota
1: e borochabota ga baksa baksa pono saiman na bobo koroksa singer no korendra tripura hani nai bono ano puila rechabongo morchabongi habaro to bukha abo ani amani imang gutong mani ano koroksa rechabongu samong habaro tu nani amani imangta angkai
0: angkai ni mari da resa
1: ani matur sabia but bini mangta
0: bini cham
1: bol cham nani musung ja ko mosana ni mut am ti rok no bele kin cha jaga ta angkai yong bai yong korendra bai malai kha angkai po bai malai nai rechap na rok hai no no go hai no achuk te achuk te bor cha bu ba bor cha bu rok rechap bi rok na ro ta angkai ate kheno ma bu atom sa bohro bhai ja kha ja ni bu sa jok no bor cha mong kha bar to nai angkai ab de ke kok sa lai kha gan che লেখারে চামং শিলেখা আমনে পরিকে স্টুডিও থাঙ্কা রেকর্ডিং খাই লেখা এনা ফ্রন্ট সিমি স্টার্টং থাঙ্গা তানি রে চামং কারিয়ার
0: বো বো ইয়ার রমি সিমি
1: চাই লেখনা আং
0: 2018 রকো 18 এই পুইলা ফ্রোকে ননো জে সাইদামা নং খরকসা রিসাপ নাই ইং নাই নাই নি নি নক নি ফ্যামিলি ইন বড় সাইদামা
1: আবো তাও সাজি না
0: মানে ভাই কে নি নি মা ননো one sugar je ning character the sub man nai ne
1: abo ang bos abola saimali ado ang kono robore chap ja ge ang jibone se kan ke khnao dor chamong ke khnao ke dor chabui rong nai ja ge anani khorang rok bahai ang saibo maya jaro bahai ge amani bokro ko phaiga a kok je ang ra chap mano manano ne ne ga afron puila try khai ang ra chabai
0: bor chamong na bo try khai ge
1: bor chamong na try khai ge abole tabo সাইমন বাই পারমিতা নি রেচাম নন ট্রাই খাইগা তো পিনি কাইসা রেচাম তংগো দা মেডিসিন বাই এক তাম সে কাইসা রেচাম তং মাই মি সঙ্গ না না না না না আ রেচাম ন কইলা চেন খা ট্রাই ইয়ং খন কাতা রেচাম ইয়াই দি নং নি নামা মুচুং কো বা নং রেচাম ইয়াই দি রেচাম ন নি খরাং কুসু গরাক নো নি খরাং কো তাম নাই কা রেচামং কোয়ালি রেচাম নানি মানাই কোয়ালিটি তং নি ছাগো নি সাজা কাতা আগে আগে কুরবান ছিয়াব গা দেখি ন চেং থাঙ্গা তা তরক তরক হে রেচাপ খা স্টুডিও থাঙ্কা গান টিক লাইকা আমি তরক তরক খরকসা খরক নাই অডিয়েন্স রক ক সিনিমু মান খাং কাইসা গাইনি গে দেখি ন তাবক সব জল চলি তং
0: গা আমকে নি নি রেচামং হাফার নি নি ইয়ং সিনো ন পুইলা
1: ই বসে বুড়ি বকরে খেমি বিয়াং তিনি অর আচুকুই নরক বাই মালাই গলা খামু
0: নঙ্গা বেলা কেন নিনি বাকে হেল্পফুল নঙ্গা নিনি ফ্যামিলি ও খরক সাদ সামনাই তং মাবা নঙ্গা পুইলা স্টুডিও ও নং বড় চামুং না বো রেকর্ড খলাই কেন
1: আনি পুইলা দ চামুং কে ক দক দক খলাইও আপোতা দক দক দক দক খলাইও ওকে ওকে আও রেচামং রেচামানি ভালো খাবা চল চল লিরিক্স পানো পকই মানো সাবন ভাগে নাকার দিন যতন দো কিছু চল যাও খানো দক দক দক দক কলিও আনি অবখা লগ লগ লগ লগ কলিও আনি অবশাক
2: dak dak dak dak kale yo ani ab kha lag lag lag lag kale yo ani ab sha jadu no no no kai jadu no no no kai jadu no no no kai jadu no no no kai matre maya mokolo ani jadu no no nai thok ja kai tong khrai kure ab kha ani no no mang mui tu mana
1: I have a performance. কিন্তু রেজা মোবাইলে কেন অডিয়েন্স রক নি সাপোর্ট হাম জাক মান খা অ্যাপ্রিসিয়েশন মান খা অডিয়েন্স রক বাই বরক নি থানি কবাং মান হাম জাক মুং রক মান খা আঙ্গে আতে কেন বরক নি কমেন্টস বরক নি অ্যাপ্রিসিয়েশন বরক নি হাম জাক মুং নো গুই নাই আন ব খাও মে আবো কাইসা ইমাং সরামি পে খাতা আর রেজা মুং ন আঙ্গে আতে কেন বরক নি ফাইজিং তি পজিটিভ কমেন্ট মান তো কবা আনি সাগো বো ক মোটিভেশন মান খাতা বমি
0: তাই বো ক্রাক নি বাচা খাতা আতে আর চাপ মুং ইয়াক লো হাই দুক দুক ইয়াক লো তে কেসা রচা মুং রচাপ কাহে আবার ইয়াক লো সে নে
1: আবার পরে
0: নচা মুং লগে লগে তাই তামনাই একটিং রবদা খাই মিউজিক ভিডিও রব
1: আং আং থাইসিংগো আং এই কাইসা কাইনে মিউজিক ভিডিও তো সামু খাইগা তাবো হুঙ্কাই রানি পইলা এমন খা আং ক্রক্স অ্যাক্ট্রেস মানে
0: খাইসে তং মানে অ্যাক্ট্রেস নি মানে
1: কি রানি সাগো তং আবার স্কুল স্কুল রগ গ হাই নো ফ্রি টাইম রগ কে ফ্রি ফ্রি জরা রগ কে আনি ফ্রেন্ডস সার্কেল তং তাম কে বড় কই বাক্সা কুসু মানে শালাইউ তোর খান কে জিং কলেজ থান খান কে অ্যাক্ট্রেস নাই হাইয়াং নাই মিউজিক ভিডিও রক সামন খাইনি রেজামুং রক কাম খাইনি এমবি রক কাম খাইনি আতেয়া আং জেনুইনলি মানে মুভি রক সামন খাইনি আমি খুব ইচ্ছা তা ক মিউজিক ভিডিও রক হে উই ক face expression stroke and lip sync abasuno angkai real acting khaina angke to nong movie rogo sinu gui mano real acting joto no pura dialogue properly da ko joto khaibe nai angka ni kaise imang tong mata chalai phangsi ni nabo imang je actress ngai acting khainai atita
0: angka gai ne ni ni thani abo hai kaise ni ni mochung mani tong mani ngai nang offer abo hai rok বই বে কেব কেব নন দা শেয়ার খাই গেছে আং আর চাপনা নি লগে লগে এতে কিসা অ্যাক্টিং ব হাম যাগো বা আং কিছা মুভি রগ সামু খাই না বা তকে রগ সামু খাই না না মুজং গো আবর খাই শেয়ার দা খাই
1: শেয়ার তা মানে কা যত বড় যত কক শেয়ার খাই বিয়া এত বা আংখাই আনি ক্লোজ বড় রক বাই ক্লোজ ফ্রেন্ড খা ফ্যামিলি বড় বড় তো সাইমানো অ্যাক্টিং সাজা কোনে নাই আংখাই কাইসা কাইনিও মাও মান খা বাট আনফরচুনেটলি আফরানি এক্সাম স্ট্রক ফান চলি তঙ্গ মানে জরা বাই গথ গানি বাগেনে খাইমিয়া আজ কাম খাইমিয়া কো আ আ জাগা থাঙি মে কম তঙ্গা তা আংকে হফ হফ খাই বুসকা রগ থাঙি নাই
0: জিনি মন তঙ্গ নাই নেক্সট ন ন চামং প্লাস খরক অ্যাক্ট্রেস নি সিনি জান ডাবল ডাবল প্রফেশনাল নি থানি নুক না নিং থুং চং হঙ্গা কাই নং রম দি চিনি তাবো অ্যাক্ট্রেস টং নাই রং নি বিশিং গ নং সাবনি এক নো বিসিক বা অ্যাক্টিং নো বিসিক পারফেক্ট ইং জা চিনি ছানা থাকা তো চিনি কক ব্রক হাফার মুভি রক তো আমসুক করি কো হনে মানো বাট মিউজিক ভিডিও আর আজ জাগা রক মশামুং রক বো সামনে বিশিক
1: film bo ang jesak film nokor kata tripra bo angkai ang naika aro ang film ni alada ami music video ni alada ami khorokni khorokni ta angkai film ro go angke kaisa boitongo tanzan chebo mazra sabani ni nai dami thun bai ko bai puja de bini अंके आ फिल्म आंग बेलेकन अन फेवरेट फिल्म दो अब अंके आ जागा बो रिजेक्टिंग खायमनि दा मिथुन एंड आ पूजा बाय पूजा को एक्टिंग खायमन आंग बेलेकन चाजा गो बेलेकन चाजा सुका आ फिल्म न अंखाय आंग बिनि बिग फैन आंग थांका जागा एक्टिंग लुगै बाय पूजा नि स्पेशली असक नेचुरली बो एक्टिंग खायो बिनि एक्टिंग रगन न गोइनै मगलि मकलि मुक्ति रकलाय फेका अंखाय आबनो बो फेवरेट फिल्म नि बिसिङ अंके एक्टिंग रियल एक्टिंग खायना thang mani bishing go favorite ke bo and music video ni hinke to bai bi bani chao khub bai bi bani fan ang
0: bai bi jata na bona support
1: tai korok sake bai lipika
0: amok ta bu mongna na khiri jage da ola ta
1: he he ya ta ya ta ya
0: kai na samase ga kai ga next tumong no nang chance man khang ga kai ni ni re samong da kai nai na bu ni re samong
1: music video era tangani le chamungo khai ka and bini le chamungo khai ka orang bini le chamungo khaina musungo ani le chamungo shimi ya bini le chamungo
0: ni le chamungo bai ke already khai
1: ka e khai ka mi ani le chamungo bo khai ka angkai bini le chamungo bo wai sha khai ka angkai but bini le chamungo bai khaina musungo ta ang
0: angkai dini imang truk truk mo hai angai tongo buskango fighting ni ni order chamung duk duk khun mano sing tangsha ya kisha sha khana la yana

0: ਤੁਹਾਡਾ ਇਹ ਹੀਰੋ ਹਮ ਭਾਈ ਵੇਲੇ ਵੇਲੇ ਖੇਦਾ ਰਾ
1: আকাশবাণী আগরতলা নিয়ে বিশিং টেকাই লাইভ ফেসবুক লাইভ তো ইউটিউব নাই মানাই আবন এবাগে নর কক দুক তুই বকরং ইমান নাই 9485007172 টেকাই সাংকাই 03812323253 ও কক দুক খাই হরি শহর দিতে কিরং হর দি চং ভাই ও জরা অবস্থা ব টং তে কাইসা কক দুক কিরং নাই গেল হ্যালো
2: হ্যালো
1: দীপর কাহাম তাকুক ন
2: মেদান আংপুরি পুর মহারানি নি রাতু
1: উদয়পুরনি ওই বুকুক ব উদয়পুরনি ন ওই গানা গিনি সিং খনা
2: বনো সিনেমা হাই ন আমি কোট জীবন আমি
1: আও আও ওকে তাকুক নি নি সিনেমা মং পয়লা ন দেখ দাদি
2: আমি সিনেমা মহারানে নি
1: রাস তা মং তা মনি শাকা তাকুক
2: রাজু
1: রাজু ওকে ওই তাকুক রাজু ন বাহাই তং সাগরি
2: আরো পরাঙ্গো ইতি ক্লিমাক উই হাই ইতি কাজা করি নি নি তমান কো কই বো আসু নো নি নি পরাং আপন
1: হাম ভাই বলে কে হাম ভাই
2: পার্সোনাল কো সম বো ই কই নো টাপাক টাপাক টাক কে কুকু কং ইয়া দেবা মানে সিঙ্গার ই ইতি তমান দা কো টাপাক টাক কে পরাং পান ইতি কাই দু নি নি কা আপ হাই একদম
1: সেম টু সেম হনি দা
2: নাও উন কে মেদান হং জে কুকু নো বি নি কো নো আং
1: ফেসবুক পেজ ইউটিউব থাকে আকাশবাণী আগরতলা হানি সার্চ খাই দি নাই মানে সব কোকদুগতং নাই ফিনাই হ্যালো
3: বিলিপ খেলা নাকি টং তখন তুগুই তো টংখানে বেলেগ না হামবাই ওখাই আনি সেকেন্ড চামু খা আবো অডিয়েন্স বাক্সা খানা খানা বাক্সা বাক্সা খানা এফা নয় ওখাই আবং খা কবর বানে নাই কিসি সার চাবি খুনা দিছো না আতি সারা কবু জিগলা Okay.

0: বেলে বেলে খাম ভাই
1: বেলে খান খনাতক নিনি খরাং অ্যাকচুয়ালি কে আংব সানান নাই মানে আমা হাইছে নিনি খরাং একদম কতই ন তাম নাই নং ইনফিউসার তে বড় চাপ দি তে বো ট্রাই খাই দি তে বো কাম কুচুগ কাই মান্না নি বাগ
0: বেলে কে হাম ভাই ভাই
1: তুমি তে কেসে কক দুঃখ ছাও তো নাই নে নন্দ হ্যালো চৌই থাকা হাই নাই ফাইফিউ কা হ্যালো হ্যালো দেবর কাহাম তা খুব তাকুক সালব্রুম ব্রুম নকরুম বেলা কেন হামবাই ন তে চিনি তিনি নিয়ে চিনি পান্দা নরক ফেসবুক পেজ ইউটিউব দাদাক সিদাক নাই নাই বো মানো তে কক দুঃখ আর তং তো দেব সাহরি মানো নরক সাইদা মান রিজার্ভ নাই রিজার্ভ করেন দাদি বড় যাম মুনাই নাপ দি হিমানি লামা হাদুক লামা নি হাদুক নি রেচা মুং সিং খানা আব না
0: মুনাই নাপ দি আবাদা সরি দাদা লিরিক মালিয়া নিনি রিকুয়েস্ট পুরা খাই মালিয়া আং অব লিরিক সে বগুই থাঙ্গা রেসাম আবহাওয়া গদক মা খানা জাগলিয়া আবনি বাকি নাই লিরিক বক থাঙ্গা আং চাই তো নাই নেক্সট টাইম রগ যদি খাঙ্কে জরামান খাঙ্কে নিনি অ রেসাম না আফর রেসাব
2: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য পশ্চিমবঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচারাভিযান আজ বিকেলে শেষ হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্চারকে আমন্ত্রণ জানিয়েছেন। এশিয়ান গেমস আজ শেষ হতে চলেছে। 21টি সোনাসহ মোট 85টি পদক পেয়ে ভারত এবারের গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভার স্পিকার ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য নিয়ে গঠিত অর্থবিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন বিজেপি সাংসদ ভার্তৃহরি মহতাব। বিদেশ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই কমিটিতে নিম্নকক্ষ থেকে 21 জন এবং উচ্চকক্ষ থেকে 10 জন সদস্য রয়েছেন। রেলওয়ে বিষয়ক কমিটির নেতৃত্বে থাকবেন বিজেপি সাংসদ সুধীর গুপ্ত। লোকসভার সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে রাসায়নিক ও সার বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। কৃষি পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ চরণজিৎ সিং চন্নি। প্রতিরক্ষা বিষয়ক কমিটির সভাপতি হয়েছেন বিজেপি সাংসদ রাধামোহন সিং। জলসম্পদ বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুড়িকে। পাশাপাশি গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ বিষয়ক কমিটির নেতৃত্বে থাকছেন কংগ্রেস সাংসদ সপ্তগিরি উল্কা। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য পাঁচটি সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। উচ্চশিক্ষা বিভাগ ধ্রুপদী, ধ্রুপদী বাংলা, অসমীয়া, মারাঠি, পালি এবং প্রাকৃত ভাষার অধ্যয়নের জন্য এই পাঁচটি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ছাড়াও আসামের তেজপুর বিশ্ববিদ্যালয়, পুনের ডেকান কলেজ, পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ গুজরাতে গড়ে তোলা হবে। ১৯তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আগামী বছরের ৭ থেকে ৯ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করবে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সম্মেলনের অংশ হিসেবে একটি যুব প্রবাসী ভারতীয় সম্মেলনও আয়োজন করা হবে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভারতীয় সম্প্রদায়, যুব নেতৃত্ব, উদ্যোক্তা, পেশাদার, শিক্ষাবিদ, উদ্ভাবক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ১৯১৫ সালের ৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধীর দেশে ফেরার স্মরণে ওই দিন প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার আজ বিকেলে শেষ হচ্ছে। সব দলের প্রার্থীরাই এখন শেষ মুহূর্তের ভোটারদের মন জয়ে ব্যস্ত। রেজিনগরে আজ বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর পাশাপাশি সিপিআইএম প্রার্থীরা বিভিন্ন এলাকায় জনসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রচার বন্ধ রেখেছে আম জনতা উন্নয়ন পার্টি। অন্যদিকে নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে আজ একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতোমধ্যে টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলে পা মেলান তিনি। অপরদিকে কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থীরা বাড়ি বাড়ি ভোট প্রচার সারছেন। ইতোমধ্যে নন্দীগ্রামে পৌঁছতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে রুট মার্চ করছে। ওই দুই কেন্দ্রে ৬ অক্টোবর মঙ্গলবার উপনির্বাচন হবে, গণনা ৯ তারিখ। উন্নততর আইটিআই এর মাধ্যমে প্রধানমন্ত্রী দক্ষতা ও কর্মসংস্থান রূপান্তর পিএম সেতু কর্মসূচি আজ এক বছর পূর্ণ করল। দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক মন্ত্রকের এই প্রকল্পটি গত বছরের ৪ অক্টোবর চালু করা হয়েছিল। এই উদ্যোগের লক্ষ্য হল শিল্পের নেতৃত্বাধীন পরিচালন ব্যবস্থাকে শক্তিশালী করা, প্রশিক্ষণের পরিকাঠামো উন্নত করা এবং পরিবর্তনশীল কর্মী বাহিনীর চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারের চাহিদাভিত্তিক পাঠ্যক্রমের প্রসার ঘটানো। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা সংগ্রামী শ্যামজি কৃষ্ণভার্মার জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেছেন, ভারতের স্বাধীনতার জন্য শ্যামজি কৃষ্ণভার্মার জীবন ও আত্মত্যাগ অবিস্মরণীয়। বিদেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যে বিপ্লবী জাতীয়তাবাদকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে তাঁর প্রচেষ্টা ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামজি কৃষ্ণভার্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি সমগ্র জীবন ভারতের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন। মাতৃভূমির সম্মান রক্ষায় তার সাহস ও নিষ্ঠাকে দেশ চিরকাল স্মরণ করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে আমন্ত্রণ জানিয়েছেন। ক্যাপ্টেন মাচ্ছারের সঙ্গে টেলিফোনে বার্তালাপের সময় নেতানিয়াহু তাকে ভারত, ইসরায়েল এবং সমগ্র বিশ্বের নায়ক বলে অভিহিত করেন। মাঝ আকাশে সহযোগী পাইলটের হামলা রুখে দিয়ে তিনি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন বলে নেতানিয়াহু জানান। তিনি ক্যাপ্টেন মাচ্ছারের দ্রুত আরোগ্য কামনা করেন।
3: Captain, I want to invite you and my dear friend Prime Minister Narendra Modi to light a celebratory flame on our next Independence Day. You are a true hero of the brave peoples of India and Israel, and you are a hero of the entire world. I wish you a very speedy and complete recovery.
2: মার্কিন উপবিদেশ সচিব ক্রিস্টোফার ল্যান্ডো ফ্লাই দুবাইয়ের বিমানকে বিপদমুক্ত করার জন্য ভারতীয় পাইলট স্মিথ মাচ্ছারের উচ্চ প্রশংসা করে তার প্রতি শ্রদ্ধা জানান। পাকিস্তান থেকে নিয়মিত অবৈধ আন্তঃসীমান্ত অনুপ্রবেশে সহায়তা করার বিষয়ে ভারতের তীব্র প্রতিবাদ জানাতে বিদেশ মন্ত্রক পাকিস্তান হাইকমিশনের সার্চ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে। এছাড়া শুক্রবার পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ফিরোজপুর সেক্টরের একটি ঘটনা নিয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগও ভারত দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, তিন ব্যক্তি অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল, আসন্ন নিরাপত্তা ঝুঁকি সৃষ্টির কারণে বিএসএফ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়। এরা আন্তঃসীমা মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত। এ ব্যাপারে পাক কর্তৃপক্ষকে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পাকিস্তানকে আহ্বান জানানো হয়েছে। রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ভারতের দেওয়া প্রস্তাবটিকে কিভ তাদের পাওয়া চারটি প্রস্তাবের মধ্যে সবচেয়ে ব্যাপক বলে অভিহিত করেছে। ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন যে জ্বালানি পরিকাঠামো ও কৃষ্ণসাগর অঞ্চলকে অন্তর্ভুক্ত করে এমন কোন যুদ্ধবিরতি বা সমঝোতা বিবেচনা করতে ইউক্রেন প্রস্তুত। সিবিহার মতে, যুদ্ধবিরতি বিভিন্ন কাঠামো বিবেচনা করতে কিভ আগ্রহী, তবে যে কোনো চুক্তিতে জ্বালানি ও বন্দর পরিকাঠামোর ওপর হামলা এবং কৃষ্ণসাগরের পরিস্থিতিও অন্তর্ভুক্ত করতে হবে। উল্লেখ, এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন যে এই সংঘাতের পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী গঠনমূলক ধারণা তুলে ধরেছেন। ইয়েমেনের সরকারি বাহিনী দাবি করেছে, দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় হুথি যোদ্ধারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর হুথিদের দাবি খারিজ করেছে সৌদি আরব। সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সশস্ত্র বাহিনী তুর আল বাহা ও তাইজ ফ্রন্টে হুথিদের রসদ ও জনবল বৃদ্ধির বিরুদ্ধে 97টি অভিযান চালিয়েছে। বাহিনীর দাবি, এই অভিযানে 260 জন হুথি যোদ্ধা নিহত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড ইউএস প্যাকমের কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল জে পাপারোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, তারা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা অংশীদারিত্ব, সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। জাপানের নাগোয়া শহরের মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে 2 সপ্তাহব্যাপী এশিয়ান গেমস আজ শেষ হচ্ছে। ভারতীয় সময় দুপুর 2:30 অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শুরু হবে দুপুর 2:30। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিং তারকা নিরু ধান্ডা। এই অনুষ্ঠানে থাকবে ক্রীড়াবিদদের প্যারেড এবং দোহা 2030 আয়োজক কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে। উল্লেখ্য, 21টি সোনা, 27টি রূপ এবং 37টি ব্রোঞ্জ পদক নিয়ে মোট 85টি পদক পেয়ে ভারত এবারের গেমসে 4th স্থান অধিকার করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার অভিযান আজ গেলে শেষ হয়েছে।
4: এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ আকাশবাণী বিলোড়িয়া। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে এফএম উজ্জয়ন্তের প্রচারিত কক্ষপরক অনুষ্ঠান।

0: সুমনি খরাং তুই মনাই আলোক দিয়ে মশাদি সুমনি খরাং তুই
1: হ্যালো হ্যালো হ্যালো হ্যালো এই দীপর কাহাম তাকুক নো লামছো গজরাও
2: দীপর
1: কাহাম দারা খনাই দে তো
2: খনাই তো গো খনাই তো না
1: ও ও শাদি হিঙ্গে বো নিনি নিনি খরাং খনাই তো
3: হামাই বেলা বেলা খেয়ে আমি নাই থত খা থত নানো সাকা বেলা কেন হামাই ন

0: नरखने तो 101.6 मेगाहर्ट्ज एफएम उज्जैन स्टूडियो ने जरा खगो दिबर्नि दामसा तमै सति बाची इंजेक्टे नरखने नरप नाय तोङो ते खराय तोङो अजराव तिनिनि नारवाय पांदानो ते अमो फेसबुक ते यूट्यूब नरक थांगे दादाक सिदाक सिनि पांदानो नायमान नाय आबनि बागै नर आरो थांगे तुमुंग नक दुख लाइना नि हंगाकाय कक दुख नि नंबर अंखा 9485007172 ते कैसा तोङो 2326253 वो गाय फाइदिया हनो हाय सिंकक लामो हाब लाइने তাবুকসুক জড়াতই নিনি রেচাপ মুং আর রেচাপ যাক এবার চং যত নিশ্লাই নং রেচাপ থক মানে নিনি রেচাপ মানে বিশিঙ্গ ব রেচাপ মুং এবার সাব বই রেচাপ বই নং একদম পারফেক্ট যাক সুক আবো হাই তো দাতাও
1: পারফেক্ট নেই তাম নাই খা
0: বা সংক্রি দিবা মানে মেল বাই বা ফিমেল বাই রেচাপ খান কাকা কিসা আনি
1: যে বড় নিবাসকাঙ্গ আবহা দা মানিক বাই দা কোনাল বড় নিবাসকাঙ্গ দা মানিক কব বেলাই কিনো হেল্প খাই রেচাপ মঙ্গ স্টুডিও রেকর্ডিং খাইনা রক থাকে তা বেলাই কিনো হেল্প খাই মানে ও কাইসা কাইসা যে ওর হায়ং থাই ন আং আবদেখি রেচাপ তং খাব তাই কাইসা আলাদা খাই আনব ফুরঙি রেখা গা দেখে এই ক মিউজিক হেডং থাকা আমি তাঙ্গে বুনি চিকন চিকন আ ফুরংমং আ গাইড খাইমং বেলাই কেন আনা হেল্প খাই সুরংমং মানো আঙ্গো ইংকে এন সেম দা কোনাল বাতেই ন চিকন চিকন কাইসা কাইসা রাও রেচাপ খাং খাঙ্কে কারেক্ট কারেকশন খাই রেবো আঙ্কে অরতা মজায় অং আপনার বুঝিরে সাই রেবো সুরং ফুরঙ্গু আঙ্কাই বরক বাই রেচাপ খাঙ্কে বেলাই কেন আং রেচাপ মানে বু থাঙ্গ কমফর্টেবল বু অঙ্গ এন সুরঙ্গি বু ভাই আদৈ তা
0: কুনাল বাই তাকু কুনাল বাই রেচাপ যাক নিনি বড় রেচাপ মঙ্গল তং আব
1: বো বাই রেচাপ মানে তো এন এই দুর্গা পূজা নিষ্কাং কাইসা কদাল ভাই তঙ্গু রিলিসিং খোতা আফ্রং নাই দুর্গা পূজা নিষ্কাং নাই আবার সিলে সাকাং বো বাই কাইনি রেচাপ খাং কাইনি রেচাপ খো কাইসা আংখা সারা গিয়া হাই গো আবো কাইসা দে কাইসা কে কারে কারে কাইনি
0: তাংসা রেচাম সারা গিয়া মানে আবার খানারি দাবা না
1: সারা গে হায় গো নো হাম জংমা

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সুরভি অনুষ্ঠানে আধুনিক বাংলা গান। শিল্পী ছিলেন আশা ভোসলে। আকাশবাণী

পিলোড়িয়া, এখন শুনুন আমি নারী অনুষ্ঠানে রবিবারের আলাপচারিতা। আর এতে আজ শুনবেন কেমন ছিল বিলোনিয়ার পুরনো দিনগুলোর পুজো, এই বিষয়ে বলবেন অনিমা রায়, অবসরপ্রাপ্ত শিক্ষিকা, এবং হরিনারায়ণ সেনগুপ্ত, অবসরপ্রাপ্ত সিডিপিও। ওরা কথা বলবেন বিলোনিয়া থেকে, আর সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুপর্ণা সাহা।

0: শ্রোতা বন্ধুরা, শারদ দুপুরে সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আজকে রবিবারের আলাপচারিতায়। রবিবারের আলাপচারিতা মানেই জমজমাটি আড্ডা। আর আমরা আজ যে বিষয় নির্বাচন করেছি সেটাও খুব প্রাসঙ্গিক বলা যায়। কেমন ছিল বিলোনিয়ার পুরনো দিনগুলোর পুজো? বুঝতেই পারছেন, সবার মনে নানা স্মৃতি উঁকি ঝুঁকি মারছে। আজকে আমরা দুজন বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠা দুজনেরই উপস্থিতি রয়েছে। একজন হলেন শ্রী হরিনারায়ণ সেনগুপ্ত, যিনি প্রাক্তন সিডিপিও, অর্থাৎ আপনারা জানেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার ছিলেন যিনি। আরেকজন রয়েছেন অনিমা রায়, তিনিও একজন প্রাক্তন শিক্ষিকা। আর আমরা এমনই দুজনকে বেছে নিয়েছি যারা আমাদের অনেক কিছু বলতে পারবেন, অনেক তথ্য দিতে পারবেন বিলোনিয়ার পুরনো দিনগুলোর পুজো নিয়ে। আপনাদের দুজনকেই আজকের রবিবারের আলাপচারিতায় স্বাগত জানাই।
1: নমস্কার।
2: নমস্কার।
0: নমস্কার। তো আমরা যে বিষয় নির্বাচন করেছি আজকে, কেমন ছিল বিলোনিয়ার পুরনো দিনগুলোর পুজো, প্রথমে কে বলবেন? আপনি, ঠিক আছে, প্রথমে বলবেন শ্রী হরিনারায়ণ সেনগুপ্ত, কি দিয়ে শুরু করতে চান?
1: শ্রোতা বন্ধুদের প্রথমে আমি অগ্রিম শারদ শুভেচ্ছা জানাচ্ছি। সামনে আমাদের কিছুদিন পরে মহালয়া হবে, আর এই দিনগুলোতে খুব সম্ভব সবার মধ্যে একটা শারদীয় ভাবধারা সবার মনে উদ্বেগ করে। আমি বিলোনিয়ার, বিশেষ করে বিলোনিয়া মহকুমার যে সদর, সেই সদরের যেটা বিলোনিয়া শহর, সেখানকার কিছু পুরনো দিনের স্মৃতিচারণা করব। সেই স্মৃতিচারণার মধ্যে আসবে কিভাবে কখন থেকে বিলোনিয়াতে দুর্গাপূজা শুরু হয়। আমি এই প্রসঙ্গে প্রথমে আমি কৃতজ্ঞতা জানাব আকাশবাণী বিলোনিয়া শাখাকে, যেহেতু তারা এই একটা সুযোগ করে দিয়েছে। আর কৃতজ্ঞতা জানাব বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি কমিটিকে, যারা তাদের শতবর্ষ পূর্তি উপলক্ষে একটা স্মরণিকা, পুজোর দুর্গাপূজোর স্মরণিকা উপলক্ষ বের করেছিলেন, এবং সেখানে বিভিন্ন জন বিলোনিয়ার অতীত দিনের স্মৃতিচারণা করেছেন। তারই অংশ নিয়ে আমি কিছু কিছু তথ্য এখানে তুলে ধরার চেষ্টা করব। আশা করি যারা পুরনো আছে তাদের স্মৃতিতে সেই কথাগুলো আবার নতুনভাবে ভেসে উঠবে এবং অনেকের স্মৃতিচারণা করতে সুবিধা হবে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি সৃষ্টি হয়েছিল আরো অনেক আগে, কিন্তু তার ইতিহাস আমাদের কাছে পুরো নেই, সেটাতে আমরা যাচ্ছিও না। কিন্তু দুর্গাপুজো যেহেতু আজকের প্রাসঙ্গিক, সে কারণে আমরা দুর্গাপুজোর সৃষ্টিটা বলবো। 2023 সালে দুর্গাপুজোর 100 বছর পুরো হয়েছিল যোগমায়া কালীবাড়ির। বলা হয় যে এখানে বুলুনো যে পুজোগুলো, তার মধ্যে যোগমায়া কালীবাড়ির দুর্গাপুজো এবং পারিবারিক পুজো হিসেবে একটা বাড়ি আছে, সেটা হচ্ছে চৌধুরী বাড়ি, হরণ্ড চৌধুরী তাদের বাড়ি। তিনি পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, ওনার বাবার আমল থেকে সেখানে দুর্গাপুজো হয়ে আসতো।

0: তারা দাবি করছেন সেটা তাদের আগে দুর্গাপুজো তারাই করেছেন, আবার যুগমায়া কালীবাড়ির কর্তৃপক্ষ বলছেন যুগমায়া কালীবাড়ির প্রথমটা।
1: এটা কোন বছরের কথা?
0: সেটা হচ্ছে 2023 যেহেতু হচ্ছে, তাহলে 1923 হবে।
1: আচ্ছা,
0: খুব স্বাভাবিক, এক শত বছর পূর্তি। তো সে কারণে
1: দুপক্ষই বলছেন যে আমরা প্রথম,
0: আমি বলছি সে কথাতে, সেখানে প্রসঙ্গ যাই থাকুক, দুটোই সমসাময়িক। অর্থাৎ প্রথম বিলুনিয়া যুগমায়া কালীবাড়ির দুর্গাপুজোটা অত জাঁকজমক ভাবে হয়নি।
1: আচ্ছা,
0: আর ওই বাড়ির পুজোটা যেহেতু মানুষ পুজো করত, সেটাতে মানুষ মানে অঞ্জলি ইত্যাদি দিতেন, পুজো করতেন, তারা করতেন আর কি। কিন্তু বস্তুপক্ষে যুগমায়া কালীবাড়িতেই আগে, হ্যাঁ, সেখানে হয়তো এক দেড় বছরের তফাত থাকতে পারে, আমরা সেই বিতর্কে যাব না। আমাদের বক্তব্য হচ্ছে দুটো প্রাচীন পুজো আমরা খবর পাই বিভিন্ন জনের মধ্যে দিয়ে, সেখানে বিলুনিয়া মহকুমার শাসকের অভিষে চাকরি করতেন হারাধন চক্রবর্তী, যিনি আমরা যাদেরকে আমি হারুদা বলে ডাকতাম, তিনি অনেক তথ্য লিখে গেছেন এবং লিখিতভাবে তিনি কিছু তথ্য দিয়েছিলেন কর্তৃপক্ষকে। আমাদের দুর্ভাগ্য আজকে আমাদের মধ্যে হারুদা নেই, গত আমাদের শতবার্ষিকী সময় তিনি ছিলেন, তারপরে উনি প্রয়াত হয়েছেন। তো হারুদা তথ্য অনুসারে আমরা জানি যে তখনকার দুর্গাপুজো হতো তহসিল কাচারি, এইচডি অফিস, মহকুমা শাসকের বিভিন্ন করণিক উচ্চপদস্থ এবং আশপাশের আমলাপাড়া, মাস্টারপাড়া, পশ্চিমপাড়া যে পাড়াগুলো আছে তাদের, এবং বিলুনিয়াতে অবস্থিত আটটি তহসিলের থেকে হতো, এভাবে চাঁদক আলোচনা হতো, সেখানে হতো, আর গ্রাম গ্রাম অঞ্চল থেকে মানুষ আসত। আর তৎকালীন সময়ে সরকারিভাবে প্রথম দিকে যখন পুজো শুরু হয়, সেটা খুব স্বাভাবিকভাবে সেটা মহারাজা আমল ছিল, অর্থাৎ স্বাধীন পূর্ব স্বাধীনতার সুখ, হঠাৎ তীব্র রাজ্য ইয়ের সাথে যুক্ত হয়নি, ভারতভুক্তি হয়নি, তো সেই সময়টাতে সরকারিভাবে 8 টাকা বরাদ্দ হতো এই পুজো টুজো ইত্যাদি করার জন্য।
1: 8 টাকা? আচ্ছা,
0: সেটা হচ্ছে এক আশ্চর্য বিষয়। পরবর্তী সময়ে আরো পরে যখন ভারতভুক্তি হয়ে যায়, অর্থাৎ 47 সালের পরে, তখন কিন্তু আর এসে 8 টাকাটা থাকেনি।
1: আচ্ছা,
0: আমরা জানি যে যেমন উদয়পুরের ত্রিপুরেশ্বর মন্দির, চৌদ্দদপ্তা মন্দির বা অন্যান্য যে বিভিন্ন মন্দিরগুলি রাজার সাথে সাক্ষী, অর্থাৎ ত্রিপুরা সরকারের যে চুক্তি ছিল সেটাতে যে মন্দিরগুলো গিয়েছিল, চুক্তিবদ্ধ ছিল, সেখানে সরকারিভাবে তাদের পুজো হতো, মানে খরচ দিত, কিন্তু এটা যেহেতু ছিল না, সেটা হিসেবে খরচের বাইরে চলে যায় আর কি।
1: আচ্ছা, ঠিক আছে,
0: আমি আমার কথা বললাম, পরবর্তী সময় আবার বলবো।
1: হ্যাঁ, ঠিক আছে। এবার আপনার কাছে জানতে চাইব, শ্রীমতী অনিমা রায় যিনি একজন প্রাক্তন শিক্ষিকা, তার কাছ থেকে শুনবো যে আপনার স্মৃতিতে এখন প্রথমত কি আসছে।
2: আমি প্রথমেই পিনারি রেডিও স্টেশন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আমার স্মৃতিতে পায়ের পুজোর কালীবাড়ির যে সার্বজনীন দুর্গা পুজো হয়, সেটা ঠিক আমার বাড়ির পেছনেই, মন্দিরের পেছনেই ঠিক আমার বাড়ি, তাই ছোটবেলার থেকে আমি মন্দিরে সমস্ত কিছু পূজার আয়োজন দেখতাম। আর বিশেষ করে আমি তখন পুরিত মশাই শ্রীর সঙ্গে থেকেও পূজার কাজ করেছি। তখন পূজা হতো ছোট্ট একটি টিনের ঘর ছিল, খুব একটা বড় ছিল না, চৌচলা একটা টিনের ঘর ছিল, ভেড়ার ঘর ছিল, ওই ঘরেতেই মায়ের পূজা হতো। সেটা আমাদের স্থানীয় শিল্পী দিয়ে, স্থানীয় শিল্পী ছিল বিনোদ নন্দী, পরবর্তী সময়ে ওনার সবাইকে সবাই বিনোদ নন্দী চিনে না, বিনোদ কারিগর বলে সবাই ওনাকে চিনে, উনি মায়ের মূর্তি গঠন করতেন। এখন এই যুগে যে আমরা মায়ের মূর্তির গয়নাগুলি দেখতে পাই, তখন সেগুলি ছিল না, ওই কারিগর মশাই বা মৃৎশিল্পী তানে মাটি দিয়ে বিভিন্ন রকমের মায়ের অলংকার তৈরি করতো, এবং কি মাথা চূড়াটাও পর্যন্ত মাটি দিয়ে তৈরি করে মায়ের মূর্তি বানানো হতো, তৈরি করা হতো। মূর্তিতে কোনো এরকম জাঁকজমক ছিল না, এখন যেরকম মূর্তিতে যেরকম জাঁকজমক ছিল তখন সেরকম ছিল না। তখন সীমিত টাকার ভিতরে মায়ের পূজাটা হতো, যেমন সীমিত টাকা বলতে আমি নিজে

0: একজন এক টাকা করে চাঁদা তুলেছিলাম মায়ের পূজার জন্য, খুব অল্প টাকার ভিতরে, কারণ বাইরের কোন চাকচিক্য ছিল না, যার জন্য এত টাকাও প্রয়োজন ছিল না। বর্তমানে আমিও সেই একই জায়গাতে আছি, মন্দিরের সঙ্গে যুক্ত আছি, এখন কিন্তু প্রচুর পরিমাণে টাকা সংগ্রহ করতে হয়।
1: এই যে এক টাকা করে সংগ্রহ করতেন বলছেন, এটা কোন সালের কথা একটু বলুন?
0: এটা হলো 65 বা 66।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
0: ওই সময় থেকে 80 পর্যন্ত তুলেছি, 80 পর্যন্ত 2 টাকা 5 টাকা পর্যন্ত আমি চাঁদা তুলেছি। আমাকে বলেছিল তো চাঁদা তুলে দেওয়ার জন্য, তাই আশেপাশে বাসার সামনে দোকান ছিল, সবজি বাজার ছিল, সবজি বাজার থেকে তুলতাম 1 টাকা 2 টাকা, যা দিত সবাই পূজার জন্য তুলতাম। এই জন্যই পূজাটাতে আমি অংশ নিতাম বিশেষভাবে। তখনই থেকে আমি মায়ের মন্দিরের সাথে যুক্ত, বর্তমানও মায়ের মন্দিরের সঙ্গে যুক্ত, এবং বিশেষ করে দুর্গাপূজার সঙ্গে আমার ওতপ্রোতভাবে ওরা সবাই জড়িয়ে তুলেছেন, যে আপনি অনেক পুরানো মানুষ, মায়ের মন্দিরে পূজার সম্বন্ধে সবকিছু জানেন, দুর্গাপূজার সম্বন্ধে জানেন, আপনি আমাদের সঙ্গে থাকেন। তাই মায়ের দুর্গাপূজার সময় যেরকম কাকু বলে জানেন, আমি সবার সঙ্গে একসাথে মিলেমিশে মায়ের মন্দির পূজার কাজ করি। এখন যেরকম আলোকসজ্জা দেখা যায়, সেই যুগে কিন্তু তখন এত আলোকসজ্জা ছিল না। আলোকসজ্জা বলতে তখন থাকতো মন্দিরের দুই পাশে দুইটা হ্যাজেক লাগে, যেটাকে আমরা পাম লাইট বলি, এটি থাকতো, আর কোনো ছিল না। আর এখন তো পূজোর আয়োজন তো অন্যরকম, তখন কিন্তু পূজোর আয়োজন এত ছিল না যেরকম তখন। এখন তো প্রসাদের জন্য বহুত রকম আয়োজন হয়, তখন প্রসাদ বলতে ছিল এক টুকরো কলা বা এক টুকরো আখ বা একটু বাতাসা, এই ছিল এক টুকরো বাতাসাই ছিল, এটিতে মানুষ খুব আনন্দ পেত। আর যে জিনিসটা সবচেয়ে বেশি আমার চোখে লাগে বা মনে লাগে, যে এখন এখন ঢাকের শব্দটা তেমন ভাবে আমরা শুনতে পাই না, যেটা সত্যি কথা শুনতে পাই না। যোগমায়া কালীবাড়িতে যখন আমার বুদ্ধি জ্ঞান হলো, তখন থেকে আমি দেখতে পাই আগে মায়ের মূর্তি পরে ঢাক, ঢাক ভালো হতে হবে, ঢাক না হলে তো মায়ের পুজোটা সুন্দর হয় না।
1: এখনো আছে,
0: এখনো যোগমায়া কালী সেই শুরু থেকে আজ অব্দি ঢাকটা আছে, মায়ের ঢাকে বাড়িতে মায়ের যে ভোর রাত্রে 4টার সময়, সেটি সবচেয়ে মনে রাখার মতন, 4টার সময় ঢাকের শব্দে উলুধ ধ্বনিতে মাকে জাগানো হতো, মাকে জাগানো হতো, তখন যে মনে, বাঙালি মনে যে একটা আবেগের সৃষ্টি হয়, আনন্দের সৃষ্টি হয়, এই জাক জমক দিয়ে লাইটের আলো দিয়ে সেটা এত আনন্দ পাওয়া যায় না। আর সবচেয়ে সেটা ছিল যেখানে যে একটা ধুনুচি নৃত্য ছিল, ধুনুচি নৃত্যটা তখন খুব দেখতে পাওয়া যায়, পাওয়া যেতই ধুনুচি নৃত্যতে। এখন কিন্তু ধুনুচি নৃত্য এখনো আছে, এখনো আছে ধুনুচি নৃত্য, এখনো আছে। সেটাই বলছি যে যোগমায়া কালীবাড়ির ঢাকটাই সবচেয়ে মেইন আকর্ষণ। এখন বাহ্যিক তেমন লাইটিং ফাইটিং এখন বর্তমান সভা যা আছে, কিন্তু তখন ছিল না এত লাইটিং ছিল না। আরো একটা বেশি আকর্ষণীয় জিনিস ছিল যেটা, সেটা হলো কবি গান।
1: আচ্ছা,
0: তখনকার দিকে যেটা সবচেয়ে বেশি আকর্ষণ ছিল, এখন তো প্যান্ডেল প্যান্ডেলে কি সব অর্কেস্ট্রা টর্কেস্ট্রা অর্কেস্ট্রা টর্কেস্ট্রা সব হয়, গান বাজনা হয়, বাড়ির থেকে শিল্পী আনে করা হয়, তখন কিন্তু সেটি ছিল না। কবি গানে আসর হবে, মহা উৎসব হবে, তাই প্যান্ডেলগুলিতে প্রায় সময় দেখা যেত কবি গানে আসর বসে।
1: বা দারুন, আবার চলে যাচ্ছি, আপনি কি বলবেন এবার?
2: উনি তো ঢাকের কথা বলল, আমি পূজোর সম্বন্ধে তো সেটা বলার বিষয়, সেটা হচ্ছে বিলুনিয়া যে অন্যান্য পূজাগুলি আমি একটু, আমি তো চৌধুরী বাড়ির পুজোর কথা বললাম, সেখানে এছাড়া এই আমাদের জানা মতে আরো কিছু বাড়িতে পুজো হতো, যেমন শ্যামাচরণ সার বাড়িতে পুজো হতো, শ্যামাচরণ সার বাড়িতে
1: পুজো শ্যামাচরণ
2: সার বাড়িতে পুজো হতো, তারপরে পুজো হতো আমাদের খুব জানা মতো, সেটা হচ্ছে এই ইয়েতে, এই এরা এটা বহুত দিন পরে হয়েছে, সেটা হচ্ছে ওই কিঙ্কর সার বাড়ি, মানে হরিভূষণ সার বাড়ি,
1: এটা খুব বেশি দিন হয়নি, বেশি দিন হচ্ছে অনেক দিন।
2: আর বারোয়ারি পুজোর মধ্যে আমরা 70-এর দশকে খুব সমত আমরা দেখতে পাই, মানে সেটা 70-এর দশক থেকে শুরু হয়েছে, ইউস্কোরের পুজো, তারপরে ইউনিটি ক্লাবের পুজো, ব্লাডমুথ ক্লাবের পুজো, হ্যাঁ, তারপরে হচ্ছে এদিকে ওরিয়েন্টাল ক্লাবের পুজো, তারপরে সিদ্ধেশ্বরী মন্দিরের পুজো, তারপরে এইভাবে অনেকগুলো পুজো হতো আমার যতটুকু জানি, এখন সেখানে নেই, আর এটা আরো আগের ইয়েতে 70-এর দশকের আগের, 6-এর দশকের শেষের দিকে, সেটা হচ্ছে এখন যেখানে এইচডুবিস আছে।

0: হচ্ছে আপনাদের সামনে যে সেখানে ধুনুচি নিত্য, ওই বিসর্জনের মধ্যে মানে ধুনুচি পুত, ইদানিং কালে বিদ্যাপীঠে যে ইয়ে হচ্ছে মানে বিসর্জন হচ্ছে, সেখানে আমরা বিসর্জন দেখছি আবার রাবণ দাহ দেখছি। এই প্রসঙ্গে আমি আমার অভিজ্ঞতার থেকে প্রাসঙ্গিক ভাবে তুলনামূলক ভাবে আমি বাংলাদেশের চিড়িয়াগাং এর একটা এটা সাতের দশকে দেখা একটা পুজোর বিসর্জন দেখেছি, সেটা হচ্ছে চট্টগ্রামের লালদিঘি নামে একটা দিঘি আছে, এটা আমার মনে খুব দাগ কেটেছিল। সেখানে একটা দিঘিটাতে সমস্ত প্রতিমাগুলোকে এখানে থামিয়ে একটার পর একটা আনতো, এনে তারপর ইয়ের ভিতরে ওই দিঘিটার মধ্যে খুব বড় একটা নৌকা মানে জয়েন্ট নৌকাকে নৌকার মধ্যে ওই প্রতিমাটাকে তুলে সারা মানে দিঘিটা চারদিকে ঘোরাতো, এবং সেই সাথে সাথে চারো পারে সমস্ত দর্শকেরা বসে থাকতেন দেখতেন, আর ওই ওই তখন বিভিন্ন রকমের আগমনী গান বাজানো হতো। এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা আমার অনেক নেই, এবং এটা একটা মিলন। এবং সেখানে সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সমস্ত অংশের মানুষ, সেটা মানে ধর্ম ধর্মের কোনো বিচার নেই, জাতের কোনো বিচার নেই, সমস্ত অংশ মানুষ সেখানে আনন্দ উপকৃত। আমাদের তীব্রতাও আমরা এইভাবে একটা আনন্দ উৎসব করতে পারি আমাদের এই দুর্গাপূজার বিসর্জনকে কেন্দ্র করে। কিন্তু এবং সেখানে দুর্গাপূজার বিসর্জনের পরে আমি আরেকটা জিনিস দেখেছি, যে বিসর্জন করার পরে যেটা অন্য কোন কোথাও আছে কিনা বলতে পারো না, হয়তো কোনো কোনো বাড়িতেও থাকতে পারে, কালীবাড়িতে সেখানে পুজোর বিসর্জনের পরে সেখানে দেখা যেত যে সবাই এসে ওই মায়ের আশীর্বাদে অপরাজিতা ফুলের লতা এবং লাল ইয়ে দিয়ে শালু কাপড় দিয়ে বেঁধে এটাকে বানা বলতো, বানা একটা মাঙ্গলিক চিহ্ন সেটা হাতে পরতো, এবং এটা মঙ্গল মায়ের মানে আশীর্বাদ স্বরূপ সেটা গ্রহণ করে যার যার বাড়িতে চলে যেত এবং পরবর্তী সময় একটা পুজো হতো। এই যে মানে পুজোর থেকে বিসর্জন পর্যন্ত এই জিনিসটা, এই যে আনন্দের বিষয়টা, এটা মানুষকে খুবই মানে মুগ্ধ করতো, মানুষকে অনুপ্রাণিত করত, এই হচ্ছে আমার অভিজ্ঞতা।
1: আচ্ছা, আপনি তো লেখালেখির সঙ্গে যুক্ত, এরকম কোন লেখা আছে যা আজকের অনুষ্ঠানে আমরা শুনতে পারি আপনার খুব ভালো লাগে?
0: আমার সামনেই একটা বই আছে, সেখানে আমি জানি না কতক্ষণ সময় পাবো, তারপরও
1: একটুখানি শুনি।
0: হ্যাঁ, এখানে যোগমায়া কালীবাড়ির কে আমি আবার ধন্যবাদ জানাই, এবং শ্রোতা বন্ধুরা যদি বিরক্ত না হন তাদেরও ধন্যবাদ জানাই শোনার জন্য, যে শুনতে চাইছেন। আমরা একটা কি দুটো স্তবক পড়ব, যোগমায়া কালীবাড়িতে শতবর্ষের আলোকে দুর্গাপুজো, লেখাটা আমার, আমি নিজেরটাই নিজে পড়ছি। স্বল্পায়ু মানুষের জীবনে একশত বছর সময়কাল, চলার পথে শতটি চিহ্নিত প্রস্তর ফলক মাইলস্টোন, কদাচিত স্বল্প সংখ্যক মানুষ এই এতগুলো মাইলস্টোন পেরোতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষের পক্ষে অতিক্রম করা সম্ভব হয়ে ওঠে না। উত্তরসূরদের কারো কারো ক্ষেত্রে দেখা যায় অতীতকে সচেতনভাবে ধরে রাখা সম্ভব হয়, বহুলাংশে এই ধরে রাখা সংরক্ষণ করা সম্ভবপর হয়ে ওঠে না, আর এ কারণেই ঘটে ইতিহাসগত তথ্যগত প্রামাণ্যতার সংকট। আমাদের বিলনে আসছে শ্রী যোগমায়া কালীবাড়ির অতীত ও তেমনি আলোচ্ছাবৃত, আর তার কিছু জনশ্রুতিতে কিছু স্মৃতিতে আর অতি সামান্য অংশ লিখিত।
1: এবার আপনার কাছে কিছু শুনবো।
2: আমি বলবো এখন যে তুলনামূলক ভাবে ওই যে হরিকাকুজি যে বললেন যে যে বিসর্জনের পরে যে পূজাটা হয় মন্দিরে মাঙ্গলিক পূজা, সেটা হলো অপরাজিতা পূজা। অপরাজিতা পূজা, অপরাজিত ফুলের লতা দিয়ে একটা বলয় মতন করে তৈরি করা হয়, সেটা লাল শালু দিয়ে পেছানো হয়, তারপর একটা প্রসাদ হয় যেটা সিন্নি সত্যনারায়ণ পূজার মতন হয়, হয়ে সবার হাতে বলয়টা তুলে দেয়, আবার সবারই সিন্নি প্রসাদটা আগের তুলনায় এখন খুব জাকজমক হয়। আগে যেটা হতো তো সীমিত ভাবে হতো, এখন লোকসংখ্যা বাড়াতে বা সবকিছু হতে মানুষের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করার জন্য এখন মন্দিরে প্রাঙ্গণে প্রচুর লোকের সমাগম হয় বিসর্জনের পরে সন্ধ্যাবেলা যেটা হয়। আর যেটা তুলনা করা যায়, আগে প্রতিমা বিসর্জন হতো প্রতিমাকে কাঁধে করে নিয়ে যেত, এখন তো গাড়ি করে নিয়ে যায়, তখন কিন্তু কাঁধে করে মাকে নিয়ে যেত, দূর দূরান্তর থেকে আনতো, যেমন সারা সীমার থেকে নিত, তারপরে ওই যে বন করে একটা আসলো বারোই বাড়ি বলে, সে বাড়ির পুজো আসতো, চৌধুরী বাড়ির পুজো সব কাজে করে আসতো, মা যোগমায়া কালী বাড়ি।

0: যে দুর্গাপুজো হয় সে পুজো কাঁধে
1: করে একজনই নিতেন?
0: না না না, অনেকজন অনেকজন মা
1: খাটে টাটে বসিয়ে নাকি?
0: না না, কাঁধে কাঁধে কাঁধে করে নিয়ে সব ওই ডাকবাংলো মাঠে যেটা ছিল হরি কাকু বললো সে মাঠে নিয়ে
1: কিরকম কাঁধে করে মানে
2: অনেক কাঠামোটা বড় হতো
0: কাঠামো এখন মতো ছোট ছোট কাঠাম না, তখন জয়েন্ট কাঠাম ছিল।
1: হ্যাঁ সবগুলো
0: একসাথে ছিল, তাই সবাই কাঁধে করে নিয়ে নিয়ে শিকারে যায়। তখন তো গাড়ি, তখন গাড়ি না, কাঁধে করে কত দূর থেকে
1: কয়েকজন মিলে
0: বিশেষ করে বিশেষ করে এখন তো সব যুবক ভাইয়েরা পুজো তো অংশ নেয়, তখন কিন্তু বিশেষ করে প্রবীণীরাই এতে উদ্যোক্তা ছিলেন।
1: আচ্ছা,
0: প্রবীণীরা সবচেয়ে মায়ের পূজাতে উদ্যোক্তা ছিলেন। কত দূর দূরান্ত থেকে সব নিয়ে আসতে হলো বিলিনা ডাক বাংলোর অফিসের সামনে যেটা মাঠ ছিল সেখানে হতো পূজাটা। আর আমার চোখের দেখা যেটা সেটা না বলে পারছি না যে এটা হলো দশমী পূজা যখন হয়ে যায় তখন পুরোহিত মশাই যখন ঘর তুলে নেন তখন পুরোহিত মশাই স্ত্রীকে আমি দেখতাম ওনার পাশে থেকে থেকে আমি পূজার অনেক কিছু শিখেছিলাম। দেখতাম যে ছোট্ট একটা থালা করে ছোট্ট একটা ঘটি করে জল নিয়ে আসতেন, সিঁদুর নিয়ে আসতেন, তেল নিয়ে আসতেন, ধান দুর্বা নিয়ে আসতেন, এনে যখন ঘর তুলে নিয়ে যেত তখন তিনি দেখতাম যে মায়ের চরণে জল ছিটা দিত, দিয়ে নিজের আঁচল দিয়ে মায়ের পা মুছিয়ে দিত, তারপর সিঁদুর দিত, তেল দিত, তারপর সিঁদুর দিত, তারপর ধান দুর্বা দিত, তারপর একটু চিনি নিয়ে মায়ের মুখে দিত, দিয়ে তারপর পান ছোঁয়াতো, তারপর আঁচল পেতে মায়ের কাছে বর চাইতেন, আর অথবি কানতেন, খুব খুব কানতেন মার কাছে, যেমন মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানো হচ্ছে। এই একটা দৃশ্য আমার মনে আজও স্মৃতি হয়ে আছে, আজও স্মৃতি হয়েছে, এটা আমি নিজেই দেখেছি বেশ কয়েক বছর ধরে আমি দেখেছি।
1: এখনো আছে?
0: এখন তো উনি নেই, এখন আর সেই যুগ নেই, এখন সিঁড়ি আর হয় না, তখন তিনি এগুলি করেছিলেন। সেই অতীতের সঙ্গে বর্তমানের তুলনা, তখন সিঁদুর খেলা হতো, তখন এখনকার মতো সিঁদুর খেলা এত জাঁকজমক নয়, এখন তো সিঁদুর খেলা মানেই তারা কি জানি ভাবে। তখন মারা আসতো বিকালবেলা এসে সিঁদুর পরাতো, নেই একটু একটু করে, তেমন বেশি জাঁকজমক নয়, এমন যখন জাঁকজমক সিঁদুর খেলাটা তখন এমন বেশি জাঁকজমক ছিল না। আরেকটা জিনিস যে সন্ধ্যাবেলা ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় যে আমরা কি করি যে মায়ের অধিবাস বোধন বা আমন্ত্রণ এটা হয় সকালে বাড়িতে, তখন কিন্তু দাসারা মতন হতো, এত জাঁকজমক ব্যবহার ছিল না। এখন কিন্তু এই অনুষ্ঠানটা খুব জাঁকজমক সহকারী হয়, সব মায়েরা আসেন, বোনেরা আসেন, বিশুদ্ধ কাপড় পরে আসে, মাকে তেল সিঁদুর পরান, খুব আনন্দকরণ হয়েছে করেন, ষষ্ঠীর দিন খুব আনন্দ উৎসব হয় কালীবাড়িতে, জগমায়া কালীবাড়িতে। সেটা আমার নিজে চোখে দেখা, আমি নিজেই এটাই পরিচালনা করি, আমি নিজে সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এটা আর কি।
2: আমি পুজোর সাথে যেটা সম্পর্কিত সেটা হচ্ছে একটু আগে বলা হলো না যে মানে সাহিত্য, সে সাহিত্যের ব্যাপারটা আমরা জানি যে আমরা অনুমান মুখে শুনেছি কবি গানের কথা, তো বিলুনাতে এই পুজো উপলক্ষে যেটা হয়ে আসছে সেটা হচ্ছে একটা কবি গান আর এটা হচ্ছে যাত্রা গান। হ্যাঁ, এবং সে যাত্রাটা হচ্ছে কারা করত, বিলুনাতে যে রামঠাকুর পাড়া আছে সেটার এখন এটার নাম রামঠাকুর পাড়া, সেটা রামঠাকুর মন্দির হওয়ার পরে, তো তার আগে সেটার নাম ছিল অন্য, সেটা আমরা সেই নাম নিয়ে বিচার বিশ্লেষণে যাব না। তো সেই রামঠাকুর পাড়াতে যারা থাকতেন তাদের মধ্যে ছিলেন বিপিন দাস, ওনাকে হেড মাঝি বলা হতো, অর্থাৎ মাঝির মধ্যে হেড, অর্থাৎ তিনি ইয়াতে জীবিকাতে তিনি মৎস্যজীবী। তাঁদের একটা দল ছিল যাত্রার দল, এবং তারা ধপযাত্রা করতো। আমার মনে আছে যে বিলুনাতে যে ইয়া যোগমায়া কালীবাড়ি যে ইয়ে আছে নাট মন্দির আছে, সেই যোগমায়া কালীবাড়ির নাট মন্দিরে ধ্রুব, তারপরে সীতাহরণ ইত্যাদি নাটকগুলো হতো। এবং এখানে প্রাসঙ্গিক এই ব্যাপারটা বিলুনাথ কালীবাড়ি যোগমায়া কালীবাড়িকে উপলক্ষ করে নাটক চর্চার উপরে এখানে আর্টিকেল আছে, সেটার সময় নেই আমাদের। সেখানে বিলুনাথ যোগমায়া কালীবাড়িতে এখন যেমন একটা দুর্গাঘর আছে, এখন যেখানে তিনয়নী নামে ঘরগুলো আছে শেষ করে দিচ্ছি, সেখানে একটা ঘর ছিল সেটা হচ্ছে স্টেজ ঘর, অর্থাৎ সেখানে নৃত্য প্রত্যেক বছর দুবার তিনবার নাটক হতো, সেখানে সীতাহরণ নাটক মঞ্চস্থ হতো। এবং সেখানে আমি বলার লোভ সামলাতে পারছি না, সীতার পাতাল প্রবেশ দেখানোর জন্য যে মঞ্চটা তৈরি হতো সে মঞ্চবিতে মাঝখানে গর্ত, অর্থাৎ এটা বাঁশ দিয়ে তৈরি করা একটা মাচার মতো, সে মাঝখানটা খালি, সেখানে সীতা প্রবেশ করে যেত, অর্থাৎ সীতার পাতাল প্রবেশ হতো, সে জায়গাটা পারমানেন্ট, অর্থাৎ স্থায়ী একটা মন্দির।
1: কালীনগরে একজন ছিলেন না?
2: হ্যাঁ,
1: মানে সীতার রোল করতেন।
2: হ্যাঁ হ্যাঁ, পুরুষরাই সেরা তো
1: ছেলে ছিলেন, কিন্তু উনি খুব ফর্সা ধব্ধ হয়েছিলেন, এটুকু আমার মনে আছে।
2: স্বপন চৌধুরী?
1: আচ্ছা,
2: না তার তখন জন্ম হয়নি, আমি যে কথা বলছি
1: আরো
2: আরো আগে, তখনকার সময়। সীতারাম বলে তো অর্থাৎ যাত্রা গান, কবি গান বিলোন হতো। আরেকটা হচ্ছে বিলোনাতে এই দুর্গা পুজোর উপলক্ষে মানে শারদীয় সংখ্যা, অর্থাৎ সাহিত্যের শারদীয় সংখ্যা, বিভিন্ন শারদীয় সংখ্যা, সৃষ্টি, তারপরে প্রহরী, তারপরে সীতা, বিভিন্ন, তারপরে দেয়া, এগুলি বিভিন্ন পত্রিকা এ শারদীয় সংখ্যাতে বেরোতো। এটা হচ্ছে বিলোনিয়ার মানুষের শারদীয় সংখ্যার একটা অবদান বা মানুষের মানে নিষ্কি বিকশিত করার একটা সুযোগ।
1: আচ্ছা, আমাদের সময় কিন্তু ফুরিয়ে আসছে, আপনি কি বলতে চান খুব ছোট্ট করে?
0: আমি একটু বলতে চাই, বঘরি কাকু যেটা বলেছেন যে ঢক যাত্রাটা হতো, আমি এখন বলছি যে তখন তো এরকম এখনো মতো চারিদিকে হল ঘর ছিল না। আমাদের বর্তমান মায়ের মন্দিরের পিছনে ছোট্ট একটি চলার ছোট ঘর ছিল, সেই ঘরে আগে আমার মা যোগমায়া থাকতেন। বর্তমানে মায়ের মন্দিরটা আর নাট মন্দিরের একটা অংশ নিয়ে বিশাল এক ছিল, নাট মন্দির ছিল চৌচালা টিনের, বিশাল চৌচালা টিনের একটা নাট মন্দির ছিল। ওই নাট মন্দিরেই কবিগান হতো, ওই নাট মন্দিরে ঢকযাত্রা হতো তখন তখন। এখন তো ভেঙে চুরে সব অন্যরকম হয়ে গেল, এখন আর সেরকম কবিগানও নাই আর যে ঢকযাত্রাও নেই। ঢকযাত্রা শোনার জন্য, কবিগান শোনার জন্য মানুষের সে কি যে উন্মাদনা না দেখলে তখন বোঝা যায় না।
1: আচ্ছা, আগের সঙ্গে এখনকার কি পার্থক্য মনে হয় খুব ছোট্ট করে?
2: আগের সাথে হচ্ছে এখন মানুষের অর্থ, আড়ম্বর, প্রচার এগুলো এসেছে। আগে ছিল ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতা এবং প্রীতি ভালোবাসা।
1: আপনি?
0: আমি সেটাই বলবো, একই কথা বলবো, এখন প্রচারটা, প্রচারের উপর সবকিছু নির্ভর করে, প্রচার আর অর্থ। প্রচার যদি থাকে, অর্থ যদি থাকে, তাহলে আয়োজনটা আরো সুন্দর হয়, বেশি হয়। তখন কিন্তু এত প্রচার ছিল না, তখন ছিল অন্তরে ভক্তির টান, মায়ের পূজা হবে অন্তরে ভক্তির টানের জন্য সবাই আসতো একসাথে, একসাথে হতো। এখন হলো প্রচারের যুগ, প্রচারের উপর সবকিছু আর অর্থের উপর সবকিছু নির্ভর করে চলছে যুগটা, এইভাবে চলছে, আগামী দিনও এইভাবে চলবে, হয়তো আরো বেশি ভাবে চলবে। অতীত কি হতো পিছনে, আস্তে আস্তে অতীত পিছনে দিকে সরে যাবে, সামনের দিকে আগাবে, বিজ্ঞানের যুগ, উন্নত উন্নত মানের যুগ, সবকিছু তো মানে সেইভাবে গিয়েছে।
1: আপনারা দুজনেই প্রবীণ নাগরিক, হ্যাঁ, আপনাদের আমরা সম্মান করি, আপনাদের ভাবধারাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। তো বর্তমান যে প্রজন্ম, ওদের জন্য কি বার্তা থাকবে?
2: বর্তমানের কাছে আমার যে বক্তব্য, আমরা নিশ্চিতভাবে ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাব, বিজ্ঞানকে নিয়ে, সমস্ত কিছু নিয়ে। আমরা বিশ্বায়নের যুগে আছি, আমাদের বিশ্বায়নের ভালো দিক হচ্ছে সমস্ত ভালো দিকগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যায়, আর বিশ্বায়নের খারাপ দিকগুলো তাড়াতাড়ি ছড়িয়ে যায়, এটা যেমন সত্যি। কিন্তু আমরা যাতে আমাদের শিকড়কে, আমাদের অতীতকে, আমাদের পশ্চাৎ ভূমিকে না ভুলি, এটা হচ্ছে আমাদের কথা। আগামী প্রজন্ম যারা আসছে, সে আগামী প্রজন্ম তারা নিশ্চিতভাবে আরো উন্নত হবে, আরো সুন্দর হবে, আরো ভালো হবে, আরো সিদ্ধার সোজা করে প্রতিবাদ করতে পারবে, মানুষের জন্য কথা বলতে পারবে, এটা যেমন সত্যি কথা। তো সেই সাথে সাথে তারা যাতে পরম্পরা, তারা যাতে ঐতিহ্যকে না ভুলে, এটা হচ্ছে আমাদের আহ্বান।
1: আপনি কি বলবেন?
0: আমি বলবো যে বর্তমান প্রজন্মকে একটি কথাই শুধু বলবো, অতীতকে ভিত করো, বর্তমানের উপরে দাঁড়াও, ভবিষ্যতে কর্মসংস্থানের জন্য নিজেকে তৈরি করো। ভবিষ্যতে কর্মসংস্থানের যেদিকে ভুলে যাও, অতীতকে যদি বিশেষ করে ভুলে যাও, বর্তমানে তুমি চলতে পারবে না। অতীত হলো ভিত, মানব জীবনের সবচেয়ে ভিত হলো অতীত। অতীতকে মনে রেখে বর্তমানে সোজা হয়ে দাঁড়াবে, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে নিজের কর্মজীবন নিজেই তৈরি করবে, এই বলবো আমি বর্তমান প্রজন্ম।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের রবিবারের আলাপচারিতা শুনলেন আপনারা? আমাদের সঙ্গে ছিলেন অনিমা রায়, প্রাক্তন শিক্ষিকা, শ্রী হরিনারায়ণ সেনগুপ্ত, প্রাক্তন সিডিপিও। তাঁদের আলোচনায় সমৃদ্ধ হল আমাদের আজকের রবিবারের আলাপচারিতা। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাই।
0: ধন্যবাদ জানাই
2: শ্রোতা বন্ধুদের, অসংখ্য ধন্যবাদ
1: শ্রোতা বন্ধুরা। এরই সঙ্গে শেষ হল আমি নারী অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পুজো ভালো কাটুক এই আশায় আজকের মতো বিদায় নিলাম। নমস্কার
3: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আমি নারী। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, এরপরই শুনুন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ। আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে পুরনো দিনের হিন্দি ছায়াছবি গানী অনুষ্ঠান অবকাশ রঞ্জনী।

অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে আজ শুনবেন একই ছায়াছবির গান। আজকের ছবি নরম গরম। অনুষ্ঠানে প্রথম গানের শিল্পী আর ডি বর্মন এবং স্বপন চক্রবর্তী। গানটিতে সুর দিয়েছেন আর ডি বর্মন এবং গানটির গীতিকার গুলজার। শুনুন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে প্রথম গান নরম গরম ছবি থেকে শিল্পী আর ডি বর্মন এবং স্বপন চক্রবর্তী।

গানটি শিল্পী ছিলেন আশা ভোসলে। অনুষ্ঠানে এবারের শিল্পী সুষমা, শ্রেষ্ঠা এবং শত্রুঘ্ন সিনহা।

গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। অনুষ্ঠানে এবারের গানের শিল্পী আশা ভোসলে। গানটিতে সুর দিয়েছেন আর ডি বর্মন এবং গানের গীতিকার গুলজার।

গানটি শুনলেন স্বপন চক্রবর্তী এবং সুরেশ ওয়াদিকারের কণ্ঠে। গানটিতে সুর দিয়েছিলেন আর ডি বর্মন এবং গানের গীতিকার গুলজার। অনুষ্ঠানে এবারের ছবি বরসাত কি এক রাত, শিল্পী কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। গানটির সুরকার আর ডি বর্মন এবং গীতিকার আনন্দ বক্সী।

অনুষ্ঠানে সবশেষ গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে আজ শুনলেন নরম গরম এবং বরসাত কে এক রাত ছবি থেকে গান।

লোকসঙ্গীত অনুষ্ঠানে আজকের শিল্পী ছিলেন রাজা চক্রবর্তী।

আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমেই শুনুন ককবরকি নাটক চেতুয়াং। চেতুয়াংয়ের দ্বিতীয় পর্ব।

দিন ককবরকে নাটক চেতুয়াং দ্বিতীয় পর্ব অনুষ্ঠানে এবারে শুনুন ককবরকে আধুনিক গান শিল্পী প্রভারানী রূপিণী।

ককবরুক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ককবরুকে আধুনিক গান শিল্পী ছিলেন প্রভারানী রূপিণী, আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণবাণী। কৃষক ভাইদের জন্য প্রচারিত অনুষ্ঠান খেতে খামারে। অনুষ্ঠানে আজ শুনবেন নাটিকা ড্রাগন ফ্রুট এর পরিচর্যা, এ নিয়ে পরিবেশনায় শিবু পাল এবং তার দল।

0: সুবুল্লার বাপ, ও সুবুল্লার বাপ, সুবুল্লার বাপ বাড়িতে আসো নি রে, ও সুবুল্লার বাপ।
1: উমা, কি আরে এতরা কি বাড়িতে নাই নি কেন? ও কাকা, কাকা বাড়িতে আসেন নি গো?
2: কোন গা রে ইগা, ইগা কোন?
1: আইন না কাকি, কাকা কোন রে, কদ্দুর ডাক দেন আন্ডে এদন ধরে ডাক দিয়েছে, কেউ আন্নারা আবার উত্তরও দেন না, কেউ মাতেন না। কাকা কন্ডে বাড়িতে আসে নি?
2: আসে আসে বাড়িতে আসে। এরে শুনছ না রে, ও কমলের বাপ, তুই কন্ডে রে?
3: আয়ের আয়ের ডাক দিত লাগলে আর নিয়াস ন হেলায়। কিসে ছিলর কিল্লাই?
2: কমলার মা, ও কমলার বাপ, দেবুর বউ এগুন আইসে তোমার ডাকদের, এমুই আইতে হারন না।
3: উমা, তো এগুনের সকি দিন বার করে দাও না, এগুনে যে বই তো দাও না। আরে মানুষের বাইক মানুষ আইয়ে বইয়ের ভাও বইও আইও ঘরে আইও। হ্যাঁ এবার, হ্যাঁ এবার এবার কস ভাও, এ তোমরা দল বান্ধি আর যা কি মনে করি আরে ভাও।
1: আন্নার কাছে আসি যে বাউ, কত যুক্তি হরা মৈশ করিবার লাই।
3: কি রে বা
1: কইয়ের যে আন্ডা হুকুর হারে হাস্য গন্ডা জাগা আছে, কি সুন্দর ইগে ভিন্ডা বানাইছি। কইয়ের যে অবা হোলা মাইয়া দুজনেরে অভাবের কারণে ফল ফসারি কিনি খাবাইতাম হারিয়ে।
3: বাউরে আন্ডা গরিব মানুষ।
1: এ ওইন গা ভিন্ডাই গে ইত্যে মনে করছিলাম ফলের চাষ করতাম, কি ফলের চাষ করলে ভালো হইব আন্ডার কেন বুদ্ধি দেন না অবা।
3: শুনো বাউ, বালা যুক্তি লাইয়া আস, এমন একটা ফলের নাম কমু যে বুঝছ নি, এই ফল চাষ করলে হোলা বুড়া ব্যাগ কলজা হুড়ে খাইতে আসবা, আবার বাজারেও বেচতে আসবা। এই ফলের নাম হচ্ছে কিয়া করতে আসবা নি? ড্রাগন ফল, ড্রাগন ফল।
0: ড্রাগন ফল?
3: হ্যাঁ
0: খাইছে না?
3: আরে খা না, খাইব যে।
0: না না, এই নাম তো আর বাপদাদা চৈদ্দ গোষ্ঠীও শুনে ন। আপেল, আঙ্গুর, নাশপাতি, বেদনা এসব ফল খাইছিও দেখছিও, ড্রাগন ফল এগুন আবার কিরকম রে দা?
3: শুনো শুনো, ড্রাগন ফল বাজারে বুঝছ নি, বাজারে একটি বিশাল নাম ধারণ করছে এখন বর্তমানে। ড্রাগন ফল ওই স্বাস্থ্যের জন্য খুব ভালো, এই ড্রাগন ফলের মধ্যে প্রয়োজনীয় বৈশিষ্ট্য শক্তি বুঝছ নি, বিল্ডিং বডি, বডি বিল্ডিং এই উপাদান ড্রাগন।

0: ফলের আছে, হেলাই তো বাজারে অন্যান্য ফলের তুলনায় ড্রাগন ফল সম্পূর্ণ আলাদা, দামও ভরা।
1: এরে সুবল্যার বাপ, আসলে তো এই ড্রাগন ফলের নাম আইও কোনোদিন শুনিন। এই ড্রাগন ফল এতদিন কতুন বাইরেই আইছে।
0: এই এই ড্রাগন ফল প্রথমে বুঝনি থাইল্যান্ডে, ভিয়েতনামে, ইসরায়েলে এবং শ্রীলঙ্কায় সর্বাধিক পরিচিত আছিল, এলাই দেখানো যায় এতদিন। বর্তমানে ভারতবর্ষে বুঝনি আরো জনপ্রিয় ইয়ার উচিয়ে। ভারতে এক কেজি ড্রাগন ফলের দাম কত কোটি আসবেনি? আরে ভাই, এই 150 টাকা তো শুরু করি বুঝনি, 250 টাকা পর্যন্ত আগে দাম আসিল আরি। ওইটা সেদিন আন্ডা বাড়ির লগে এত বেসর যে বাজারে একটু দেখলাম যে ওই আরে বিশুমন্দারের এই বাগিনিয়া ইয়ার নাম গিয়া এই হেতে নসা নসা, হ্যাঁ এই হেতে বেসর যে 450 টাকা করি চাইছি। আমি মনে করছি আন্ডা হাবু নিলে বলি গিয়া আনবো, ওরে বাবরে দাম হলি আরে হালদি উসি। হ্যাঁ
2: এরে দা, হ্যাঁ আনে তো এগ্রিকালচার অফিসের দিকে যান, অফিসার গুলোর লগে সবসময় যোগাযোগ রাখেন। তো সেই হিসাবে আন্ডারে বুদ্ধি পরামর্শ দেন না, ওইনকে ড্রাগন ফল কেনে কেনে চাষ করন লাগে বা কি মাসে করন লাগে সে কথাগান আন্ডারে কদ্দুর বুঝে কর না রে দা।
0: কই আর কই আর আসে জন কইতেন বাহরি একটা না দিদি আসতে বুঝিল নাই, হররাই কুমতনটা বরবরাই ইঞ্জন দিয়ে হান্দাই ইঞ্জন দিয়ে যাইব কই কানের হেন হইত না, এটা বুঝিল বুঝিল
2: আমরা বুঝিন তো।
0: হ্যাঁ কথা হইছে যে শ্বাস করিবার আগে বুঝছনি এই ড্রাগন ফলের সব কিছু যে জানানোর দরকার আছে, হেলাই কই খারাপ হইও না, মনে কষ্ট নিও না। যেমন এই এই ফল তাজা খাইয়া বুঝছনি, তাজা এই তাজা খাওয়ানে, হ্যাঁ তাজা খাওয়ান সার। যেমন ওই জ্যাম ওই জেলিমেলির মতন কয় যে এই ফলের রস, এই আইসক্রিম জেলি বিভিন্ন জিনিসের সঙ্গে ব্যবহার করে এই ফলের। আবার এই ড্রাগন ফলের এই কিতা এটারে ওই রাতের রানী, আবার ওই
1: ড্রাগন ফলের ওই রাতের রানী কয়,
0: রাতের রানী কয়, আবার ওই টিকিটা এই ট্যাবলি ট্যাবলি ও আয় আয় বাবা, আয় তো বুড়া মানুষ কইতে আরি না বালা করে বুঝাই, ও স্ট্রবেরি নাশপাতি এর নামে পরিচিত বুঝছনি। এবার আইও জলবায়ুর অবস্থা, এই ফল চাষ করতে বেশি জলের প্রয়োজন হয় না বুঝছনি, মানে ওই উল গিয়া জায়গায় তো লয় বছরে তোমার 40-60 সেন্টিমিটার বৃষ্টিপাতে যথেষ্ট। আর আমরা তো সকলের বাড়িতে কলটল আছে, অল্প স্বল্প চিনি বিনি দিলে হয় খরান লাগলে বুঝছ, আর এই এটা ওই জলবায়ুর মানে বেশি দরকার হয় না আর এক কথায়। সবচেয়ে ভালো ফলন হয় এটা গ্রীষ্মকালে। তার কারণ হচ্ছে যে ড্রাগন ফল চাষের লাই বুঝছনি এঠেল দোয়াশ থেকে বেলে দোয়াশ মাটি পর্যন্ত সব মাটিতেই এই ফলের চাষ করন যায়, তাছাড়া নোংরা মাটির তো ড্রাগন ফলের চাষ আরো বেলা হয়।
1: আচ্ছা দা, আমরা তো ড্রাগন ফলের গাছও কোনোদিন দেখিন, গাছ এখন কেরুম ফলনও কি পরিমাণ ধরে ও না ফলও কি পরিমাণ ধরে, কিভাবে লাগন লাগে, কদ্দুর দূরত্বে লাগন লাগে, আর ওই সার ওষুধও কিয়া দন লাগে, হিয়ান কদ্দুর আন্ডারে বুঝাই কর না দা।
0: কই এর কই এর, ড্রাগন ফলের গাছ এখন বুঝছনি, ওই দামনা গাছ তো চিনো, দামনা গাছ মানে ওই যে গরুর দুধ খাইলে বলি কয় মানুষে গড়ের কোনা দিলা গাছ যে কান্ডা কান্ডা, এ ঠিক দামনা গাছের মতো। কথা হয়েছে যে কথা হয়েছে যে দামনা গাছে তো ওই সোজা ওই উড়ে, এগুলো লতার মতো বেড়াই বেড়াই উড়ে বুঝছনি, নমুনা কিন্তু দামনা গাছের মতো। ড্রাগন ফুলের এই সারা, ড্রাগন ফুলের সারা লাগাইতে হইলে ড্রাগন ফুলের বুঝছনি প্রথমে ওই সিমেন্টের ফিলার গাড়াইবা, ফিলার আরি লাইন করি আরে, হ্যাঁ আর ফিলারের লম্বা, ফিলার লম্বা হইতে হইব, কিন্তু বাচ্চা বাচ্চা দিলে হইতো না, কারণ কোন গাছ লম্বা হয়
2: কদ্দুর লম্বা লাগবে ফিলার,
0: ওই তো 7-8 ফুট ফিলারের তন ফিলারের দূরত্ব দিবা হয়েছে বুঝছনি, 8-9 ফুট এই ফিলারের মধ্যে জিআই তার আছে না, জিআই তার বা ওই জিআই 5 ফুট আছে না, এগুন বান্ধি দেওয়া লাগবে, তখন ড্রাগন গাছ তারের উরফে বা ওই ফাইবের উরফে লতার আকারে বুঝছনি বাড়তে থাকবো, লাইনের তো এই লাইনের দূরত্ব দিবা কত জানো নেই? দশ ফুট দিবা। আর সারাতুন সারা দূরত্ব দিবা হয়েছে এক ফুট, মানে এক ফুট দূরে দূরে লাগাইবা, দশ ফুট অন্তর লাইন দিবা।
2: আচ্ছা দা, হ্যাঁ তো বুঝছি। কথা হয়েছে যে এই ফিলার টিলার দিয়ে এত টেয়া হুসা খরচ করি লাভ হইব নি, ফল ধরব নি ঠিক মতো, ফলন কিরম হইব, হ্যাঁ কোন যে লাভটা হইব নি?
0: আরে বাবরে, নরুতে খাইবার চিন্তা, লাভের চিন্তা সুদূরুতের খাঁড়াই আইল নি কোনো উগুনাতে, আমি তো কিছু বুঝলাম না। আরে বাবরে, একবার এই হাঁসগন্ডা আত্মে লাগাইছাও না, তুই না বুঝতে আত্মা আসলে তো কি লাভ হইব না লোকসান হইব, হাঁসগন্ডা জায়গা আত্মে আগে করেইছ। তুই দেখবা ড্রাগন ফলের প্রতি কেজি 150 টাকা, তখন যদি 250 টাকা, 300 টাকা, 400 টাকা হয় কেজি বেচা যায় ধরে, তাহলে প্রতিটা ড্রাগন ফলের ওজন কুদ্দুর হয় ইঞ্জন করতে আসবে আমি 250 গ্রাম এর তন 1200 গ্রাম পর্যন্ত হয়। হ্যাঁ
1: আচ্ছা কাকা,
0: হ্যাঁ
1: কি মাসে ফলন দে হিয়েন তো না কইলেন?
0: ড্রাগন ফলের ফুল দে হয়েছে ওই মাস মাসের তন বুঝছনি, এপ্রিল মাসেতে, মানে মনে রাখবা মে মাস এবং জুন মাস পর্যন্ত ফলন ফলে। আর ও হ্যাঁ, আর কথা হয়েছে যে
2: কি কথা,
0: এই ফুল দিবার ঘরে বুঝছনি,
1: হ্যাঁ
0: 22 থেকে 28 দিনের মধ্যে ফলন তুলিয়ে আলাম লাগব, নইলে কিন্তু আবার হাঁকি আরে হসি যাইব কই, হ্যাঁ বিতে বিতে হসি যাইব, তোমরা কইতো আর কেন?
1: আচ্ছা দা,
0: হ্যাঁ
1: সার ওষুধ দেওয়া লাগবো নি?
0: ফলের গাছ বুঝছো না, তবে সার দিতে হইব ভার্মি কম্পোস্ট সার, যেমন তেমন সার দিলে হইতো না, ওই হসা গলা এইসব সার আরি। আর ওই সারা লাগাইতে হয়েছে বুঝছো নি, 60 সেন্টিমিটার তো 60 সেন্টিমিটার গর্ত করিয়া লাগবে, কিন্তু গর্ত ইয়ারে জৈব সার দিয়ারে, ওই যে কইলাম হসা গলা, হ্যাঁ জৈব সার দিয়ারে খুঁড়া দিবা, গর্ত যত হসা গর্তে যত হসা গলা সার দিবা এত ভালো হইব। মনে রাখবা প্রতি গাছে 10 থেকে 15 কেজি জৈব কম্পোস্ট সার দিতে হইব কমেতে, হ্যাঁ আবার ওই জৈব সার সার বুঝছো নি, ফুল ফুটার আগে প্রতি গাছে 100 গ্রাম সুপার ফসফেট আর 50 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম পটাশ দিতে আসবে।
2: আচ্ছা দা,
0: হ্যাঁ
2: কইয়ে যে ড্রাগন ফলের সারা আনতে হইলে,
0: হ্যাঁ
2: কতুন না আনমু হিয়ন্ত না করলেন?
0: হুন হুন তোমরা এগ্রিকালচারের অফিসের লগে যোগাযোগ করবা বুঝছো নি, দেখবা যে হেতারা বিস্তর ভাবে বুঝাই দিব, আমি কি বুঝাইছি ইয়ার তো না ভালা করে বুঝাই দিব। হ্যাঁ হ্যাঁ, আর ওই ড্রাগন ফল কিন্তু তোমার কয়েক রকমের আছে, যেটা ভালা হইব বুঝছো নি এই হিটা দিতে কইবা।
1: হিয়েন তো বুঝলাম না কাকারে কইছে, কয় রকমের ড্রাগন ফল আছে হিয়েন কো দূর কর?
0: ওই তো তোমার এই 1 নম্বর হলো লাল ড্রাগন ফল বুঝছো নি, 2 নম্বর হলো সবুজ ড্রাগন ফল, 3 নম্বর হলো সাদা ড্রাগন ফল, 4 নম্বর হলো হলুদ ড্রাগন ফল, আবার 5 নম্বরে আছে নীল ড্রাগন ফল। কথা হয়েছে যে যেটা 5 নম্বরের কথা কইছি নীল ড্রাগন ফল, এটা ভালো হইব, এটা দিতে দিতে এটা দিতে কইবা।
1: আচ্ছা দা, ড্রাগন ফল গুণ কেবল ঠাকুরের হুজাতনি লাগে নাকি হোলাইনেরও খাবন যায়?
0: আরে বাবা, কেবল ঠাউরের হুজাত লাগলে বুঝি মানছে, ঠাউরেরে তোমার 250-300 কেজি 400-500 কেজি কিনে খাবাই তো, ঠাউরের বাতাসা দুগুয়া দিয়ে আরে হার করে দিব দুর্নতুন, কেবল ঠাউর না ঠাউর না হুন হোলা হান না, কেবল বুড়াও খাইতে আসবা। হুন বাজারে যত রকমের ফল আছে হইলে কইলাম না, তার মধ্যে ড্রাগন ফল হয়েছে যে অন্যতম বুঝছো নি, এই ড্রাগন ফলে প্রচুর পরিমাণ ফাইবার আছে, ভিটামিন আছে, গবেষকদের মতে এটা রক্তের শর্করা কমাইতে সাহায্য করে, রক্তের শর্করা বাড়লে মানুষ মরি যায় না, এটা কিন্তু কমাইতে সাহায্য করে, আবার ওই শরীরে হরমোন ইনসুলিন, বাউরে কিন্তু ডাক্তারই হিসাব আমরা বুঝি না, হরমোন ইনসুলিন তৈরি করে যার ফলে শরীরে শ্রেণীর ভাঙ্গনে সহায়তা করে বুঝছো নি, ওই সুগার সুগার কয় যে কোনো ফল খাইলে তো মিষ্টিও গুনো গুনে সুগার বাড়ায়, এইটা কিন্তু শ্রেণীর ভাঙ্গন সহায়তা করে, এই ইগিনার এই ইগিনার কথা না কিন্তু ইন গবেষকের কথা, আন মন গড়া কত।

0: নাম তবে বাউরি ইন কিরমার বাদার গত দেখে ন এই কার্ডিও ভাস্কুলার রোগ এবং ওই ক্যান্সারের ঝুঁকি কমায় এই উন খালি। আর ওই সুগেসানি ওরা যে হ্যাঁ সুগেসানি এবং ওই মেরকুলার অবস্থা থেকে সুখে রক্ষা করতে সাহায্য করে। আর গবেষকের মতে বুঝনি প্রতিদিন এক কাপ অর্থাৎ 220 গ্রাম ড্রাগন ফল খাওয়ানোর উচিত এটা গবেষকেরা কইছে আর কি। বিস্তারিত জানতে হলে ওই এগ্রিকালচারের অফিসে যাইয়ারে যোগাযোগ করবা। আর যা পর্যন্ত হয়েছে রে ভাও এবার চলো আর বেলা হয়ে গেছে কই ভাও
1: চলেন। কাকা
0: হ্যাঁ
1: কত হয়েছে যে ড্রাগন ফল শাশুর উপরে ইজ্ঞা গান শুনাই দেন না কাকা।
2: হ্যাঁ হ্যাঁ গান শুনাই দিলে ভালো হবে।
0: আরে বাবা রে

শুনলেন ড্রাগন ফল, ড্রাগন ফলের পরিচর্যা। এ নিয়ে একটি নাটিকা পরিবেশনায় ছিলেন শিবু পাল এবং তাঁর দল। অনুষ্ঠানে এখন একটি লোকগীতি, শিল্পী গীতা চৌধুরী।

খেতে খামারি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন গীতা চৌধুরী।

আকাশবাণী বিলোনিয়া, এখন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 7:05 শুনবেন অনুষ্ঠান তারানা। অনুষ্ঠানে আজকের শিল্পী পায়েল রায়। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 আগরতলা কেন্দ্রের প্রথমে ককবরক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ। 8:05 রবিবারের আড্ডার বিষয়। আজকের আড্ডা পুজোর আড্ডা। ফোন করবেন 8731875545 এই নম্বরে। আড্ডার বিষয় আজকের পুজোর আড্ডা। 9:00 শুনবেন বাংলা নাটক চন্দ্রগুপ্ত।

পরিচালনায় শৈলেন চৌধুরী। রাত ১০টায় শুনবেন জাপানের আসন্ন এশিয়ান গেমস ২০-র হাইলাইট দিল্লি কেন্দ্র থেকে। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে অনুষ্ঠান তারানা। অনুষ্ঠানে আজকে শিল্পী পায়েল রায়, তবলায় প্রসেনজিৎ কর্মকার।

0: শ্রোতা বন্ধুরা, তারানার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর শরৎকাল এসে গেল, শরৎকাল কবেই এসেছে, কিন্তু পুজোটা আমাদের সবার মনে রয়ে গেছিল, সেটা কিন্তু ধীরে ধীরে গুটি গুটি পায়ে আমাদের সবার মাঝেই হাজির হয়ে গেল। তো পুজোর আরো অনেক দিন বাকি, প্রায় 12-13 দিন বাকি। এরপর আমরা হয়তো শারদোৎসবের আনন্দে সবাই মিলে সামিল হব। তো তারানার পুজোর পর্বে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন যুব শিল্পী, এবং যারা গান নিয়ে স্বপ্ন দেখেন, সঙ্গীত নিয়ে তারা তাদের ভাবনা চিন্তা রয়েছে, সেরকমই দুজন শিল্পী মেলাঘর থেকে এসছেন। শিল্পী পায়েল রায় এবং সঙ্গে তবলা সঙ্গত করবেন প্রসেনজিৎ কর্মকার। তো তোমাদের দুজনকেই পুজো স্পেশাল পর্ব বলা যায়, পুজো স্পেশাল পর্বে তোমাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি তারানার নতুন পর্বে। কেমন লাগছে তারানা এসে?
1: খুব ভালো লাগছে, একদম নতুন অভিজ্ঞতা, খুব ভালো লাগছে।
0: অনেক অনেক শুভেচ্ছা পায়েল তোমাকে, এবং প্রসেনজিৎ তোমার কেমন লাগছে?
2: ভালো লাগছে, এখানে এসে আনন্দিত।
0: তোমাকেও স্বাগত। তো চলো আমরা প্রথম গান হয়ে যাক, একটা গান কি করবে শুরুতেই,
1: যেহেতু
0: শারদোৎসব মা আসছেন। হ্যাঁ,
1: মায়েরই একটি গান দিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি।
0: চলো

0: কি ভালো কি ভালো, অসাধারণ ভাবে তুমি গাইছিলে সত্যি। মানে একটাবার মনে হচ্ছে যে মা মনে হয় চলেই এসছেন একেবারে, যদিও এটা সত্যি মা তো চলেই এসছেন, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তো পুজোটা সববারই তো মায়ের কাছে নতুন নতুন কিছু প্রার্থনা থাকে, এবার কি প্রার্থনা থাকবে?
1: এবার এটাই চাইব, মা যেন সবাইকে ভালো রাখে, গানে গানে সুরে সুরে যেন
0: সবাই ভালো থাকি,
1: আমরা সবাই যেন ভালো থাকি,
0: সুখে থাকি, ভালো থাকি, রোগ মুক্ত থাকি, কি বলো?
1: একদম একদম
0: সত্যি, মানে মায়ের কাছে তো আর চাওয়ার শেষ নেই সন্তানের। মায়ের কাছে সারা জীবনই আমরা চেয়ে থাকি, যারা আমাদের আরাধ্য দেবতা তাদের কাছে আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই, তারাই তো আমাদের সবকিছু রাখেন, মানে সুখে রাখেন, শান্তিতে রাখেন, দুধে ভাতে রাখেন সন্তানকে, তাই না? তো এমনিতে তুমি কি করো, কি কি করছো, মানে সঙ্গীত নিয়ে কি করছো, কিভাবে এলে সঙ্গীতে?
1: সম্পূর্ণই আমার মা বাবা।
0: আচ্ছা,
1: ওরাই, তারাই আমাকে প্রথম সঙ্গীতের পথে নিয়ে আসে।
0: আচ্ছা,
1: তো প্রথম আমি সঙ্গীত শিক্ষা গ্রহণ করি আমার আমাদের মেলা ঘরেরই শ্রীমতী বন্দনা নন্দী ম্যাম।
0: আচ্ছা,
1: এখন বর্তমানে আমি আমার সঙ্গীত গুরু শুভদীপ স্যার।
0: আচ্ছা,
1: এমনিতে আমি রাম ঠাকুর কলেজ থেকে বাংলাতে অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলাম, এখন বর্তমানে শচীন দেববর্মন কলেজে
0: সঙ্গীত নিয়ে পড়াশোনা করছি। অসাধারণ, মানে শিক্ষার তো শেষ নেই না, একটা শিক্ষা গ্রহণের পর আরেকটা শিক্ষা এমনিতেই এসে যায় যদি আমাদের ইচ্ছে থাকে, তাই না? তো তোমাকে অনেক অনেক শুভেচ্ছা সঙ্গীত নিয়ে, তুমি যেন তোমার যে ড্রিম রয়েছে, স্বপ্ন রয়েছে, সেদিকে যেন তুমি যেতে পারো, মায়ের কাছে আমরা এটাই চাইবো। তো আসলে উৎসবে তো শেষ নেই, পুজো অনুষ্ঠান যেরকম রয়েছে সেরকমই আমাদের অনেক মনীষী অনেক গুণীজনের অনুষ্ঠানও কিন্তু আমরা সবসময় সারা বছর ধরে পালন করি। যেমন এই দুদিন আগের কথা ধরো, মানে দুদিন না একদিন আগে বলতে চাইবো, আমরা পালন করলাম আমাদের রাজ্যের কিংবদন্তী সুরকার সুরসম্রাট কুমার শচীন দেব বর্মনের জন্মবার্ষিকী, একদম একদিন আগে আমরা পালন করলাম। তো কুমার শচীন দেব বর্মন শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি পুরো বিশ্বের কি বলা যায় সুরের সম্রাট বলা যায় তাঁকে। তার যেমন বাংলা গান রয়েছে সেরকমই লোক আঙ্গিকের গান রয়েছে, সেরকমই বলিউডে বিশেষ করে হিন্দি চলচ্চিত্রের জগতে উনি একটি কিংবদন্তি নাম। তার বহু ছবি রয়েছে যেই ছবিগুলোতে তিনি সঙ্গীত পরিচালনা করেছেন। তো শচীন দেব বর্মনের কোন গান করবে?
1: হ্যাঁ একদম, শচীন দেব বর্মনজির আমার খুব পছন্দের একটি গান বর্ণে গন্ধে,
0: চলো আমরা শুনি সেই গান,
1: চেষ্টা করছি,
0: চলো। শচীন দেব বর্মন রাজ্যের তথা ভারতবর্ষের একজন বিখ্যাত সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক, শিল্পী। তার গানে আমরা পাই আমাদের প্রাণের ছোঁয়া, আমাদের মাটির গন্ধ, মাটির সুর আমরা পেয়ে যাই। চলো আমরা গানে যাই।

0: বাহ, খুব ভালো, দারুণ প্রসেনজিৎ, অসাধারণ তুমি বাজাচ্ছ, আর পায়েল তো খুবই ভালো গান গাইছে, আর শ্রোতারা নিশ্চয়ই শুনে আনন্দ পাচ্ছেন, এটা বলতে চাইব। আর পায়েলকে বলতে চাইব, তোমার প্রিয় সঙ্গীত শিল্পী কয়েকজনের নাম, কার গান তোমার কাছে ভালো লাগে?
1: আমার কাছে, আমি সবচেয়ে বেশি গান সন্ধ্যা মুখার্জি, ওনার গান আমার খুবই পছন্দের।
0: একটা দারুণ ব্যাপার, আজকে তো তোমার প্রিয় শিল্পীর জন্মদিন, অসাধারণ কোইন্সিডেন্ট, মানে অসাধারণ অসাধারণ কোইন্সিডেন্ট, মানে 1931 এ আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছেন। আমার মানে কি বলা যায়, আমার গা শিহরু উঠছে আসলে, অসাধারণ তুমি বললে। আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন এবং শুধুমাত্র তার অনেক গানের জগতের জন্য তিনি কিন্তু অনেকগুলো পুরস্কার তিনি পেয়েছেন, ভারতীয় চলচ্চিত্রের, বাংলা চলচ্চিত্রের বিভিন্ন ছবিতে তিনি নেপথ্য শিল্পীর, নেপথ্য কণ্ঠশিল্পীর গান গেয়েছেন এবং বহু জনপ্রিয় গান তার রয়েছে। তুমি শোনাবে কিছু একটা তোমার প্রিয় শিল্পীর গান?
1: হ্যাঁ অবশ্যই
0: শোনাবে, চলো তাহলে হয়ে যাক। কি শোনাবে?
1: আমার খুব পছন্দের গান এ গানে প্রজাপতি,
0: আহা
1: এই গানটি আমার খুব ভালো,
0: চলো আমরা সেই গান শুনি।

0: কি ভালো, মানে পুরনো গান আর নতুন গান কোনটাকে বাজবে? তুমি তো একেবারে নতুন প্রজন্মের শিল্পী, নতুন গান পুরনো গান কোনটা ভালো লাগে?
1: পুরনো গানগুলি থেকে অনেক কিছু শেখার জানার আছে, একদম নতুন প্রজন্মের গানও খুব ভালো লাগে।
0: খুব ভালো হচ্ছে, কিছু কিছু গান তো খুবই মৌলিক, মৌলিক গানগুলো খুবই ভালো সুর হচ্ছে, আবার কিছু কিছু বেলায় কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, কি বলো?
1: হ্যাঁ একদম প্রশ্নচিহ্ন আছে।
0: আর কি বলতে চাইবে? এখন এখন তো এই যে পুজোর মরশুম এসে গেল, প্যান্ডেলে প্যান্ডেলে একটা সময় আমরা দেখতাম কি দেখতাম, যে কিশোর কুমারের গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, বা মনে করো ওই যে কি বলা যায় অন্য যারা পুরনো প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান, এগুলো আমরা শুনতাম, মাইকে মাইকে বাজত। কিন্তু এখন মনে হয় না কিছুটা আমরা সরে যাচ্ছি কি না, আবার আমরা ঘুরে ফিরে আবারও আগের জায়গায় যাচ্ছি,
1: সরে যাচ্ছি আবার ফিরে আসছি।
0: পুজো কিভাবে কাটে, দেখা হয় বন্ধুদের সঙ্গে?
1: হ্যাঁ।
0: কোথায় কাটে, বাড়িতেই মানে মেলা ঘুরেই কাটে?
1: না, আগরতলাতেও যাই, ওখানেও পুজো দেখি, বাড়িতেও মেলা ঘরেরও দেখি।
0: বন্ধুদের সঙ্গে দেখা হয়?
1: হ্যাঁ হ্যাঁ একদম।
0: চলো এবার কি গাইবে?
1: এবার আরেকটি পুজোর গান গাইছি মায়ের।
0: চলো
1: আমি শুরু করছি মায়ের গান। এই গানটি আমাদের ত্রিপুরার বিখ্যাত দুজন সঙ্গী শিল্পী শ্রী সুকান্ত স্যার এবং শঙ্কর সুন স্যারের লেখা এবং সুর করা। চেষ্টা করছি আমি।

0: বাহ, তো আমরা এই অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি আজকের পর্ব। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী পায়েল রায় এবং সঙ্গে তবলায় ছিলেন প্রসেনজিৎ কর্মকার। তোমাদের দুজনকে আবারও শারদীয়া শুভেচ্ছা, অনেক অনেক ভালো থাকবে। তো বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি। পরের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবারও কথা হবে, আবারও সুর হবে, আবারও গান হবে। চলো আমরা শেষ গানে যাই।
1: আমি একটি লালন গীতি দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। মিলন হবে কতদিন।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান তারানা। অনুষ্ঠানে আজকের শিল্পী ছিলেন পায়েল রয় এবং তবলায় প্রসেনজিৎ কর্মকার। অনুষ্ঠানটির পরিবেশনায় ছিলেন হরিপ্রসাদ মজুমদার।

আকাশবাণী বেলুনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্রের প্রথমে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উদীয়মান ও মাঝারি শক্তিধর দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ নতুন দিল্লিতে 65তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে শক্তিশালী প্রতিষ্ঠান ও সুষ্ঠু শাসন ব্যবস্থা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ ডিজিটাল সহ সব ধরনের পরিকাঠামো। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসনে এবং আসামের 1টি লোকসভা আসনে উপনির্বাচনের ভোট প্রচার আজ শেষ হয়েছে। মঙ্গলবার ভোট গ্রহণ এবং শুক্রবার ভোট গণনা। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2.0 আওতায় অন্ধ্রপ্রদেশকে 3 লক্ষ বাড়ির জন্য 3,600 কোটি টাকার প্রথম কিস্তির অর্থ দিয়েছেন। জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হল 2026 এশিয়ান গেমস। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন শুটার নীরু ধান্দা। ভারত 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক জয় করে সামগ্রিক পদক তালিকায় এবার চতুর্থ স্থান অধিকার করেছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা এবং সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা উদীয়মান ও মাঝারি শক্তিধর দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ নতুন দিল্লিতে আয়োজিত 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে বলেন, গ্লোবাল সাউথ এবং গ্লোবাল নর্থ উভয় অঞ্চলের উদীয়মান ও মধ্যম সারির শক্তিগুলো বিশ্বমঞ্চে নিজেদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বাড়ানোর লক্ষ্যে ঐক্যবদ্ধ।
1: There are countries who are emerging from colonization, whose economies are growing. India is a good example of that. But there are also countries which are emerging from what has been the comfort of an alliance structure till now. So one category of emerging countries you can say are from the global south, and one category are from the global north. Both are emerging in different ways. And what is common between them is the desire to be more relevant, to
0: ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন যে উদীয়মান ও মাঝারি শক্তিধর শক্তিগুলোকে নিয়ে যে আলোচনার সূত্রপাত হয়েছে তার মূলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন, চীনের উত্থান এবং পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি। এই শক্তিগুলোর কৌশল হলো ঝুঁকি কমানো, বৈচিত্র্য আনা এবং নির্দিষ্ট লক্ষ্য বা এজেন্ডা ভিত্তিক সহযোগিতা গড়ে তোলা। তিনি আরো বলেন, এর ফলে বহুমুখী জোট এবং ছোট ছোট গোষ্ঠীর উদ্ভব ঘটছে। তিনি একটি প্রতিষ্ঠিত বা শক্তিশালী শক্তির সাথে উদীয়মান ও মধ্যম সারির শক্তির সহযোগিতার উদাহরণ হিসেবে কোয়াডের কথা উল্লেখ করেন। সংযোগ ব্যবস্থার ক্ষেত্রে তিনি ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ সংযোগ করিডর, আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডর এবং নর্দার্ন সি রুটের কথা তুলে ধরেন। ডক্টর জয়শঙ্কর ব্রিক্স সম্পর্কে বলেন যে এর মাধ্যমে বোঝা যায় একক কণ্ঠস্বরের চেয়ে সম্মিলিত কণ্ঠস্বর অনেক বেশি শক্তিশালী। মিউনিক নিরাপত্তা সম্মেলনের সভাপতি উলফ গ্যাং ইসিঞ্জার এবং জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের স্টেট সেক্রেটারি বার্নার্ড কোটসের সঙ্গে আলাপচারিতায় ডক্টর জয়শঙ্কর বলেন যে ঐতিহাসিকভাবে ভারত ইউরোপের বড় দেশগুলোর দিকেই বেশি মনোযোগ দিত, তবে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বর্তমানে ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রক্রিয়া রয়েছে। তিনি আরো বলেন, উন্নত উৎপাদন ব্যবস্থা, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অংশীদারিত্ব আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া ভারতের অনেক প্রতিরক্ষা বিষয়ক স্টার্ট আপ এবং বিদেশে অংশীদার খুঁজে পেয়েছে এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি দ্রুত গতিতে বাড়ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, কর্পোরেট শাসন ব্যবস্থা হল আধুনিক অর্থনীতির এক অদৃশ্য পরিকাঠামো। নতুন দিল্লিতে আজ ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া ICSI এর 58তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে শক্তিশালী প্রতিষ্ঠান ও সুষ্ঠু শাসন ব্যবস্থা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিকাঠামো সহ সব ধরনের পরিকাঠামো। শ্রী রাধাকৃষ্ণন আরো বলেন, ধারাবাহিক অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগকারীদের আস্থা অত্যন্ত জরুরি। ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং একই সঙ্গে দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির এক নতুন যুগে প্রবেশ করছে।
2: Our country stands as one of the fastest growing economies of the world while simultaneously entering an era of rapid technological advancement. From fragile 5 economy, we become the 4th largest economy, and I am sure soon we are going to be the 3rd largest economy of the world.
0: দেশে সুকর্পোরেট শাসন ব্যবস্থার প্রসারে এই প্রতিষ্ঠানের অবদানের ভূয়সী প্রশংসা করেন শ্রী রাধাকৃষ্ণন। তিনি আরও বলেন, ভারতের লক্ষ্য হওয়া উচিত বিশ্বের বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠা, অন্যদের উপর নিজেদের শর্ত চাপিয়ে দেওয়ার জন্য নয়, বরং যাতে অন্য কেউ ভারতের উপর কোনো অবাঞ্ছিত শর্ত চাপাতে না পারে। তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা আসনে এবং আসামের 1টি লোকসভা আসনে উপনির্বাচনের ভোট প্রচার আজ শেষ হয়েছে। এই 6টি আসনে মঙ্গলবার ভোটগ্রহণ এবং শুক্রবার ভোট গণনা। যেসব বিধানসভা আসনে ভোট হতে চলেছে সেগুলি হল তামিলনাড়ুর মাদুরান্তকম ও ধারাপুরম, পুদুচেরির থাট্টাঞ্চাভাধি এবং পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম। এছাড়া আসামের নগাঁও লোকসভা কেন্দ্রেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিধায়কদের পদত্যাগের ফলে বিধানসভার আসনগুলো এবং কংগ্রেস নেতা প্রদ্যুৎ বরদলৈয়ের পদত্যাগের ফলে নগাঁও লোকসভা আসনটি শূন্য হয়েছিল। উত্তরাখণ্ডে রাজ্যসভার আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে বিজেপি দীনেশ আর্যকে দলের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে রাজ্যসভার উপনির্বাচনের জন্য বিজেপি রুক্মিণী ওরফে কোয়েল মল্লিকের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি এই নামগুলোর অনুমোদন দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2.0 আওতায় অন্ধ্রপ্রদেশকে 3 লক্ষ বাড়ির জন্য 3,600 কোটি টাকা দিয়েছেন। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে গুন্টুর জেলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও শ্রী চৌহান দেশের প্রথম 3D কংক্রিট প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পের আওতায় 14 কোটি টাকা ব্যয়ে 177টি বাড়ি নির্মাণ করা হবে।
3: केंद्र सरकार ने प्रधानमंत्री जी के आशीर्वाद से 3 लाख मकान बनाने की पहली किस्त आंध्र प्रदेश के गरीबों को समर्पित की है। 100% मकान गरीबों को बनाने में आपके साथ भारत सरकार खड़ी है प्रधानमंत्री जी के नेतृत्व में। 3D कंक्रीट प्रिंटिंग टेक्नोलॉजी, एक नई टेक्नोलॉजी से ये मकान हम बनाने वाले हैं कि ये मकान 6 महीने के अंदर कम्प्लीट हो, उसमें लागत भी कम आए।
0: সমাবেশে শ্রী চৌহান বলেন, রাজ্য জুড়ে উন্নয়ন ত্বরান্বিত করতে এবং অন্ধ্রপ্রদেশকে দেশের 1 নম্বর রাজ্যে পরিণত করতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে। তিনি জানান, আধিকারিকরা প্রাথমিকভাবে 76,000টি বাড়ির জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছিলেন, তবে রাজ্যের প্রতিটি দরিদ্র পরিবার যাতে একটি স্থায়ী বাড়ি পায় তা নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর অনুরোধের প্রেক্ষিতে এই বরাদ্দের সংখ্যা বাড়িয়ে 3 লক্ষ করা হয়েছে। ফ্লাই দুবাই বিমান দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মচ্ছরের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের আসানসোলে আজ এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধুমোমেন কলিয়ারি এলাকার ঐতিহ্যবাহী শিব মন্দির প্রাঙ্গনে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ ও হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত এই প্রার্থনা সভায় আসানসোলের সাধারণ মানুষ, পুণ্যার্থী ও বহু সংখ্যায় মহিলারা সমবেত হন। কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আগামীকাল নতুন দিল্লিতে 7th পেনশন আদালতে সভাপতিত্ব করবেন। মন্ত্রক জানিয়েছে, অতিপ্রবীণ পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের দীর্ঘদিনের অমীমাংসিত 897টি অভিযোগের সুরাহার বিষয়টি এতে বিবেচনা করা হবে। বাঙালি বারাণসীর বাঙালিটোলায় কোচবিহার মহারাজার দেবোত্তর ট্রাস্টের জমিতে একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ ভবন গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বিজেপি। দলের রাজ্যসভা সাংসদ ও রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল বনসল আজ বারাণসীতে এই প্রস্তাবের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা ও সম্ভাব্য উন্নয়নমূলক কাজের রূপরেখা সরজমিনে খতিয়ে দেখেন। শ্রী ভট্টাচার্য বলেন, বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। নাগোয়ার মিজুহু পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হল 2026 এশিয়ান গেমস। ফলে 43টি ইভেন্ট সহ 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা জমজমাট এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটল। এশিয়ান গেমসের এই স্মরণীয় আসরের সমাপ্তি ঘোষণা করেন অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সভাপতি। উদ্বোধনী আসর থেকে চলে আসা ঐতিহ্যবাহী মশাল ও পতাকা কাতারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। কাতার 2030 সালে দোহায় পরবর্তী এশিয়ান গেমসের আয়োজন করবে। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন শুটার নিরু ধান্দা, যিনি এই গেমসে 2টি সোনা ও 1টি রূপো জিতেছিলেন। ভারত 21টি সোনা, 27টি রূপো ও 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক জয় করে সামগ্রিক পদক তালিকায় 4th স্থান অধিকার করেছে। অবশিষ্ট ভারতীয় দল ইরানি কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীনগরের শের-ই কাশ্মীর স্টেডিয়ামে আজ 4th দিনে অবশিষ্ট ভারতীয় দল 167 রানে জম্মু কাশ্মীরকে পরাজিত করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উদীয়মান ও মাঝারি শক্তিধর দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজ নতুন দিল্লিতে 62তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
4: আকাশবাণী আগরতলা।
5: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা নিয়ে বিশ্ব যার উন্মানোর রোগে অশেবনা হার নাই যত নখা কাহামিয়া ভারত নুংতাইনি নিন্নুকুনি বড় রঙে শা কাহামনার খানি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তাই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা নিশাই নিজি থাম তাং বদাং রাং নাং এ ওই চুবাং রুবি দং ত্রিপুরা গনাঙ্গ আয়ুষ্মান কার্ড নামনা নি সামু খাই যাবি দং কেম্প শা খাম নগ দায় নব নগ চিনি বদলি বড় বড় খাঙ্গি দং নি নুকুং চুগুই দং খে তিনি ন আয়ুষ্মান কার্ড খাই দি বেনিফিশিয়ারি ডট এন এইচ এ ডট গভ ডট ইন ও ওয়েবসাইট বিশিন্তি এবার আয়ুষ্মান এপ আয়ুষ্মান কার্ড নামে মানলায় শাক হাম নারুনা যত নিমান থাকে আয়ুষ্মান উন্কুন যত নিমুক তেইব কাহানকে সিনানি বাগে টোল ফ্রি হেল্পলাইন 1455 এবার 1800 343 7997 ও নাম্বারও করুন।

আকাশবাণী আগরতলা কক্তমা পুরীয় নির্মলেন্দু আচার্য তিনি কক্তমা ভূভাগ্র গঙ্খা এডিসি ভিলেজ কমিটি চংবরণী ভোট খনা লেখা জাগানো লেখা মূন যাই যাই খেপাইছে রেনান বাকি ক্রাক নাই মুথাং নেই আপ্রী রমজাখা মন্দিরকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা থানী

0: যাখা বারা চারত্রিশ নি ভিলেজ কমিটিনি যতই ব্রী সাই বারা চুকুত্রিশ নি আসুকথাইনি বিসিং নুইসাই চুকুরা বাত্রিশ নি আসুকথাইও থানাই সেপ্টেম্বর তালনি নুই চি চার সালমারি ও ব্যালট পেপার বাই ভোট এসাক যাকমানি ইংখেপ খরক সা সাই দগ্রা ব্রী চি বাঁচানাই বাতাইয়াউই কুপলাই ওখা কুপলাই রগনি বিসিং টঙ্গো বিজেপি নি খরক চারত্রিশা তিব্রা মথা পার্টি নি খরক সা সাই বারা বাত্রিশ নি সিপিআইএম নি খরকসা তাই কুবুনি খরকসা এডিসি ভিলেজ কমিটি চংবরে ভোট লেখা মুগুই গুমতি জেলা ও নাইমুথাং রাগ্রজাখা তিনি জেলা নাইকলফাং কনফারেন্স হল কক্তমা থুমনারোগনি থুম জেলা নাইকলফাং রিঙ্কু লাথের সাকা ভোট লেখা মূ সরাই সেরাইকে পাইরনান বাকি বিএনএস সারা দক চি থাম বুজাবনি কেরং বক্সিন জাখা তিনি সানজা দামদক নিসিমি অক্টোবর তালনি বুসকাং সালদক জরা ও কেরং সামুঙ্গ ফুনাং জাকতগান ইয়াং উদয়পুর অমরপুর লাহার তাই অমরপুর সবিমুরা লাহারতই মালখুং লাইসু থানি কিসাসু কাসুমুং সাকলাই জাখা ও লামান কারই উদয়পুর অমরপুর নি মালখুং রক হীরাপুর ওঙ্গই তাই সবিমুরা আমচাই নি মালখুং রক দেববাড়ি ওঙ্গই লাইসুই মানানো এডিসি ভিলেজ কমিটি চংবারী ভোট লেখা মুগনারগৈ খনা দক্ষিণ জেলা ও বিএনএস নি বুচাব সারা দকচি থামনরগৈ খরকবাণী কবাং বরক কুথুমলাই থানি মানাকলাই জাখাই নই আকাশবাণী নসাকা দক্ষিণ জেলানি জেলানাই কলফাং মোহাম্মদ সাজ্জাদ পি বতাই বসাকা জেলানি কাইচার ব্লকনি লেখা থাই কাইচার বুট লেখা জাগান লেখা মা থাই রগ কেন্দ্রনি নাইমুথাং বাহিনী রগ্ন সামুগ ফুনাং জাখাই নই বসাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী লুকু চুবা মুংনি সিমি হা কদর চুবা মুংনি সুমাই তাঙ্গই থাকিয়া উই লুকুরগনি বাকি সামুং তাংথানি নুই চিবা বিসি সুপুংখা চুবামুং তাই কাহাম নাইকল মুংনি ওয়ানসুকমা বাই কেন্দ্র হাফাং নুই সাই ব্রিটিশনি বিসিনি বিসিং কিয়কজাক ভারত সামনানি উংখারি মাননানি বাকি থাকিয়া উই সামুং তাঙুই দো কথালাই সামুং তাংমানি বিসিংতই হামক্রাই তাই হদা ফান ইয়াফরমানি বিসিংতই ও খাতুমুং যত বেরমনি লুকুরগনি লাংমা ও সেলাইমুং কাহাম তুই দো ও থাকিয়া উই লুকু চবামুং নিসিমি হাকতর চবামুঙ্গ মাই গভ প্লেটফর্ম নি বিসিংতই সামুং চাষারুই টংজাক তিনতালাক কেরং নুই সাই চি চুকু নতিহই কক্তুম কাইসা খনাবাইদি
1: ব্রীরকনি বাকি নই সাই চি চুকু বিশিব চেংসাগো মুসলিম উইমেন প্রোটেকশন অফ রাইট অন ম্যারিজ অ্যাক্ট 2019 তিন তালাক নো রুগী অকেরং চেংসাগো আচুমসা তিন তালাক রেখাই মাজরা বেরজাক না ক খুসা জাক তঙ্গো অকেরঙ্গ আবনি বাকি বিশিব থাম জরা আলংনগ চব জাক মানো তেই জরিমানানি রাইদাব খুসা জাক তঙ্গো কেরঙ্গ কাক জাক নাই ব্রী ন পালাই হরি তঙ্গানি তাই উমর কাসু গ্যাবসান নাইকলানি কক ব খুসা জাখা নই সাই চি চুকু বিশিনে জুলাই তাল সংসদ নি বাবাইনি নই খত বিল পাস হতে আবনি ইয়াগুলো আবু কেরঙ্গ সাই যাবো বাইট অকেরংনি নাহার মঙ্গুবা কঙ্খা তিন তালাক নি বিশিংতে কাকলাইমান কেবেঙ্গই থুরুক দফানি ব্রী রকন ক্রাক কেরংনি সেবরনা ককনুমা খতল নিশমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস সাকা কীর্তন নুখা কাইসা কসাম কুক লুকু হুকুমু জরাবাই মুসাংরে উই কীর্তন রোজাবনায় রগনি ব্যবাক ফাইসিংতে হামক্রাইনি বাকি হাস্তে হাফাং সাকধারুই দো উনকুটে হাঙ্করনি ফটিক্রা বিধানসভা কেন্দ্রনি গোকুলনগর হাই স্কুল তারক ব্রহ্ম কীর্তনিয়া শিল্পী সমিতিনি পুইলা হাঙ্কর বেরেমনি কক মালাইমা পান্ডাব নারুয়াই অক্রানি কক নারকথানি মুচাং দাস মকক সাকা আরও উনকুটি জেলা পরিষদনি কাসকু অক্রা অমলেন্দু দাস কামি পঞ্চায়েতনি প্রধান রীনারানী দাস মথানি হাস্তে কাসকু বাবুল শীল আকসং টংবাইখ্যা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী আজেমা সালনরগৈ ভারতীয় জনতা পার্টির সাক্তারমা বাই তালসারুমুই সেবা প্রকল্প অভিযান বেদেকিনই তিনি আগরতলা আউলি নাইক্রাইনি থামচিসা নম্বর ওয়ার্ড ফাংচারা কাইমুং তাই সাফসুত্রা ক্লাইমানি সামুং তাংজাখা আরও কুমুন্দকনি বিসিং মানজাখা সাংসদ রাজীব ভট্টাচার্য কর্পোরেটর অঞ্জনা দাস আকসং আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ ককতুমা খনাই দংবায়ু আকাশবাণী কক্তমানী আপডেট মানান বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআইআর এপ ফলো খাইদি হতালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আমন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমানী আপডেট মানান খে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী।

0: নিউ আগরতল নাইনানাগান মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ইয়াফার যাক থুইনি থপসা থপসা নাংকুক মানে ইয়াফার মু ও থুই বড় খরক সানো বানচি নানি সেব আজাই রুও সেবা প্রকল্প অভিযান তাংবু তাং বেদে খুনি তিনি মুক্তধারা অডিটোরিয়াম এ সি মোর্চা বাইজুগাল যাক থুইরি মান শিবির কক নারক থানি মন্ত্রী অগ্রা ম কক সাকা ব থুইরি থানি শিকলা রগ্ন বুসকাঙ্গু ফাইনান কবক্ষা মন্ত্রী অগ্রা সাকা সেবা প্রকল্প অভিযান মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী আচাইমা সাল পালাইমা চেতন সিমিয়া আবো বিনি লুকু চুবা মুংনি বিশি নুইচিবা পুংসুক মানে মারি কাইসা শিবির আগরতলা আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার এমএলএ মিনারানী সরকার তাই কুবুন রক্তং বাইখা আরো বেবাগুই খরক দকচি বাইথাং খাতংগুই থিরিখা হা কতনি কাসুমুং কক্তলাই নক তাই ত্রিপুরা হাফাংনি চুবা চুবাই যুগালি যাক স্পেশাল ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্পনি বিসিং টংনাই এনসিসি চেতন বাই তিনি সোনামুরানি রাঙ্গামাটি আমচাইও প্যারা মোটর ফ্লাইং সংসাদাখা আরও হা কতনি জুদা জুদা হাস্তেনি ফাইনাই খরক ব্রী রানীব গোবাং এনসিসি ক্যাডেট মানজাখা খরচাউইমানো ও অক্টোবর তালনি পুইলা সালনি সিমি চেংজাক স্পেশাল ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প মানজাক ফাইনাই এনসিসি ক্যাডেট রগ্ন ত্রিপুরানি জুদা জুদা বেড়াইখিরি থাইন গুড়ি গুড়ি ফুনুক জাগান বলংনি মালমাতা হাতিবার পালেমানের গুই তিনি কাঞ্চনপুর মহকুমা বলং নাইখংনি সাকারমা বাই আরনি কাঠালবাড়ি বুসকাঙ্গ চেরাই রোগনি বিসিং আজুগুই আকিমানি বাতাইমুং যুগালে জাখা বাতাইমানি কক বখরি ইংখা বলংনি মালমাতানি নাইমুথাং তাই বয়া খকন তুই সজাগমুং মিলন চেঙ্গিরেখা কাঞ্চনপুর ফরেস্ট রেঞ্জ অফিসার বান্টি মুৎসুদ্দি জাপাননি নাগোয়া সিটি মিজহু পার্ক এথলেটিক স্টেডিয়ামও এশিয়ান গেমস নুই সাই নিচি দক তিনি পাইসুখা আর ব্রিজি থাম ইভেন্টনি হাপ্তা কাইনি গোবাং জরারু মৈচলিত নাই ও বাতাইমুং পাইখা অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ানি কাসকু ও বাতাইমুং পাইসুক মানে কক সাকলাইখা গেমস নি হমচাং তাই বানা তেরতুই কাতারনি আদংরুকনি থানি ইয়াফার জাখা নুই সাই থামচি বিশি ও কাতারনি দুহা ও উলনি বাতাইমুং সংসাগানো ও বাতাইমুং রাংচাকনি মেডেল কাইনুই তাই রুফাইনি মেডেল কাইসা মান্নাই ভারতনি শুটার নিরু ধান্দা পাইসুকমান মেইল ভারতনি বানা তুইতমানি ভারত ও বাতাইমুঙ্গ মেডেল মানমানি বুমুং বুতাঙ্গ উলব্রুই থাই মানখা ভারত মানমানি কাই চার্চি বা মেডেলনি বিসিং নুইচিসা রাংচাকনি মেডেল নুইচিসনি রুফাইনি মেডেল তাই কাই থামচিসনি ব্রোঞ্জ মেডেল তঙ্গ বুসকাং দাম নুইচি ব্রুই ও হাস্তেনি যত জেলা ও ফেরাঙ্ক গই ওয়াতুই ওয়াই মানুহিনই সাকা নবার তুইবার নাইখং খনা সালনি সাকানি তুংমারি থামচি ব্রুই ডিগ্রি তাই খামা ও নুইচি দোক ডিগ্রি সেলসিয়াসনি গানা গানি তঙ্গুই মানো তিনি সালনি তুংমারি তংমানি সাকা ও থামচি ব্রুই দশমিক ব্রুই ডিগ্রি তাই খামা ও নুইচি দোক দশমিক দোক ডিগ্রি সেলসিয়াস পাইরনান সাকাং তিনি কক্তমা বিভাগ ডক্ত আইসা পুরি ও এডিসি বিলিস কমিটি চংবরণী ভোট খোনা লেখা জাগানো লেখা মুং ন যাই যাই খে পাইসি রান বাকি ক্রাক নাই মুথাং ইয়াপ্রি রমজাখা মন্দির অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা থৈরি থানি শিকলা রগ্ন পুস্কাঙ্গু ফাইনান কবকা জাপাননি নাগোয়া সিটি মিজু পার্ক এথলেটিক স্টেডিয়াম এশিয়ান গেমস নুই সাই নিচি দক তিনি পাইসুখা কক্তমা তিনি বাকি অরণ পাইখা উলনি কক্তমা আওয়াইঙ্গানো খনাফুং দাসনি তামুই সতী ব্রিজি ও
1: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আট বছর পূর্তি উপলক্ষে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্প বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে ত্রিপুরা জুড়ে চলেছে আয়ুষ্মান কার্ড তৈরির অভিযান ক্যাম্পে হাসপাতালে এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে আমাদের দল আপনার পরিবার যোগ্য হলে আজই করিয়ে নিন আয়ুষ্মান কার্ড আপনি বেনিফিশিয়ারি ডট এনএইচএ ডট গভ ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে অথবা আয়ুষ্মান অ্যাপের সাহায্যে নিজেই তৈরি করতে পারেন আপনার আয়ুষ্মান কার্ড স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার আয়ুষ্মান হোক প্রতিটি পরিবার আরো জানতে টোল ফ্রি হেল্পলাইন 1-4555 অথবা 1-800-345-3797 নম্বরে যোগাযোগ করুন ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতি দ্বারা জনস্বার্থে প্রচারিত

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা আগামীকাল। মুখ্যমন্ত্রী বলেছেন, জনগণের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দান করা রক্তের প্রতিটি ফোঁটা এক অমূল্য উপহার বলেছেন মুখ্যমন্ত্রী। জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের সমাপ্তি। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা আগামীকাল। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, রাজ্যের 44টি ব্লকের 45টি কেন্দ্রে আগামীকাল সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে। এর জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 587টি ভিলেজ কমিটির মোট 4,597টি আসনের মধ্যে 2,957টি আসনে গত 28 সেপ্টেম্বর ব্যালটপত্রে ভোট নেওয়া হয়। ইতিমধ্যেই 1,640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। জয়ী প্রার্থীদের মধ্যে ভারতীয় জনতা পার্টির 81 জন, তিপ্রামাথা পার্টির 1,557 জন, সিপিআইএম দলের একজন এবং অন্যান্য দলের একজন প্রার্থী রয়েছেন। এদিকে ভোট গণনাকে কেন্দ্র করে গোমতী জেলাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। আগামীকাল সকাল 8টা থেকে জেলার 7টি ব্লকের গণনা কেন্দ্রে ভোট গণনা শুরু হবে। আজ জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে জেলা শাসক রিঙ্কু লাথের জানান, গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। আজ সন্ধ্যা 6টা থেকে 6 অক্টোবর সকাল 6টা পর্যন্ত বিভিন্ন বিধিনিষেধ কার্যকর থাকবে। উদয়পুর অমরপুর সড়ক এবং অমরপুর ছবিমুড়া সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিকল্প হিসেবে উদয়পুর অমরপুরের যানবাহন হীরাপুর হয়ে এবং ছবিমুড়া এলাকার যানবাহন দেববাড়ি হয়ে চলাচল করবে। নিরাপত্তার স্বার্থে আগামীকাল পর্যটকদের ছবিমুড়া পর্যটন কেন্দ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন জেলা শাসক। তিনি আরো জানান, জেলার 98টি ভিলেজ কাউন্সিলের মধ্যে 64টিতে ভোট গ্রহণ হয়েছে। এডিসির ভিলেজ ভোটের গণনার জন্য আগামীকাল গোটা দক্ষিণ জেলায় বিএনএস এর 163 ধারা মোতাবেক 5 জনের অধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে বলে আকাশবাণীকে জানান দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি। জেলা শাসক আরো জানান, জেলার 8টি ব্লকের 8টি গণনা কেন্দ্রে ভোট গণনা হবে। গণনা কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলেও তিনি জানান। আর জেলা শাসক ঋষ্যমুখ ও বগাফা ব্লকের গণনা কেন্দ্র পরিদর্শন করে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশসেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা সর্বস্তরের মানুষের জীবনযাত্রায় রূপান্তর ঘটাচ্ছে। এই বিশেষ ধারাবাহিক জনসেবা থেকে দেশসেবাতে মাই গভর্নমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বাস্তবায়িত হতে থাকা 3 তালাক আইন 2019 নিয়ে শুনুন আজকের প্রতিবেদন।
1: 3 তালাক আইন 2019 মুসলিম মহিলাদের বিবাহ সংক্রান্ত অধিকার রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আইন। 2019 সালে এই আইন প্রণয়ন করা হয়। মুসলিম উইমেন প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ অ্যাক্ট 2019 তাৎক্ষণিক 3 তালাক বা তালাকে বিদ্যুৎকে আইনত অবৈধ ও বাতিল ঘোষণা করে। এই আইনে তাৎক্ষণিক 3 তালাক উচ্চারণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর জন্য সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। আইনে ক্ষতিগ্রস্ত মুসলিম মহিলার ভরণ পোষণ এবং নাবালক সন্তানের হেফাজত সংক্রান্ত ব্যবস্থার কথাও বলা হয়েছে। 2019 সালের জুলাই মাসে সংসদের দুই পক্ষে বিলটি পাশ হয় এবং পরে তা আইনে পরিণত হয়। আইনটির মূল উদ্দেশ্য ছিল তাৎক্ষণিক 3 তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের বিরুদ্ধে মুসলিম মহিলাদের আইনি সুরক্ষা দেওয়া এবং তাঁদের বিবাহ সংক্রান্ত অধিকারকে সুরক্ষিত করা। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনগণের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই নাগরিক পরিষেবার পরিকাঠামো আরো শক্তিশালী ও আধুনিক করে তোলার কাজ অব্যাহত রয়েছে। আজ প্রতাপগড়ে আগরতলা পুর নিগমের 43 নম্বর ওয়ার্ডে নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, এই নতুন পরিকাঠামো আগামী দিনে এলাকার মানুষের কাছে নাগরিক পরিষেবা আরো সহজ, দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ আগরতলা পুর নিগমের 31 নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর অঞ্জনা দাস প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দান করা রক্তের প্রতিটি ফোঁটা এক অমূল্য উপহার যা কাউকে বেঁচে থাকার নতুন সুযোগ করে দিতে পারে। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ মুক্তধারা অডিটোরিয়ামে এসসি মোর্চা আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রক্তদানের নেতৃত্বে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার জন্য এবং স্বেচ্ছায় রক্তদান ও জনকল্যাণমূলক কর্মসূচির সাথে একটি সুস্থ ও মাদকমুক্ত ত্রিপুরা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সেবা সংকল্প অভিযান কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনের উদ্যোগ নয়, বরং এটি তার ২৫ বছরের জনসেবাকে তুলে ধরারও একটি উপলক্ষ। তিনি আরো বলেন, সমাজের একেবারে প্রান্তিক ও দরিদ্রতম মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া নিশ্চিত করাই এই কর্মপদ্ধতির কেন্দ্রবিন্দু। শিবিরে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিবিরে ৬০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরে ভারত সরকারের মাই ভারতের উদ্যোগে আয়োজিত বিকশিত ভারতের লক্ষ্যে রাজ্যভিত্তিক নেশামুক্ত যুব পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করে বলেন, গোটা দেশজুড়ে নেশার বিরুদ্ধে জনগণকে সজাগ সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে বিভিন্ন জেলায় নেশামুক্তির হাসপাতাল স্থাপন করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাই ভারতের রাজ্য অধিকর্তা মেহবুব আলম লস্কর। অনুষ্ঠানে নেশার বিরুদ্ধে সমবেত শপথ বাক্য পাঠ করা হয়। কৈলাসহরের শ্রীরামপুর রায় অংশন থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন পদ পরিক্রমা করে। এতে সমাজের বিভিন্ন স্তরের নাগরিক ও বিএসএফ জওয়ানরাও অংশ নেন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, কীর্তন এক প্রাচীন লোকসংস্কৃতি, সময়ের সাথে সাযুজ্য রেখে কীর্তন শিল্পীদের সার্বিক বিকাশে রাজ্য সরকার সচেষ্ট। ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের গোকুলনগর হাইস্কুলে তারক ব্রহ্ম কীর্তনিয়া শিল্পী সমিতির প্রথম জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি ভাষণ দিচ্ছিলেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, স্থানীয় গ্রাম প্রধান রীনারানী দাস, সংগঠনের রাজ্য সভাপতি বাবুল শীল প্রমুখ। স্বচ্ছতা হি সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে রক্তের চাহিদা পূরণ করা এবং মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর লক্ষ্যে আজ উদয়পুরের ইউথ ক্লাবের উদ্যোগে এক মেগা স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। উপস্থিত ছিলেন পুর পরিষদের কাউন্সিলর নমিতা সাহা ও ধ্রুবলাল বণিক, মহকুমা শাসক ত্রিদীপ সরকার প্রমুখ। জাপানের নাগোয়ার নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে এশিয়ান গেমস ২০২৬ আনুষ্ঠানিকভাবে আজ শেষ হয়েছে। এর মাধ্যমে ৪৩টি ইভেন্টে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা প্রতিযোগিতার অবসান ঘটল। অলিম্পিক কাউন্সিল অব এশিয়া সভাপতি আনুষ্ঠানিকভাবে সমাপ্তির ঘোষণা করেন। গেমসের আনুষ্ঠানিক মশাল ও পতাকা কাতারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। ২০৩০ সালে দোহায় পরবর্তী আসর হবে। গেমসে দুটি সোনা ও একটি রূপজয়ী ভারতীয় শুটার নিরু ধান্দা সমাপ্ত অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা বহন করেন। ভারত সামগ্রিক পদক তালিকায় চতুর্থ স্থানে থেকে অভিযান শেষ করেছে। ভারতের মোট ৮৫টি পদকের মধ্যে রয়েছে ২১টি সোনা, ২৭টি রূপো এবং ৩৭টি ব্রোঞ্জ পদক। আবহাওয়ার খবর। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা আগামীকাল। মুখ্যমন্ত্রী বলেছেন, জনগণের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দান করা রক্তের প্রতিটি ফোঁটা এক অমূল্য উপহার বলেছেন মুখ্যমন্ত্রী। জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসের সমাপ্তি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭:৩৫।
2: শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা এবং ককবরুক সংবাদ আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে

আজকের আড্ডার বিষয় পুজোর আড্ডা। কথা হবে আপনাদের সকলের সাথেই শ্রোতা বন্ধুরা। শুরুতেই ফোন করা শুরু করছেন, আমরা ফোন পাচ্ছি শুরুতেই। কথা হবে আসন্ন দুর্গাপূজা নিয়ে, পুজোর প্রস্তুতি, আপনারা পুজোর দিনগুলি কিভাবে কাটাবেন, সব কথাই আমরা শুনব। দেখে নেব আমাদের প্রথম শ্রোতা। হ্যালো হ্যালো,

0: হ্যালো,
1: নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: কলসি থেকে গোপাল মহাজন বলছি।
0: আচ্ছা গোপাল বাবু, কেমন আছেন বলুন?
1: ভালো আছি, আপনি কেমন আছেন ম্যাডাম? লাইনটা পেয়ে অত্যন্ত খুশি হইলাম আমরা।
0: আচ্ছা, আপনাকে পেয়েও আমরা অনেক খুশি। কথা হবে আপনার সাথে, পূজোর আড্ডা দেব আমরা। তো আপনি কি করেন?
1: আমি তো এখন মোটামুটি একটা বিজনেসম্যান করি, চালের ব্যবসা করি আর কি, কলসি বাজারে।
0: আচ্ছা, ছোট কেন বলছেন? কোন ব্যবসায়ী কোন কাজই ছোট বড় হয় না। আচ্ছা, তো পূজোতে আপনার কি প্ল্যান, কি পরিকল্পনা রয়েছে বলুন?
1: অত্যন্ত সুন্দর টপিক রেখেছেন আজকের বিষয়টা, আমি অত্যন্ত খুশি হইলাম এটা শুনে। আমি গতবারও এরকম পূজোর আড্ডায় যুক্ত হয়েছিলাম দুর্গা পূজার আগে। যাই হোক, আমি লাইনটা ভেবে খুশি হইলাম, আমার নিজের অভিজ্ঞতার থেকে কিছু কথা বলবো।
0: ঠিক আছে,
1: প্রথমে আমার ইচ্ছা আছে কুমারঘাট ধন্যনগরে মধ্যম পূজার দিন যাওয়ার ইচ্ছা।
0: আচ্ছা, বাইরে গিয়ে পূজো দেখবেন আপনি?
1: যেহেতু রেল আছে, আমরা জুলাইবাড়ি স্টেশন থেকে উঠি, ওইখানে একটা রাত্র কাটাইয়ার পর দিন ট্রেনে চলে আসি, এরকম একটা আশা নিচ্ছি এই বছর আমি নিজে ব্যক্তিগত থেকে আর কি। আর সবাইকে বলবো, আমি বলি না, সবাই যাতে পূজাটা আনন্দময় সুখে শান্তি দেখে, কোনো ওই হট্টগোল না করে বা কোনো দুর্দশার আকস্মিক বিপদ যাতে এনে না,
0: সেটাই পথ দুর্ঘটনা থেকে আমাদের সতর্ক থাকতে হবে।
1: আমি ছোট বন্ধুদের বলবো যে বাইক যারা পূজা দেখতে বাইরে বাইক চালাইয়া, তাদের উপরে খুব সতর্ক করে দেবো, তারা যাতে ধীরে সুস্থে বাইক নিয়ে পূজা দেখে, বিশেষ দুর্ঘটনা হয়ে যায় এই বাইকের মাধ্যমে।
0: আপনাদের এখানে পূজো কটা হয়?
1: আমাদের কলসি বাজারে একটা, আমাদের গ্রামে একটা, দুইটা পূজা হয়।
0: আচ্ছা,
1: আমাদের পাড়ার পরে জুলাইবাড়ি পর্যন্ত চার পাঁচটা পূজা চলছে দুর্গা পূজা, কিন্তু আমরা কলসি গ্রামে দুইটা পূজা হয় দুর্গা পূজা। সব এটা পূজা পণ্ডব হয়ে গেছে, মুক্তিও নিয়ে আসবে কিছুদিনের মধ্যে, সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে।
0: প্রস্তুতি এখন তুঙ্গে নাকি?
1: সব এখনো কাজ চলে মণ্ডপে, এখনো লাইটিং করে কাজ চলে।
0: আচ্ছা,
1: আর পূজাটা আমি বলুন, পূজাটা আমি বলবো যে বিলোনিয়াতে যায়, উদুপুরে যায় দেখতে, যারা যায় সবাইকে বলছি যাতে নিজে সতর্ক ভাবে পূজাটা দেখে, সবাইকে দেখার জন্য সুযোগ করে দে, কেউ কে ধাক্কাইয়া জায়গা, কেউ কে ঠেলাঠেলি করে জায়গা, আর এত দ্রুত গতিতে বাইক চালা সরি যাওয়া যায় না।
0: সেটাই বিশেষ করে লক্ষ্য রাখতে হবে প্রবীণদের আর শিশুদের।
1: আনন্দ তো আনন্দ, সবার জন্য আনন্দের জন্য বেঁচে, কিছু বয়স্ক আছে তারা পায়ে হাঁটি দেখে, ওদেরকে আমাদের সতর্ক রাখা দরকার। এইভাবে যাতে সবাই পূজা দেখে, আমি সবার কাছে অনুরোধ করব পূজা সবার জন্য, জাতি ধর্ম নির্বিশেষে সবাই যাতে সুন্দরভাবে পূজাটা দেখে, দুর্গা পূজাটা খুব আনন্দ পূজা, মা এসেছে স্বর্গের থেকে আমাদের ভূমিতে এসেছে, বছরে একবার আসে, এটা আমরা অত্যন্ত খুশি করে পূজাটা করব, এটাই আমরা আনন্দ পাই যাতে এটা সবাই দেখে।
0: সেটাই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যাতে হ্যাঁ খুব ভালোভাবে আমরা কাটাতে পারি সেটাই আশা। ঠিক আছে, আর কিছু বলবেন?
1: আর অন্য শ্রোতারা কি বলে শুনবো ম্যাডাম।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
1: নমস্কার।
0: নমস্কার। উনি খুব ভালো কথাই বলেছেন। তো যাই হোক, আমাদের পরবর্তী শ্রোতা বন্ধু, হ্যালো।
2: এসেছেন বা রাখছেন তাতে প্রথমে আমি আপনাকে আমার অন্তরন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।
0: আপনাকে অনেক ধন্যবাদ।
2: সত্যি আমরা পুরো বছর অপেক্ষায় থাকি যে দুর্গা উৎসব এর জন্য, কারণ দেখুন আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো,
0: এবং
2: এখন তো সেটি সার্বজনীন হয়ে গেছে, সার্বজনীন যে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু এই পুজো আমরা অংশগ্রহণ করি, কারণ ধর্ম যার যার উৎসব কিন্তু সবার। দেখুন আমরা যখন হয়তো বা পুজো বেরোই পুজো দেখতে, তখন কিন্তু আমরা দেখুন আজ থেকে প্রায় দশ বছর সাত বছর আগে যার সঙ্গে দেখা হয়েছে এই ধরনের ব্যক্তিদের সঙ্গে কিন্তু আমাদের পুজো মণ্ডপে দেখা হয়, ঠিক না? তখন আমরা কি করি, তখন মা দুর্গাকে অন্তর্ণা ভক্তি করার উপর কিন্তু আমরা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন একসাথে আমরা বসে গল্প বিজয় করি, অনেক বিষয় নিয়ে আপনি কোথায় থাকেন, কি করছেন, বা আপনার সন্তান বালনী এই নিয়ে, ঠিক না,
0: একটা আলোচনা হয়।
2: সেটি একটু হচ্ছে আমাদের আড্ডা, তাকে কেন্দ্র করে আমাদের পুজোর আড্ডা। যাই হোক, সেটি ভালো লাগে। আর দেখুন পুজো, দুর্গা পুজো মানে সত্যি আমাদের একটি উৎসব, সেটি
0: শ্রেষ্ঠ উৎসব বাঙালির। হ্যাঁ,
2: বাঙালিদের বড় উৎসব। আর আমরা অনেকজন কিন্তু এখানে সামিল হই, সেই সামিলটাই হচ্ছে আমাদের আনন্দ। বা এই যে দুর্গা পুজো আসছে, সেটি আমরা চাই যে আমাদের হয়তো বা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা হয়তো বা দূরে আছেন, ওনারা যাতে বাড়িতে আসেন এবং পুজো করতে আসেন, বা তার সাথে যাতে ওনাদের সাথে যাতে আমাদের সবার দেখা হয়, সাক্ষাৎ হয় বা কথা বলতে পারি, সেটি মা দুর্গার চরণে প্রার্থনা করছি। আর সত্যি কথা বলতে গেলে দেখুন দিদি ভাই, আমি তো পুজো অর্চনা এগুলো নিয়েই আছি, পুজো অর্চনা হচ্ছে আমাদের আমার পেশা। আর যদি ঠিকই পুজো অর্চনা যদি আমি জড়িত না থাকতাম, তাহলে সত্যি আপনাদের
0: পুরোহিত
2: না হলে আমি আপনাদের ত্রিপুরাতে কিন্তু আমি পুজো দেখতে আসতাম। আমি জানি যতটুকু যে আগরতলায় দুর্গা উৎসব বা দুর্গা পুজো খুব সুন্দর ভাবে হয়।
0: আসবেন একবার
2: ভবিষ্যতে, আপনি মা দুর্গাকে বলবেন যাতে ভবিষ্যতে আমি ত্রিপুরায় আসতে পারি পুজো দেখতে।
0: আগের
2: পুজোর মধ্যে আর এখনের পুজোর মধ্যে কিন্তু অনেক তফাৎ হয়ে গেছে। কারণ দেখুন আগে এখন প্যান্ডেল যেভাবে মানে সাজানো হয়, এই আগে কিন্তু সাজসজ্জা সাজানো হতো না। আগে যে পুজোর নিয়ম গুলো রয়েছে সেই নিয়ম গুলো কিন্তু নিয়ম অনুযায়ী হতো, ইতিবাচক ভাবে হতো, কিন্তু নিয়মের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। বা যেমন মনে করুন আজকে গণেশের যে রং রয়েছে, বা আপনার দেবীর যে রং দেওয়া হয়েছে, সেই রং কিন্তু মানে আলাদা করা হয়েছে। কারণ দেখুন এখন ফেসবুক থেকে ডাউনলোড করে মানে যারা হয়তো বা পুজো করবেন, ওনারা কিন্তু শিল্পালয়ে গিয়ে দিচ্ছেন যে দুর্গার এই এই রংটা আপনারা দেবেন, এইভাবে নির্মাণ করছেন। কিন্তু দেখুন এখানে যে তফাৎ রয়েছে অনেক,
0: আগে এগুলি হতো না।
2: আগে যেরকম দেবী দুর্গা দেয়ানের মাধ্যমে যে রং যে কিছু রয়েছে এইভাবে হতো, কিন্তু এখন হচ্ছে না। এখন কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। বা আরতির ব্যাপারটা রয়েছে, সন্ধ্যার পর্যন্ত দেবীকে আরতি করতে হবে, দেবীর সামনে দুধ দুবো বা এগুলো ইয়ে দিয়ে পঞ্চপতি দিয়ে। এখন কিন্তু দেখুন আরতির কিন্তু তার নিয়মটাও কিন্তু আলাদা করা হয়ে গেছে, মানে লেটে করছেন বা নিজের অনুযায়ী সুবিধা অনুযায়ী চলছে, প্যান্ডেলে প্যান্ডেলে মানে অনেক প্রকাশ করে দিয়েছেন এখন। কিন্তু আর একটা কথা বলি আপনাকে, যেমন বিশেষ করে দেখুন আমরা বচন দুষ্ট ফুলপঞ্জিকা অনুযায়ী আমরা চলতে হয়, আমাদের পঞ্জিকায় যেটি লিখা হয়েছে সেই অনুযায়ী আমাদের সবাই চলতে হবে, ঠিক না? কিন্তু এখন আমি দেখছি বিভিন্ন মাধ্যমে অনেকজন তুলে ধরছেন যে এইভাবে পঞ্জিকা ছাপানো হয়েছে, এইভাবে করবো বা এইভাবে করবো এইভাবে করবো, সেটি কিন্তু ঠিক নয়। আমরা যেভাবে পঞ্জিকাতে দেওয়া হয়েছে এইভাবে কিন্তু পঞ্জিকা অনুযায়ী আমাদের সবার চলাটা অত্যন্ত প্রয়োজন। কারণ পঞ্জিকাকে অবমাননা করে চলা আমাদের নিয়ম নেই, উচিত নয়, অনুচিত।
0: ঠিক আছে, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার।
2: এখানে আমার বক্তব্য উচিত নিচ্ছি, ধন্যবাদ।
0: ঠিক আছে। তো আমরা দেখব আমাদের

0: পরবর্তী শ্রোতা বন্ধু কে রয়েছেন আমাদের সঙ্গে? শুভ সন্ধ্যা, কে বলছেন?
1: আমি আগরতলা থেকে বলছি, বিশ্বজিৎ দেবনাথ।
0: অনেক স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে বিশ্বজিৎ বাবু। হ্যাঁ, কেমন আছেন বলুন।
1: আছি আছি, চলছে। তবে ঘটনা হচ্ছে, যে বিষয়টা নিয়ে আপনি আলোচনার সুযোগ করে দিলেন, এটা আমাদের আসলে এত বিরাট পাওনা বলতে হবে। কারণ দেখুন, দুর্গাপূজাটা হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ পুজো এবং উৎসব। এটার মাঝখানে কিন্তু শ্রেষ্ঠকতাটা লেখা আছে। এই জায়গাতে বুঝতে হবে, যেখানে শ্রেষ্ঠ হয় তার প্রস্তুতিও কিন্তু শ্রেষ্ঠ হয়। দেখুন, আজকে ব্যক্তিগত ভাবে বলছি যে আজকে আমাদের ঘরে ঘরে যে প্রস্তুতি চলছে যে মাকে বরণ করার জন্য, আমরা নিজেরা ব্যক্তিগত ভাবে কি করব, তার কিন্তু আলোচনা অলরেডি এবং অন্তিম রূপ দেওয়ার পরিকল্পনা চলছে ঘরে ঘরে। এবার যদি আপনি চিন্তা ভাবনা করে দেখুন যে সার্বজনীন ভাবে মাকে বরণ করার জন্য প্রতিটা পাড়ায় তার কিন্তু আলাদা একটা পরিকল্পনা শুরু হয়ে গেছে প্রায় আরো এক দেড় মাস আগে। তো সেটা কিন্তু আমরা চিরন্তন আমাদের ধর্মীয় রীতি মেনে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এটাকে আমরা একেবারে আপন করে নিয়েছি। কারণ দুর্গা হচ্ছে আমাদের ঘরের মেয়ে, আমরা কিন্তু এই হিসাবে দেখি, উনি বাবার বাড়িতে আসবেন ছেলে মেয়েদের নিয়ে। এটা কিন্তু আমাদের যে ঘরের মা বোনরা আছে, আমার মেয়েকে আজকে বিয়ে দেওয়ার পরে সে যখন বাড়িতে আসবে, আমিও কিন্তু ওই দিনের অপেক্ষায় থাকি কখন সে আমার বাড়িতে আসবে ছেলে পুলে নিয়ে। এই যে একটা আনন্দ, তার পরিভাষা প্রকাশ করার জন্য কিন্তু আমরা মা দুর্গাকে এতটা আপন করে নেওয়ার সুযোগ পাই। নাকি ভুল বললাম?
0: না, একদম ঠিক কথা।
1: তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো। তো আরেকটা কথা আমি আপনাকে বলছি, বিলোনিয়ার ছিল, আমি আদিবাসিন্দা বিলোনিয়ারই ছিলাম।
0: আচ্ছা,
1: তো বর্তমানে হয়তো আগরতলা আছি, কিন্তু প্রান্ত পড়ে আছে সেই জন্মভিটাতে, আপনি বুঝতেই পারেন।
0: একদম।
1: তো সেখানে আপনাদের যে শ্রোতা, মনোমুগ্ধ শ্রোতা বিশ্বজিৎ বাবু, বিশ্বজিৎ পাল, উনি প্রতিবন্ধী চোখের দিকে হলেও মনের দিক দিয়ে কিন্তু প্রতিবন্ধী নন। উনি আমাকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করেন মাঝে মধ্যে, তার জন্য ওনাকেও ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরেকটা কথা বলবো আপনাকে ম্যাডাম, এই যে দুর্গাপূজোর যে প্রস্তুতির বাতাবরণ সারা ত্রিপুরার জন্য, শুধু বাঙালি অঞ্চলে, সেটা বাংলাদেশ বলুন, পশ্চিমবাংলা বলুন, সারা ভারতবর্ষে এবং বিদেশেও, আপনি শুনে খুশি হবেন, পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে বাঙালি বসবাস করে না।
0: ঠিক, একদম।
1: সেই জায়গাতে বাঙালিরা মা দুর্গাকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে অলরেডি। তাদের দেশে মূর্তি পৌঁছানোর জন্য ফাইবারের মূর্তি রওনা দিয়েছে আরো কতদিন আগে। তো সুতরাং সারা পৃথিবীকে একটা, আজকে মোবাইলের কল্যাণে আমরা যে একটা যোগাযোগ সূত্র গড়ে তুলতে পেরেছি মায়ের বরণের ক্ষেত্রে, তার প্রচারটার পরিসীমা আরেকটা বেড়ে গেল, সেটাই মনে আমাদের সবচেয়ে বেশি আনন্দটাকে ধরে রাখার একটা বিরাট ক্ষেত্র তৈরি হয়েছে। তো সুতরাং বলবো, মা দুর্গার এই আগমন বাঙালি হৃদয়ের চিরজীবন তার একটা দাগ থেকে যাবে। নমস্কার ম্যাডাম, ভালো লাগবে আপনার এই আলোচনা বিশ্ব নির্বাচনের জন্য।
0: ভালো থাকবেন। আর পূজোর এই কটা দিন আপনি কিভাবে কি কি করে কাটাবেন, কি প্ল্যান আছে
1: ম্যাডাম? আমি একটা কথা আপনাকে বলছি, যেটা আজকে কথা হচ্ছে, একচুয়ালি আমি ব্যক্তিগতভাবে হচ্ছে বলাকা প্রোডাকশনের সেক্রেটারি। বলাকাটা হচ্ছে আমরা বিভিন্ন সামাজিক কাজ এবং হাসির অনুষ্ঠান, শুনবেন সারা ত্রিপুরাতে যত হাসির অনুষ্ঠান হয়, লাফটার ফেস্টিভ্যাল, সব বলাকা থেকে হয়। তো লোককে হাসানো, প্রাণ খুলে যে হাসাবার ব্যবস্থা করা, আমরা সেগুলি করে থাকি এবং বিভিন্ন সামাজিক মূলক কাজ। এবার আমরা দুর্গাপূজোর অষ্টমীতে আমতলি থেকে যারা পুজো দেখতে আসবে তাদের গাড়ি ভাড়াটা আমরা নির্দিষ্ট সময়ের জন্য আমরা দেব। এর আগে আমরা কমলাসাগরে যে ভাদ্র মেলাটা গেছে সেখানে দিয়েছি, 15 আগস্টে দিয়েছি, খাচ্ছি মেলায় দিয়েছি। এটা ম্যাডাম আমরা হচ্ছে উপলক্ষ মাত্র, বিভিন্ন

0: মানুষের সহযোগিতা নিয়ে হয়তো বলতে পারেন যে আমার নেতৃত্বে কাজটা হয়।
1: আপনি কি পূজো কমিটির সাথে যুক্ত আছেন?
0: আমি বলাকার সেক্রেটারি ম্যাডাম।
1: আচ্ছা,
0: আপনাকে আগেও বলছি বলাকা হচ্ছে একটা রেজিস্টার্ড একটা সংস্থা।
1: আচ্ছা,
0: এটা এনজিও নয়, আমরা হচ্ছি ফিল্ম ডিভিশন। আমাদের নিজস্ব সিনেমা আমরা ত্রিপুরায় তৈরি করেছি, বিলোনিয়াতেও চলেছিল। একচুয়ালি সেখান থেকে আমরা হাসির উৎসব, আপনি শুনবেন যে লাফটার ফেস্টিভ্যাল, হাসির বিভিন্ন অনুষ্ঠান,
1: এগুলি
0: বলাকা প্রোডাকশন থেকে হয়। এখন আমরা বিভিন্ন সামাজিক কাজ, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে গাড়ি চড়বেন আপনি ভাড়া দেব আমরা, এই প্রকল্পটা আমাদের চলছে। তার মধ্যেই আমরা এখন প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি যে মাতাবাড়িতে, আগরতলা থেকে যারা মাতাবাড়িতে পুজো দেখতে যাবে তাদের অন্তত কিছু সময়ের জন্য হলো, ধরুন 2 ঘন্টা, যতগুলি বাস 2 ঘন্টার মধ্যে আগরতলা থেকে ছাড়বে ওই বাসের যাত্রীদের আমরা ভাড়া তুলে দিতে পারি কিনা তার একটা পরিকল্পনা চলছে। তো সুতরাং পুজোটা আমাদের কাছে আনন্দে হলেও সামাজিক দায়বদ্ধ তো আছে ম্যাডাম, একজন শিল্পী হিসেবে না একজন মানুষ হিসাবে অন্তত সেই দায়বদ্ধটুকু পালন করার যদি ন্যূনতম সুযোগটুকু পাই তাহলে নিজেকে ধন্য মনে করব।
1: অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে।
0: নমস্কার,
1: নমস্কার, ভালো থাকবেন।

0: ফোন করেন,
1: সবসময় ফোন করেন উনি।
0: হ্যাঁ,
1: কেমন আছেন শ্যামল বাবু,
0: ভালো আছেন? পুজোর সম্পর্কে বলবেন আজকে, আজকে আমাদের যেহেতু আগমনীর আর বেশি দিন নেই, তো আমরা আজকে বসেছি পুজোর একাল সেকাল হ্যাঁ প্রস্তুতি, বা আগেকার সময়ের পুজো কেমন হতো, এখনকার সময় কি পরিবর্তন এসছে, এসব নিয়েই বলুন, আপনার অভিজ্ঞতার কথা বলুন, বা
1: আপনার কি মনে হয়।
0: হ্যাঁ,
2: আসলে তো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব, সেই সারা বছর আমরা অপেক্ষা করে থাকি কখন আসবে, মা আসবে, আমরা চারটা দিন খুব আনন্দ করব, সারাটা মানে সারা বছর তো আমরা বিভিন্ন রকম ভাবে চারিদিকে ব্যস্ত থাকি, কিন্তু আমাদের এই পুজোর চারটে দিন যে আমরা সবাই একত্র হয়ে, পরিবারের সবাই একত্র হয়ে আনন্দে মেতে উঠি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সবাই মিলে যে আমাদের যে
1: সময় কাটানো
2: আনন্দ, মানে দুর্গা পুজো যে বাঙালিদের উৎসব, সেই পশ্চিমবঙ্গ বলুন আর ত্রিপুরাতে বলুন, আমাদের যেখানে বাঙালিদের বাস সেখানেই আমাদের সেই আমরা যখন ছোট ছিলাম তখন থেকে এখন পর্যন্ত আজকে 62 পার হয়ে 63 করেছি, ঠিক আছে, সেই যে জাঁকজমক কিন্তু সেই সময় ছিল এখনো রয়েছে।
0: আচ্ছা, সেই আগের যেমনটা বললেন যে আপনার 62 বছর, তো আগে সেই ছোটবেলা থেকে দেখে আসছেন আপনি পুজোর যে পরিবেশটা, বা এখনকার যে পরিবর্তনটা এসছে, তফাৎটা কোথায়, কিরকম তফাৎ দেখতে পাচ্ছেন?
2: তফাৎ বলতে যখন ছোট ছিলাম, যখন মা বাবার কাছে ছিলাম, তখন তখন ছিল একরকম আনন্দ, মানে পুজোর দিনগুলি বাবা নতুন জামা প্যান্ট দিত ভাই বোনদের জন্য, তারপরে আমরা বন্ধু বান্ধব মিলে সবাই মিলে সেই সন্ধ্যাবেলা বেরিয়ে যেতাম বা দুপুরবেলা বেরিয়ে যেতাম, সারা দিন ঘোরাঘুরি করে এবার রাত্রেবেলায় ফিরতাম, একটার পর একটা প্যান্ডেল, মাইলকে মাইল হেঁটে অত 5-6 মাইল হাঁটলাম, দেখলাম 3-4টা পুজো, কিন্তু সবাই মিলে যে হেঁটে এই আনন্দ করা, এই যে দেখা ঠাকুর দেখা এটার যে আনন্দ সেটা সত্যি বিরাট। আর এটা তো আর এখনো এখনো না, সেটার সবকিছু রয়েছে। হ্যাঁ, আপনার এখন পুজো
0: পরিবর্তনটা কি দেখতে পাচ্ছেন, পরিবর্তন
2: এর মূল এখন সবকিছু বাজেট বেড়ে গেছে,
1: আলোকসজ্জা বেড়ে গেছে,
2: আরো জাঁকজমক, কিন্তু আমাদের বাঙালিদের যে আনন্দ এটি এটি কিন্তু তখনও ছিল এখনো আছে।
0: ঠিক আছে, আর কিছু বলবেন?
2: এখন তো এখন কি এখন মানে ছেলে মেয়েদের মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে, ছেলে তাদেরকে এখন বিয়েই আনন্দ, মানে বাবা কি দেবে, একটা সময় যখন আমরা যখন ছোট ছিলাম
0: তখন বাবা কি পাবো, তখন কি পাবো সে সেটার আনন্দ ছিল,
2: এরকম বিয়ে ভাবতাম। এখন ঠিক
0: এখন হলো দায়িত্ব পালন করতে হবে, কর্তব্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি সবাইকে নিয়ে আনন্দ করুন, পূজো ভালো ভালো কাটুক, আপনাদের নিয়ে ভালো থাকুন,
1: ভালো থাকবেন।
2: হ্যাঁ, আপনাকে এবং সমস্ত শ্রোতা বন্ধুদের শারদীয় শুভেচ্ছা রইল,
1: আপনাকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা,
2: সবাই মিলে আমরা পূজো আর দিনগুলি আনন্দে কাটাই, এটাই
0: এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা
1: প্রার্থনা সেটাই।
0: ধন্যবাদ ফোন করার জন্য,
1: আর পথ দুর্ঘটনা যাতে এড়িয়ে চলতে পারি, পথ দুর্ঘটনা প্রচুর হয়, বিশেষ করে প্রবীণ আর শিশুদের একটু দেখে রাখতে হবে সেটাই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আগরতলা থেকে। আচ্ছা, আজকের আড্ডার বিষয়ে

0: আপনি জানেন? হ্যাঁ, পুজো, পুজোর আড্ডা। হ্যাঁ
1: ছোট করে বলছি।
0: হ্যাঁ
1: দেখুন ম্যাডাম, পুজো অনেকে মনে করে নতুন জামা কাপড়, ঠাকুর দেখা, খাওয়া দাওয়া। তো আমার মতে পুজো তেমন হওয়া উচিত, পরিবারকে সঙ্গে নিয়ে সবাই ঘুরতে যাওয়া, আর ছোট বড় বন্ধু সকলকে নিয়ে একটু আড্ডা মারা। আর একটা জিনিস করা যায়, যেমন পুজোর যে আনন্দটা শুধু নিজেদের মধ্যে না রেখে যাদের একটু সাহায্যের প্রয়োজন তাদের পাশে সুন্দর হবে যখন আনন্দটা শুধু
2: সবার
1: সঙ্গে ভাগ করে
2: নেওয়া যায়।
0: আপনি এরকম কোন পুজো কমিটির সাথে যুক্ত আছেন?
1: হ্যাঁ, আমি মানে এনজিওর সাথে যুক্ত আছি।
0: আচ্ছা,
1: সেবামূলক কাজকর্ম করতে আমার খুবই ভালো লাগে, আমি আগেও করতাম, এখানে যতটা পারি ততটা করার চেষ্টা করি।
2: শুভেচ্ছা আপনাকেও, অনেক শুভেচ্ছা,
0: পুজো ভালো কাটুক আপনার।
2: ধন্যবাদ।
0: তো হ্যালো,
3: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
3: নমস্কার, আমি আদমনগর থেকে নারায়ণ চন্দ্র মজুমদার বলছি।
0: আচ্ছা, কেমন কেমন আছেন বলুন।
3: মোটামুটি ভালো আছি।
0: মোটামুটি কেন, ভালো নেই আপনি?
3: বয়স হয়েছে তো।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
3: এই বিষয়টা আপনি এত সুন্দর দেখেছেন।
0: আচ্ছা,
3: এই যে এক বছর পর মা বাপের বাড়িতে আসেন এবং ওনার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসেন, এর জন্য আমরা সবাই অপেক্ষা করি একটি বৎসর। কিন্তু মা আসার আগে অনেকগুলি কাজ আমাদেরকে সেরে নিতে হয়, যেমন পুজো মণ্ডপ সাজানো, মায়ের মূর্তি আনয়ন করা, অর্থাৎ যা আমাদের গ্রামে দুটো পুজো হচ্ছে এখন, এই পুজো গুলোর জন্য অনেক টাকা খরচ করতে হয় এখন। কিন্তু আগের দিনে, যে আগের দিনের কথা আপনারা বলেছিলেন, সেই কাল আর এই কাল, আগের দিনে আমরা পুজো যেতাম, ধরেন কোন রকম একটা দুর্গমণ্ডপ কোন রকম সাজিয়ে,
2: কোন রকম আরম্ভ ছিল না তখন,
3: কিন্তু তখন আমরা পুজো যেতাম, কত আনন্দ করতাম, এবং আরতি যে হতো ধূপ ধুনা দিয়ে,
2: ধুনুচি ধুনুচি নাচ হতো নাকি? এটা এটা অবশ্য এখনো হয় অনেক প্যান্ডেলে প্যান্ডেলে,
0: পাড়ার প্রতিযোগিতা,
2: পাড়ার পাড়ার পুজো গুলোতে হয় বিভিন্ন প্রতিযোগিতা রাখা হয়, ধুনুচি নাচ প্রতিযোগিতা এরকম হয় অনেক জায়গায়,
0: শাক বাজানো, উলু দেওয়া।
3: হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ই। কিন্তু তখন যে পুজো যেতাম আমরা, পুজো মণ্ডপে পুজোর শেষে যখন যেতাম প্রসাদ খেতে পারতাম, খুব আনন্দের সহিত যেতাম, প্রসাদ পেতাম। এখন বড় বড় পুজো হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, প্রসাদ কিন্তু সব মণ্ডপে মানে আশা করা যায় না। তখন পুজো মণ্ডপে যখন আমরা নমস্কার করতাম, মাকে প্রণাম করতাম, তখন মনে হচ্ছে একটা সুগন্ধ ভেসে আসছে, তখন কত আনন্দ হতো। আর শ্যামা সঙ্গীত বিভিন্ন ধর্মীয় গানগুলি বাজাতো,
0: আগের গানগুলি সেরকম,
3: আর এখন হিন্দি গানের ঠেলাঠেলি, আপনার ওই আরতি প্রতিযোগিতার মধ্যে ওই কি বলবো পানীয় ব্যবহার করা হয়, এখানে যা খুশি তা করে, ডিস্কো ড্যান্স ইত্যাদি ইত্যাদি। আর এই যে আপনার ডিজি যে বাজায়, যদি বিশ্বাস করেন, আমি গতবার বাইকোলাতে গিয়েছিলাম, বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছেন ওনারা, বিরাট মঞ্চ করেছেন, সেখানে গিয়ে প্রথম যখন সুর তুললেন, এই যে আপনার ডিজির বাজনা, বিশ্বাস করুন আমার মনে হইতে আছে বাজনাগুলি যখন আমার বুকের ভিতরে কেউ ফিরছে, সঙ্গে সঙ্গে আমার পরিবার সহ আমার আত্মীয় সহ সবাই কিন্তু আমি দেখে আসি তো গেল এই ব্যাপার আমারও তো আমরা সবাই বেরিয়ে গেলাম। আমি এই পুজো কমিটির যদি কেউ শুনে এই আমাদের এই কথাগুলো ওনাদের মনে রাখা দরকার, খুব কম শব্দে আওয়াজ যাতে
2: এই শব্দ দূষণ এড়িয়ে চলা উচিত। এমন একজন এই বিষয়ে দেখাশোনার জন্য থাকতে হবে যাতে সবকিছু সুশৃঙ্খল ভাবে হয়।
3: এর আগে গোপাল বাবু বলেছিলেন ওই যে খেলাঠিলি মেলাতে গেলে যেরকম মণ্ডপে ঢুকা খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়, এইগুলির জন্য যাত্রীর ব্যবস্থা পূজা কমিটি এবং আপনার এই অনুষ্ঠানটা রেখেছেন মায়ের কাছে আলোচনা করি আমাদের সমস্ত
0: আপনার যে প্রস্তাবগুলো আমাদের শ্রোতা বন্ধুরা শুনছেন ওনারা নিশ্চয়ই ওনারা এই ব্যাপারে বিষয়টা দেখবেন, আশা করছি দেখবেন,
3: আশা করি দেখার দরকার। আর এই যে আপনারা যে এই অনুষ্ঠানটা রেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা অনুরোধ রাখবো ম্যাডাম, আপনার যদি পূজা পরিক্রমায় যদি বের হন, আমি গতবারও বলেছিলাম আমাদের মাধবনগর দুটো পূজা হয় গ্রামের মধ্যে একটা বাজারে একটা বাসন্তী বাড়ি নামে একটা জায়গা আছে,
0: আচ্ছা
3: এখানে একটা মঞ্চ তৈরি করা হয়েছে সরকারি ভাবে, যদি আসেন তাহলে আমরা খুশি হব, দেখে যাবেন এখানে বসে আসবো প্রতিযোগিতা বৃক্ষরোপণ বস্ত্র বিতরণ ইত্যাদি করা হোক এবং আগে আচার মেনে ওই যে প্রেমজিৎ বাবু বললেন ঠিক সেইভাবে পঞ্চিকা মেনে পুজো করা হয়।
0: কিরকম চলছে প্রস্তুতি আপনাদের এখানে পুজো?
3: মানে খুব ভালোভাবে চলছে, রাত্রের 12টা পর্যন্ত ছেলেগুলোরা
2: কাজ করছে ভালো।
0: নমস্কার পূজু, ভালো কাটুক আপনার,
3: ভালো
0: থাকবেন। উনি অনেক ভালো প্রস্তাব দিয়েছেন সুমিতা দি, আমরা দেখি পূজোর সময়
2: আমরা যে পূজো পরিক্রমা বের হয়
0: হ্যাঁ
2: যদি যাওয়া যায় এক একটা গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গা ভালো পুজো হয় সেখানে আমরা দেখি
0: দেখতেই পারি। হ্যালো
2: রয়েছেন ফোন লাইন,
0: নমস্কার।
4: বলছিলাম তপন গুপ্ত এই মুহূর্তে বলছি আগরতলা থেকে।
0: আচ্ছা
2: কেন জলাইবাড়ির
4: ঠিকানা কি? ভালো আছেন অনেকদিন পর?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো?
2: জনকে ভালো চিনে ফেলেছেন আপনি, দুজনকেই চিনতে পেরে গেছেন। আপনার ঠিকানাটা কি পরিবর্তন হয়ে গেছে এখন জলাইবাড়ি থেকে আগরতলা?
0: উনি কর্মসূত্রে আছেন,
2: কর্মসূত্রে আগরতলায়। ঠিক আছে বলুন আপনার জায়গার পুজোর প্রস্তুতি কেমন চলছে?
4: হ্যাঁ মনে পড়ে মানে স্বর্গ আসতে তো পুজোর কথা মনে পড়ে, আর আমাদের তো বাঙালি তো 12 মাসে 13 পার্বণ, এর মধ্যে সাত দিন তো দুর্গোৎসব। হ্যাঁ সকালবেলা যে হালকা কুয়াশা আসলে গন্ধ মনে হয় আনন্দে আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে,
0: শিউলি ফুলের গন্ধ, উনি শিউলি ফুল টাইপের ফুলের গন্ধ।
4: আপনার
2: ওখানকার পুজো প্রস্তুতি কেমন চলছে?
4: অনেকটাই বা সবাইকে জল দেওয়া বা শাস্তি অনুষ্ঠান করা বা আরতি প্রতিযোগিতা এটি চলে। হ্যাঁ, পুরানিক কাহিনী অবলম্বন এগুলো আমরা করে থাকি। হ্যাঁ, শুনছেন দিদি?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি।
4: আমরা দেখবো হয়তো নবমী দশমী এগুলো দেখতে হয়।
0: আর আপনাদের এখানে যে পুজো হচ্ছে ওইখানে ক্লাবে কি কি হচ্ছে, মানে কি প্রতিযোগিতা কিছু হবে?
4: যেমন তা হয় কুইজ হয়, তারপর আরতি প্রতিযোগিতা হয়, বিভিন্ন ধর্মীয় যে কাহিনী অবলম্বনে বিভিন্ন নাটক এগুলো করা হয়, জমজমাট হয় মোটামুটি বলতে গেলে। দেখা যায় সবার বড় বড় লক্ষ্মী পুজো, চারিদিকে শুধু আতস বাজুর জ্যোৎস্না আলোকিত এগুলি দেখতে পাই, আরো ভালো লাগে।
0: সবাইকে
4: আবারও আগাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং পুজোর অনেক অনেক অভিনন্দন।
2: ধন্যবাদ, শুভরাত্রি।
0: তাপস গুপ্ত আমাদের নিয়মিত শ্রোতা। তো যেটা বলছিলাম সুমিতা দি, আমাদের আরেকটা কথা বলতে বলতে আরেকটা আরেকজন শ্রোতা বন্ধু।
2: হ্যালো
5: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
5: আমি বিলোনিয়া উত্তর সারাসিনা থেকে বিশ্বজিৎ পাল।
0: বিশ্বজিৎ পাল,
5: হ্যাঁ, ভালো আছেন ম্যাডাম?
0: হ্যাঁ, আপনি ভালো?
2: আমরা কিন্তু জানতে চেয়েছিলাম, সেটা তেমন বেশি কারো কাছ থেকে এতটা শুনিনি। আমাদের একটা প্রশ্ন ছিল যে আগেরকার পুজো আর এখনকার পুজোর মধ্যে কি রকম পার্থক্যটা দেখা যায়, আর সেটা কি অনেকটাই ভালো ভালো হচ্ছে, ভালোর দিকে অনেকটা ইম্প্রুভ হয়েছে পুজোর যে ধরনটা আর কি। ধরুন বললাম, কয়েক বছর ধরে এখন একটু থিম বেসড পুজো হয় অনেক শহরে বা গ্রামের দিকে।
5: আচ্ছা,
2: সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটা ভালো হচ্ছে নাকি আপনি বলছেন না এটা
5: আমি যেমন বলতে যাচ্ছি, মানে বিভিন্ন রকমের সাজগোজ করে যায়, তো সেগুলির মধ্যে যদি পুজো থেকে আসার পর যদি আমরা সেগুলি যদি পরিষ্কার না করি তাহলে আমাদের স্কিনের ক্ষতি হবে।
2: এখনকার দিনে আমরা দেখি, যেমন যেমন ধরুন কোন একটা ঘটনা হলো, কোনো খুব একটা কারেন্ট কোন ইস্যু হলো, সেটা নিয়ে কিন্তু এখন পুজো প্যান্ডেলের লাইট এন্ড সাউন্ড শো বা ওই আদলে ওই থিমে প্যান্ডেল করা এরকম হয়,
5: আমাদের কোনদিকে কোনো আর সুন্দর আসবে না। আমি পূজা কমিটির কাছে একটাই আবেদন, যাতে যে প্যান্ডেল গুলি হয় তার

0: নিয়ন্ত্রণ করার ব্যাপারটা দেখতে হবে ক্লাব কর্তৃপক্ষ, ক্লাব প্রাঙ্গণের আশেপাশে মানে ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি যাতে শৃঙ্খলাবদ্ধ ভাবে সবাই দেখতে পারে, কোনো রকম অসুবিধা না হয় দর্শনার্থীদের, সে ব্যাপারটার কথাই বলছেন আপনি।
1: যে ভালো থাকবেন, অনেক আলোচনা ভালো লাগবে, সবাই মতামত প্রকাশ করছে, সুন্দর হচ্ছে আজকের অনুষ্ঠান।
0: ধন্যবাদ, ধন্যবাদ, ভালো কাটুক আপনার, ভালো কাটুক,
2: শারদীয়ার অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন, নমস্কার,
0: শুভরাত্রি।
2: না, উনিও প্রথম দিয়ে ভালো কথাই বলছিলেন, স্বাস্থ্য, স্বাস্থ্যটাও দেখতে হবে,
0: পরিষ্কার পরিচ্ছন্নতা আর স্বাস্থ্য,
2: স্বাস্থ্যটা
0: সেটা দেখা দরকার অবশ্যই। আমরা মা দুর্গা দেখতে যাব মায়ের মন্দিরের মতোই, সেই প্যান্ডেল আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই,
2: এটা আমাদেরও কিছু, এখানে ওখানে না ফেলে প্যাকেটগুলো যাতে ডাস্টবিনে আমরা ফেলি। আমরা দেখছি আমাদের পরবর্তী শ্রোতা বন্ধু কে রয়েছেন। হ্যালো
3: দিদি, আমি তৈবন্দন থেকে কৃষ্ণমোহন বলছি, শুনতে পাচ্ছেন?
2: হ্যাঁ শুনতে পাচ্ছি।
3: শ্রুতি ভালো আছেন?
2: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
3: হ্যাঁ দিদি ভালো আছি। দুর্গা প্রসাদ একাল শেরকাল, দেখেন দুর্গা প্রসাদ যখন 1983-82 সবে আমরা 3500 টাকা দিয়ে দুর্গা প্রসাদ করতাম, তখন আজকে দিনে কিন্তু দুর্গা মুক্তির দাম 20,000। ভালো বলছেন, তবে সেই দিক দিয়ে যাচ্ছেন দিদি বুঝেননি, কিন্তু আমাদের ভারতবর্ষ বা ত্রিপুরা আমরা মিশ্র সংস্কৃতি, আমরা যারা সনাতনী করি আমরা সবাই দুর্গা পূজা করি। আপনারা মিডিয়াতে দেখবেন আদিবাসী এলাকাতে আমরা 5-6 পূজা আমরা দুর্গা পূজা করি, কিন্তু আমাদের দাদা যে শ্যামল রায় উনি ভদ্রলোক রিটায়ারমেন্ট, উনি কেবল বাঙালি বাঙালি যে উচ্চারণ করে না দুর্গা পূজা করে। আমি
0: আসলে আসলে বাঙালিদের প্রধান উৎসব দুর্গা পূজো, সেজন্যই উনি ওই ওই দিক থেকে বলেছেন।
3: বাংলাদেশের সরকার যেভাবে নিরাপত্তা দিয়া আমাদের সনাতনীদের দুর্গা পূজা উৎসবে পালাই যা, এটা আমাদের গর্ব না?
0: আপনি আপনি থাকেন কোথায়?
3: আমি তৈবন্দরে।
0: তাহলে আপনি হঠাৎ বাংলাদেশের প্রসঙ্গ আনছেন, সেজন্য আমি জিজ্ঞেস করলাম। বাংলাদেশে আপনি বললেন বাংলাদেশে আমাদেরকে নিরাপত্তা দিয়ে পুজো করতে দেওয়া হচ্ছে, সেজন্য আমি একটু হঠাৎ মানে বুঝতে পারছি না আপনি আসলে থাকছেন কোথায়। ঠিক আছে ঠিক আছে, না না উত্তেজিত হওয়ার কিছু নেই, আপনি ঠান্ডা ভাবেই বলুন, উত্তেজিত হওয়ার কিছু নেই। উনি বলেছেন আসলে বাঙালিদের প্রধান উৎসব, সেজন্যই বলেছেন। এখন আমরা সবাই সবার উৎসবে অংশগ্রহণ করি, যেমন ধরুন আদিবাসীদের উৎসব বা উপজাতিদের উৎসবেও গড়িয়া খার্চি পুজোতেও আমরাও যাই, বাঙালিরাও যান, সবাই সব উৎসবে এখন। ঠিক আছে ঠিক আছে,
3: ধর্মদাতার উৎসব সবাই, কিন্তু আমরা তো দুর্গা পূজা করি, আমাদের পাড়াতে দুর্গা পূজা, আমাদের এলাকাতে আবার সুতোকে 5-5টা দুর্গা পূজা করি।
0: ভালো,
3: এখানে সব সমস্ত আদিবাসী এলাকা।
0: আচ্ছা
3: হ্যাঁ,
0: উপজাতি এলাকা
2: সেটাই।
0: আর সবাইকে নিয়ে আনন্দে পুজো কাটুক, আমরা চাইবো সবাই আনন্দে নিরাপদে নির্বিঘ্নে পুজোর দিনগুলো কাটুক, সবার কাটুক, সেটাই শুধু কামনা। কোন রকমের তর্ক বিতর্কে আমরা চাই
2: সেটাই,
0: তর্ক বিতর্ক করে আসলে কোনো কিছুর ভালো কোনো কিছু হয় না, শুধুমাত্র তর্ক বিতর্কই চলবে, এর কোনো সুফল হবে না। সেজন্য সমস্ত রকমের বিভেদ দ্বন্দ্ব সব কিছু দূরে রেখে সবাই আনন্দ করব একসঙ্গে, সেটাই হোক আমাদের একমাত্র কামনা। আর অনুষ্ঠানে রেডিওতে আমরা যখন কথা বলছি আমরা এরকম কোনো তর্ক বিতর্কে যেতে চাই না, এখানে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো

0: আপনার মতামতটা সে বিষয়ে দেবেন, সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আপনি বক্তব্য প্রকাশ করবেন, কারো দিকে ইঙ্গিত করে নয়, কে কি বলেছেন উনি, ওনারা সবাই সবাই যার যার মতামত প্রকাশ করছেন এখানে, তো আমরা এটা নিয়ে কোনো রকম বিবাদ এসবে আমরা যেতে চাই না, আমরা চাই সবার মতামত শুনি, প্রকাশের অধিকার সবার আছে, সবাই ভালো থাকবেন, পুজোর কটা দিন ভালো কাটাবেন। দেখছি আমাদের পরের শ্রোতা বন্ধু কে আছেন সঙ্গে, দেখব সময়ও একেবারে কম শাশ্বতী, আমাদের অনুষ্ঠানের সময় আর পাঁচ মিনিট
1: তো আমরা অপেক্ষা করছি আপনাদের জন্য, আপনাদের ফোনের

0: আমাদের অনুষ্ঠানের সময়ও খুব কম, 5 মিনিট সময় রয়েছে। যদি কোনো শ্রোতাবন্ধু ফোন আসে তাহলে আমরা সব শেষ ফোন কলটি রিসিভ করব, কথা বলবো।
1: অনুষ্ঠানে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি।
0: আসলে আমাদের পূজোতে,
1: পূজোটা দিই সেটাই বলবো যে সুশৃঙ্খল ভাবে যাতে পূজোটা আমরা কাটাতে পারি
0: আর সমস্ত ক্লাব প্রাঙ্গনগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা
1: থাকে,
0: যেটা আমাদের এক শ্রোতা বন্ধু বললেন, ভালো বলেছেন যে ডাস্টবিন রাখার ব্যবস্থা
1: করা।
0: আসলে সবাই কিছু না কিছু হাতে খাবার জিনিস থাকে যেখানে সেখানে,
1: সেটা আমাদের সতর্ক থাকতে হবে,
0: সেই পরিবেশটাও নষ্ট হয় সেটাকে, যেটা যাতে সুন্দর থাকে। দেখো লাস্ট ফোন আমাদের।
2: ঠিক আছে, ঠিক মতন করে রাস্তাঘাটে মানুষে আইতে যাইতে, আপনারা কইছিলেন যে ক্লাবে আবর্জনা ফালা রাস্তাতে না ফালাই, এটা নির্দিষ্ট স্থানে ফালাইলে তো ভালো হয়।
0: এটাই মানে মানুষদের, আমাদের নিজেদের সচেতন হতে হবে না, যে আমরা একটা পুজো মণ্ডপে যাব সেটার চারপাশ যদি আমরাই নোংরা করি সেটা তো মানে সে এটা তো আর ভালো কিছু না। তাহলে আমাদের কে কাকে পাহারা দিয়ে রাখবে? আসলে আমাদের নিজেদেরই এই ব্যাপারটাকে নজর দিতে হবে, এই ব্যাপারটার কথা মাথায় রাখতে হবে।
1: ঠিক আছে,
0: পুজো ভালো কাটুক আপনার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
2: নমস্কার।
0: আলোকসজ্জা বা প্যান্ডেল,
1: সাউন্ড এফেক্ট, সাউন্ড এফেক্ট
0: বা মূর্তির মধ্যে আমরা বিভিন্নতা দেখতে পাই।
1: হ্যাঁ, লাস্ট ফোন নেবো কি?
0: হ্যাঁ নিয়ে নাও, দেখা যাক কে করেছেন।
1: হ্যালো হ্যালো
0: হ্যালো হ্যালো,
1: রয়েছেন কেউ ফোন লাইনে?
0: হ্যালো হ্যালো,
1: শোনা যাচ্ছে?
0: তো যেটা কথা হচ্ছিল যে বিভিন্নতা দেখা দেয় এখন, নানা রকমের বৈচিত্র্য দেখা দিচ্ছে, যেটা আগে ছিল না। হয়তো সাদা সাদা মাটা পুজো হতো, সাদা সিদে
1: ভাবে
0: বারোয়ারি পুজো
1: বলে,
0: বা বাড়িতে করা হতো বা ক্লাব গুলোতে। একজন যে বললেন শুধুমাত্র একটা ঘর চাল আছে, একটা ছাদনা দেওয়া হলো, সে তার নিচে পুজো হচ্ছে সাধারণ ভাবে। আসলে বাজেটের ব্যাপারটাও বিশাল ব্যাপার,
1: পরিবর্তন, বিশাল পরিবর্তন এসেছে
0: বাজেট অনুযায়ী। এখন পুজো মণ্ডপ সজ্জিত হচ্ছে,
1: হ্যালো,
0: তেমন সাজানো হচ্ছে।
1: হ্যালো
2: নমস্কার।
1: খুব তাড়াতাড়ি বলতে হবে শ্রোতা বন্ধু, আমাদের
0: একদম সময় নেই, 2 মিনিট সময় হাতে এখন। বলুন। বলুন।
1: আচ্ছা,
3: আজকে আমার বিশেষ করে একটা কথা মনে আসছে, আমরা আগে ছোটদেরকে, ছেলে মেয়েদেরকে আমরা
1: শ্রোতা বন্ধু আপনাকে একটু থামাতে হচ্ছে, আমাদের সময় একদম প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। কথা হবে আপনার সাথে পরবর্তী কোন অনুষ্ঠানে। আপনার পুজো ভালো থাকুক, আপনি ভালো থাকুন।
0: আমাদের সময় শেষ, তাই আপনাকে আর
1: আমাদের একটু থামাতে হচ্ছে,
0: কথা বলার।
1: তো আপনাদের সবার পুজো খুব ভালো কাটুক। এতক্ষণ অনুষ্ঠানে ছিলাম আমি শাশ্বতী,
0: আর আমি সঙ্গে সুমিতা। ভালো কাটুক পুজো, নিরাপদে কাটুক, ভালো থাকবেন,
1: নমস্কার।

আজকে রবিবারের টক শো আজ এখানেই শেষ হলো। কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। আকাশবাণী বেলুনিয়া, এখন শুনবেন বাংলা নাটক চন্দ্রগুপ্ত, পরিচালনায় শৈলেন চৌধুরী।

0: পারেন ঠিকানের?
1: একে
2: গুপ্তচর।
1: সে কি
2: গুপ্তচর?
1: আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তালপত্রে কি লিখছিল। আমি দেখতে চাইলাম, পত্রখানি দেখালো, পড়তে পারলেন না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি।
0: কি লিখছিলে যুবক, সত্য বলো।
3: সত্য বলবো, রাজাধিরাজ ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শেখেনি।
0: উত্তম, বলো কি লিখছিলে।
3: আমি সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম এইসব মাসাবধি কাল ধরে শিখছিলাম।
0: কার কাছে?
3: এই সেনাপতির কাছে।
0: সত্য স্যালুকাস?
4: সত্য সম্রাট।
0: তারপর?
3: তারপর গ্রিক সৈন্য কাল স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম।
0: কি অভিপ্রায়?
3: সেকেন্দার শাহর সঙ্গে যুদ্ধ করবার অভিপ্রায় নয়।
0: তবে?
3: তবে শুনুন সম্রাট, আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত, আমার পিতার নাম মহাপদ্ম, আমার বৈমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে, আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি।
0: তারপর?
3: তারপর শুনলাম মাচিজন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা, অর্ধেক এশিয়া পদতলে দলিত করে নদ নদীগিরি দুর্বার বিক্রম অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্যকুল রবি পুরুকে পরাজিত করেছেন। হে সম্রাট, আমার ইচ্ছা হলো যে দেখে আসি কি সে পরাক্রম যার ভ্রুকুটি থেকে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়েছে, কোথায় সে শক্তি লুক্কায়িত আছে আর যের মহাবীর্য যার সংঘাতে বিচলিত হয়েছে। তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলাম। আমার ইচ্ছা শুদ্ধ আমার ঋতুরাজ্য পুনরুদ্ধার করা, এই মাত্র।
4: আমি কিন্তু এরূপ বুঝি নাই সম্রাট, যুবকের চেহারা কথাবার্তা আমার মিষ্ট লাগত, তাই আমি সরল ভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম। বুঝি নাই যে বিশ্বাসঘাত।
1: এই বিশ্বাসঘাত?
4: এই যুবক।
1: এই যুবক না তুমি
4: অ্যান্টিগোনাস।
1: সেলুকাস, নিরস্ত হও। অ্যান্টিগোনাস, অ্যান্টিগোনাস, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। একজন সামান্য সৈন্যাধ্যক্ষের এত দুঃস্পর্ধা, আমি এতক্ষণ বিস্ময়ে অবাক হয়ে চেয়েছিলাম। তোমার এত দুঃস্পর্ধা হতে পারে তা আমার স্বপ্নেরও অগোচর ছিল। যাও, এই মুহূর্তে তোমায় নির্বাসিত করলাম। সেলুকাস, তোমার অপরাধ তত নয়, কিন্তু ভবিষ্যতে স্মরণ রেখো যে গ্রিক সম্রাটের সম্মুখে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না। আর যুবক
3: সম্রাট,
1: তোমায় যদি বন্দী করি
3: কি অপরাধে সম্রাট?
1: আমার শিবিরে তুমি শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছো, এই অপরাধে।
3: এই অপরাধে? ভেবেছিলাম যে সেকেন্দার শাহ বীর,

0: দৃষ্টি তিনি ভীরু, এক গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র ছাত্র হিসাবে তাঁর কাছে উপস্থিত, তাতেই তিনি ত্রস্ত। সেকেন্দার শাহ, এত কাপুরুষ তা আমি ভাবিনি।
1: বন্দি করো
2: সম্রাট, আমায় বধ না করে বন্দি করতে পারবেন না।
1: চমৎকার, যাও বীর, আমি পরীক্ষা করছিলাম মাত্র। নির্ভয়ে তুমি তোমার রাজ্যে ফিরে যাও, আর আমি এক ভবিষ্যৎবাণী করি, মনে রেখো, তুমি ধৃতরাষ্ট্র উদ্ধার করবে, তুমি দুর্জয় দিকে বিজয়ী হবে। যাও বীর, মুক্ত তুমি।
3: বদ্ধ জলা ধোঁয়ার কুণ্ডলি, পচা হাড়ের দুর্গন্ধ, প্রকৃতি কতখানি বিভৎসতা অর্জন করেছ ঈশ্বরের কাজ থেকে, তার সামনে আমি দাঁড়ালাম বুক ফুলিয়ে।
4: নমস্কার চাণক্য।
3: কে তুমি?
4: আমি মহারাজ নন্দের মন্ত্রী কাত্যায়ন।
3: মহারাজ নন্দের মন্ত্রী? সরে দাঁড়াও, সরে দাঁড়াও।
4: কেন, আমি কি অপরাধ করি?
3: কেন মন্ত্রী মশাই, আমার তো আর কিছু নেই, না যে স্ত্রী না যে কন্যা, আছে এই ছোট্ট কুড়ে ঘরখানা, ওখানে দাও কুড়িয়ে দিয়ে যাও। ব্রাহ্মণের সে প্রতাপ যদি আজ থাকতো।
4: আজ নেই, কিন্তু এই ব্রাহ্মণী নিজের প্রভুত্ব খুইয়েছে, আবার এই ব্রাহ্মণী তাকে উদ্ধার করবে। আমি আর সেই উদ্দেশ্যে তোমার কাছে এসেছি ব্রাহ্মণ।
3: কিরকম?
4: তোমায় মহারাজের মাতামহের সাথে পৌরোহিত্য করতে হবে।
3: মন্ত্রী মশাই, আমি দিন দরিদ্র ব্রাহ্মণ, সত্য কোনোদিন খেতে পাই, কোনোদিন হয়তো খেতে পাই না সত্য, তথাপি মহারাজের সাথে পৌরোহিত্য, ক্ষত্রিয়ের দাসত্ব আমি কদাচ করব।
4: শোনো ব্রাহ্মণ।
3: না, এ কি অত্যাচার, আমি আমার নিজের কুড়ে ঘরে বসে কাঁদতেও পাবো না?
4: পুরুষের ক্রন্দন শোভা পায় না।
3: তা পায় না বটে, পায় না বটে, কিন্তু কি করবো মন্ত্রী মশাই, দেখুন উপর্যুপরি ভাগ্য বিপর্যয়ে আমার কিছু করতে পারিনি, কিন্তু আমার কন্যার অপহরণ আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে।
4: তুমি বিচক্ষণ ব্যক্তি, তুমি এত অধীর হচ্ছ?
3: অধীর? ইচ্ছে করে কাঁদি, চিৎকার করে কাঁদি, আমার অশ্রু জলে পৃথিবী ডুবিয়ে ভেঙে চুরে ভাসিয়ে দি, কিন্তু অশ্রুর উৎস শুকিয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় ভেতরে যত কিছু অস্ত্র ছিল জমাট বেঁধে গিয়েছে, অবিচারে অত্যাচারে পীড়নে ঈশ্বরকেও ছেয়ে খেয়ে ফেলেছে, দেখতে পাই না।
4: দুঃখ কি তুমি একাই পাচ্ছ ব্রাহ্মণ? আমার কি দুঃখ জানো? এই রাজারই আজ্ঞায় অন্ধকার কারাগৃহে আমার সাত সাতটা পুত্রকে চোখের সামনে অনাহারে মরে যেতে দেখেছি।
3: সে কি? হ্যাঁ, তবু তুমি তার মন্ত্রী?
4: হ্যাঁ চাণক্য, প্রতিশোধ নেবার জন্য মন্ত্রিত্ব নিয়েছি। চাণক্য, তুমি আমার সহায় হও, সেই ব্রাহ্মণের লুপ্ত তেজ এসো আমরা পুনরুদ্ধার করি। আমি রাজার মন্ত্রী আছি, তুমি হও রাজার পুরোহিত, আজ আমরা দুই ব্রাহ্মণ মিলিত হই, আমাদের প্রতি অন্যায়ের অত্যাচারের প্রতিশোধ নিই।
3: উত্তম প্রতিশোধ, আমি পৌরোহিত্য স্বীকার করলাম। মন্ত্রী মশাই, জানি সব যাবে, ব্রাহ্মণের প্রভুত্ব থাকবে না, বৌদ্ধ ধর্মের বন্যা এসেছে ভাসিয়ে দেবে, তবু প্রলয়ের পূর্বে এই কলির ব্রাহ্মণ একবার দ্বাদশ সূর্যের তেজে দিংমণ্ডল পুড়িয়ে ছাড় খার করে দেবে।
5: মহারাজ,
3: কে তুমি?
5: আমি ব্রাহ্মণ।
3: এখানে সময় কিসের চলবে?
5: আমি তোমার মাতামহের সাথে পৌরোহিত্য করতে এসেছিলাম, যেতে আসিনি।
6: তোমাকে তাকে যেতে আনতে গিয়েছিল ঠাকুর?
5: তোমার মন্ত্রী?
3: মন্ত্রী ডেকে এনেছে, তার কাছে যাও।
5: তোমার শালক, এই শালক আমার অপমান করেছে।
3: যাও এখান থেকে, এখানে আমরা ব্রাহ্মণের অনুযোগ শুনতে আসিনি।
5: না, তা শুনতে আসবে কেন? ব্রাহ্মণের সে প্রতাপ যদি আজ থাকতো, আমাকে অশ্রুক্তিম দেখে ওইখানে তুমি মাটির ভেতর সে দিয়ে যেতে।
6: আচ্ছা দেখি ব্রাহ্মণের প্রতাপটা, আর তুমিও মহারাজের শ্যালকের প্রতাপটা একবার দেখো।
3: দেখবে
5: মহারাজ, তুমিও দেখবে যদি এর প্রতিবিধান না করো।
3: কি, তুমি ওইখানে দাঁড়িয়ে আমার চোখ লাগাবে? বেরোবে এখান থেকে, বাতাল গলায় হাত দিয়ে বার করে দাও তো।
5: কলির ব্রাহ্মণ কান পেতে শোনো, ক্ষত্রিয় ব্রাহ্মণকে বলছে বেরিয়ে যায় এখান থেকে, তবু ঝড় উঠছে না, অগ্নিবৃষ্টি হচ্ছে না, পৃথিবী কেঁপে উঠছে না।
3: কি আশ্চর্য, আমরা কি এখানে এক উন্মাদের প্রলাপ।

0: এই কলিযুগে এই ব্রাহ্মণের পোতা দেখবে, একবার দেখবে তোমার রক্তে রঞ্জিত হস্তে এই শিখা বাঁধব, এই প্রতিজ্ঞা করে গেলাম। হ্যাঁ, আরো এক প্রতিজ্ঞা করে যাচ্ছি, একদিন এই মহারাজ নন্দকে জানু পেতে প্রাণ ভিক্ষা করতে চাইতে হবে এই দরিদ্র ব্রাহ্মণের কাছে, আর সে ভিক্ষা আমি দেব না, দেব না, দেব না। কে হয়েছিল
1: হবে আবার কি? ওই অপগণ্ড জানোয়ারটা এই ছিল পুরু বিক্রি করতে, এদিকে আমি পুরু দিনে হাজির করেছি, ওকে উঠতে বললাম ও উঠলো না, আমি তারপরে গোয়াটি ধাক্কা দিয়ে বার করে দিয়েছি।
0: এ আবার কে? ও তা এখানে কেন?
2: মহারাজ যে আজ্ঞা করলেন অবিলম্বে,
0: তাই বলে এখানে এই প্রমোদ উদ্যানে একটা ভদ্রতা তো আছে,
2: আজ্ঞা হয়তো আবার রেখে আস
0: না যখন এনেছ। শোনো মা, তোমার পুত্র চন্দ্রগুপ্ত জীবিত আছে, সে কোথায় তুমি জানো? জানো বলো, নইলে তোমায় বধ করবো না, তোমায় আজীবন কারারুদ্ধ করে রেখে দেবো, অনাহারে জ্বালায় তিলে তিলে দগ্ধ করবো। চন্দ্রগুপ্ত কোথায় এখনো বলো, তুমি জানো?
3: জানতাম তবুও বলতাম না, আবু কি মহারাজ নন্দ যে মা তার
0: বলবে না বটে, আমি শুনেছি সে আমার বিপক্ষে বিদ্রোহের সূচনা করছে, সৈন্য সংগ্রহ করছে। এই নিয়ে যাও কারাগারে।
4: তোমার এই অপমান চন্দ্রগুপ্ত জীবিত থাকছে এই রূপাখণ্ড কাপুরও এর প্রতিফল পাবে।
5: এ গৃহ আপনার গৃহ, আমি আপনার অনুগত বন্ধু, মহারাজের জন্য আমার এই পার্বত্য সৈন্য প্রাণ দেবে। আমি এই অশিক্ষিত সৈন্য গ্রিক প্রথায় এমন করে শিক্ষিত করে তুলব যার কাছে মগধ ছাড় সমস্ত ভারতবর্ষ মাথা হেঁট করবে।
6: কিন্তু নন্দের মন্ত্রী শুনেছি অতি ভূত, অতি বুদ্ধিমান।
5: হ্যাঁ, আমার পক্ষেও নন্দের পুরাতন মন্ত্রী কাত্যায়ন আছেন, আর আমি তাকে পাঠিয়েছি চাণক্যকে ডেকে আনবার জন্য।
6: এই চাণক্যকে
5: শুনেছি তিনি একজন অতি বুদ্ধিমান একনিষ্ঠ ব্রাহ্মণ। চন্দ্রকেতু, তোমার উপর নির্ভর করতে পারি?
6: মহারাজ, চন্দ্রকেতু চিরদিন আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত, জানবেন।
5: ভাই, তবে আর কোনো চিন্তা নাই, চলো চন্দ্রকেতু মা তার আশীর্বাদ নিয়ে আসি।
7: ইনি কি অবতীর্ণ দেবরাজ, এর দর্শন পূর্ণ চন্দ্রের হৃদয়, এর স্বর রণবাদ্য। দাদাকে যখন ইনি আলিঙ্গন করলেন মনে হলো যেন শরতের মেঘকে সূর্য কিরণ এসে ঘিরেছে, চলে গেলেন যেন একটি মলয়ত্ত।

0: মা, আমি অন্যায়ের প্রতিশোধ নিতে বেরিয়েছি, আগুন জ্বালিয়েছি, তোমার অপমান আজ তাতে আহুতি দিল। যদি কখনো স্নেহের দুর্বল্যে ভাই নন্দকে আমি ক্ষমা করতে চেয়েছিলাম, আজ হতে সেই চিন্তা আমি মন থেকে নির্বাসিত করলাম।
1: যখন নন্দ আমাকে শুদ্রাণী মা বলে সম্বোধন করলো, তখন আমার মনে হলো বৎস, যে অগ্নির লেলিহান শিখার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। তারপর যখন তার আজ্ঞায় অসম বাতাল আমার শেষ আকর্ষণ করলো,
0: যদি জয় সম্বন্ধে কোনো সন্দেহ ছিল আর তার রেখা মাত্র নেই, অবলার উপর অত্যাচারে একটা জাতি উচ্ছন্ন যায়, নন্দ বংশ তো ছাড়, আমি এর যোগ্য প্রতিশোধ নেব।
1: সেই আশায় জীবন ধারণ করে রইলাম বৎস।
0: কে?
2: আমি কাত্যায়ন।
0: কই চাণক্য কই?
2: ওই যে আসছেন।
3: তুমি চন্দ্রগুপ্ত?
0: আপনার দাস।
3: তুমি পারবে
0: যদি আপনার কৃপা থাকে।
3: আমি কে? কেউ না, তুমি একাই পারবে। আমি কে? দীন ব্রাহ্মণ, অতি দীন।
0: দীন ব্রাহ্মণ?
3: আজ ব্রাহ্মণের মতো দীন কে? তার সাথে সরোর বংশ ভস্ম হওয়া দূরে থাক, সামান্য প্রদীপটা পর্যন্ত জ্বলে না, তার উপবীত আজ ভিক্ষুকের চিহ্ন, ক্ষত্রিয় আজ তাকে পদাঘাত করে চলে যায়। কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই।
0: সে কি? শুনেছি চাণক্য পণ্ডিত
3: বিচক্ষণ বিদ্যান কূট না। ঠিক শুনেছি, কেবল একটা কথা শোনি, শোনি যে তার হৃদয় নেই, আমার মেরুদণ্ড ভেঙে গিয়েছে, এই বক্ষ ওকে হাত দিয়ে দেখো, কি দেখছো?
0: ক্ষীণ রক্তস্রোত বইছে।
3: কিসের স্রোত?
0: রক্তস্রোত।
3: মূর্খ, রক্ত নাই এ দেহে, রক্ত নাই এ হিমানি প্রবাহ, রক্ত যা ছিল জমা হয়ে গিয়েছে।
0: গুরুদেব, আমি সব শুনেছি, আমায় শুদ্ধ আশীর্বাদ করুন, আমায় শুদ্ধ বলুন, চন্দ্রগুপ্ত তুমি অগ্রসর হও, আর সব আমি করব।
3: পারবে?
0: পারবো গুরুদেব, আমি পারবো, শুধু আপনি আমার এই মহাযজ্ঞের পুরোহিত হন।
3: তুমি কি আজ্ঞা করছো প্রাণেশ্বরী? তোমার আজ্ঞা উত্তম, তবে বাধ্যে শপথ করো এই ব্রাহ্মণের আজ্ঞা সর্বদা সর্বথা পালন করবে।
0: শপথ করছি গুরুদেব।
3: তুমি পারবে? আমি তোমায় দীক্ষা দেব, তোমায় মগধের সিংহাসনে বসাবো, তোমায় ভারতের অধিকার করব। তবে ইন্ধন প্রস্তুত করো চন্দ্রগুপ্ত, আমি তাকে ব্রহ্মতেজে প্রজ্বলিত করব। চন্দ্রগুপ্ত, সম্মুখ ভবিষ্যতের দিকে চেয়ে দেখো দেখি, কিছু দেখতে পাচ্ছ
0: না?
3: অন্ধ, সেখানে একটা ঝড় উঠবে, ভয় নেই চন্দ্রগুপ্ত, ওঠো, আমি আমার চক্ষের সামনে কি দেখছি জানো?
0: কি গুরুদেব?
3: এই প্রথমিতা প্রজ্জ্বলিতা প্রবাহিত রক্তস্রোতস্বতী বৈরবা, ভারত ভূমির পরিবর্তে এক রত্নালঙ্কারা সঙ্গীত মুখরা আশ্রময়ী জননী, জলধি হতে জলধি পর্যন্ত বিস্তীর্ণ এক মহা সাম্রাজ্য, সে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তুমি, আর তার পুরোহিত এই দীন দরিদ্র ব্রাহ্মণ চাণক্য।
4: হেলেন, বীরবর সেকেন্দার সার মৃত্যু হয়েছে।
5: সে কি? কি করে জানলেন?
4: জস্ত গেলে পৃথিবী টের পায় না, তিনি আমায় এশিয়া সাম্রাজ্যের উত্তরাধিকারী করে গেছেন। হ্যাঁ হেলেন, আমি একবার সৈন্যাধ্যক্ষের শিবিরে যাব, তুমি ঘুমোকে যাও।
5: যাচ্ছি বাবা, সূর্য অস্ত যাচ্ছে, আজ সিন্ধু নদ তীরে সেদিনকার সেই গরিমাময় সূর্যাস্ত মনে পড়ে, কোথায় সেই রবিকর উজ্জ্বল ভারত, কোথায় এই কুজ্ঝটিকাবৃত আফগানিস্তান, সেই মগধের রাজপুত্র। আমি সংস্কৃত শিখব, শুনেছি সংস্কৃত ভাষা ভাবুকতা কবিত্ব জ্ঞানের খনি।
3: ভারী সম্মুখে কালের সংহার মূর্তি দেখছো না? আকাশ কিস্থির, রুদ্ধশ্বাসে একটা ঝটিকার অপেক্ষা করছে, সমস্ত প্রস্তুত, এখন নারীর কাকুতি শুনবার অবকাশ নেই।
5: গৌরবের
3: দীন মহিমা যা দুঃখে কারাগারের লৌহদারে মাথা খুঁড়ে নিজের রক্তে নিজে ভুলুন দিতে হয়।
2: কাত্যায়ন, এত রাত্রে সংবাদ আছে, নন্দের বৃদ্ধ মন্ত্রী
6: এসেছিলেন নাকি?
2: তারপর তিনি সন্ধির কথা বললেন।
6: বটে বটে, চন্দ্রগুপ্ত সেখানে ছিল?
2: ছিল।
6: যখন এই মন্ত্রী, চন্দ্রগুপ্ত কিছু বলেছিল
2: না?
6: তুমি কিছু বলেছিলে?
2: আমি বলেছিলাম যে তোমার পরামর্শ নিয়ে তারপরে বলে পাঠাবো, তা তুমি কি বলো?
0: মনসা চিন্তিতং কর্ম বচসা ন প্রকাশে।
7: একবার চন্দ্রগুপ্তকে আমার শিবিরে পাঠিয়ে দাও, বিশেষ প্রয়োজন।
2: দিচ্ছি।
6: গুরুদেব কি আমার ডেকে পাঠিয়েছিলেন?
8: হ্যাঁ চন্দ্রকেতু, বিশেষ প্রয়োজন। কাল যুদ্ধ, তুমি জানো যুদ্ধে আমাদের জয় সম্পূর্ণ নিশ্চিত যদি তোমরা প্রাণ তুচ্ছ করে যুদ্ধ করো।
6: যদি আমরা প্রাণ তুচ্ছ করে যুদ্ধ করি? কি কথা আপনি কেন বলছেন গুরুদেব? আমায় কি আপনি অবিশ্বাস করেন?
8: না।
6: তবে
8: চন্দ্রগুপ্তকে সম্পূর্ণ বিশ্বাস করি না।
6: সে কি গুরুদেব?
8: আমি লক্ষ্য করে দেখেছি যে উচ্চাসার চেয়েও বলবতী একটা প্রবৃত্তি তার পেছন থেকে উঁকি মারছে। তার সৌর্য দুর্জয় যদি এই প্রবৃত্তির সঙ্গে তার সংঘাত না হয়, কাল যুদ্ধ সে পর্যন্ত তুমি সর্বদা তার পাশে থাকবে, তাকে প্রাপ্ত করে রাখবে, কদাচ একাকী থাকতে দেবে না। আর প্রাতকালে যুদ্ধযাত্রা করবে মুড়া উঠবার পূর্বে, যেন মুড়ার সঙ্গে তার সাক্ষাৎ না হয়। যুদ্ধযাত্রা করবে তুমি আর চন্দ্র।
3: কাত্যায়ন, কি সংবাদ?
9: আমাদের যুদ্ধে পরাজয় হয়েছে, চন্দ্রগুপ্ত পলায়িত।
3: আশঙ্কা করেছিলাম,
9: কিন্তু না, ওই যে চন্দ্রগুপ্ত আসছে। হ্যাঁ ওই যে।
3: যাও তুমি সৈন্যদের বলো চন্দ্রগুপ্ত পালায়নি, রণস্থলে আছে। চিন্তা নাই, চিন্তা নাই, কণ্টকে নৈব কণ্টকম। মুড়া মুড়া, এইখানে দাঁড়াও। কাঁদতে জানো নারী? ওই চন্দ্রগুপ্ত আসছে, তোমায় কাঁদতে হবে।
10: পুত্র পুত্র,
3: চুপ। এখন স্নেহ নয়, তিক্ত ভৎসনা, উষ্ণ সুজল, সন্তানের ওপর মাতার অভিমান অভিনয় করতে হবে। প্রস্তুত। মুরা, চন্দ্রগুপ্ত এসেছে যুদ্ধে জয়লাভ করে, বীর পুত্র তোমার, বক্ষে নাও, উৎসব করো।
11: না গুরুদেব, আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি।
3: না না, এক্ষুনি বললো যাও যুদ্ধ করো চন্দ্রগুপ্ত।
11: পারবো না।
3: কি পারবে না?
11: ভাইয়ের গায়ে অস্ত্রাঘাত করতে।
3: যে ভাই তোমাকে নির্বাসিত করেছে,
10: যে ভাই তোমার মাতাকে অপমান করেছে,
3: যার রাজত্ব দৌরাত্মের নামান্তর মাত্র।
11: গুরুদেব, রাত্রি বিরোধে কি আপনি আমাকে আজ্ঞা দেন?
3: চন্দ্রগুপ্ত সমর ক্ষেত্রে দাঁড়িয়ে কি সাংঘাতিক দৌড় বলল তোমার? চন্দ্রগুপ্ত, মুহূর্তে জীবনের সাধনা নিষ্ফল করে দিও না, যাজ্ঞ ত্যাগ করে যুদ্ধে অগ্রসর হও।
11: মার্জনা করবেন গুরুদেব।
3: মুরা,
10: চন্দ্রগুপ্ত সত্যই কি আমার পুত্র? তুমি যে নন্দ,
11: তাকে মার্জনা করো মা। নন্দও তোমার পুত্র মা, গর্ভে ধারণ না করলে কি পুত্র হয় না? নন্দের মাতার মৃত্যুর পর তুমি কি তাকে মানুষ করনি?
3: এক মাতৃগর্ভে জন্ম বলি ভাইয়ের সঙ্গে সম্বন্ধ না, মায়ের সে ভাই বড়। কাঁদো অভাগিনী নারী, এই তোমার পুত্র। মা চেনে না, জানে না, জগতে যত পবিত্র জিনিস আছে মার কাছে কেউ নয়।
11: তা জানি গুরুদেব।
3: না জানো না, নইলে মায়ের অপমানের প্রতিশোধ নিতে সন্তান দ্বিধা করে। মা যার সঙ্গে একদিন এক অঙ্গ ছিলে, এক প্রাণ, এক মন, এক নিঃশ্বাস, এক আত্মা, মা যে তোমার অধরে হাস্য দিয়েছিল, রসনায় ভাষা দিয়েছিল, ললাটে আশিস চুম্বন দিয়ে সংসারে পাঠিয়েছিল, মা রোগে শোকে দৈন্যে দুর্দিনে তোমার দুঃখ যে নিজের বক্ষ পেতে নিতে পারে, তোমার ম্লান মুখখানি উজ্জ্বল দেখবার জন্য যে প্রাণ দিতে পারে, যার স্বচ্ছ স্নেহ মন্দাকিনী এই শুষ্ক তপ্ত মরুভূমিতে শতধারায় উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে, মা যার অপার শুভ্র করুণা মানব জীবনে প্রভাত সূর্যের রশ্মির মতো কিরণ দেয়, বিতরণে কাৎপণ্য করে না, বিচার করে না, প্রতিদান চায় না, অনুমুখ উদার কম্পিত আগ্রহে দু হাত তুলে আপনাকে বিরতে চায়। চন্দ্রগুপ্ত এ যে সেই মা।
10: চন্দ্রগুপ্ত, এতদিনে বুঝলাম যে আমি তোমার কেউ নয়,
11: আজ্ঞা করো, আশীর্বাদ, চললাম যুদ্ধে।
10: এই তো আমার পুত্র,
3: এই তো আমার শিষ্য, গাছ সাধ্য তোমাকে পরাস্ত করে, ওই আসছে চন্দ্রকে তোমার সাহায্যে। এসো মুরা,
12: অন্ধকার
13: হাত থেকে তো বেঁচেছি।
12: এই কক্ষে কাত্যায়নকে বন্দী করে রেখেছিলাম।
13: হ্যাঁ মহারাজ,
12: কি ভয়ানক!
13: আর এই ঘরে তার সাতটা ছেলেকে না খেতে দিয়ে হত্যা করেছিলেন মহারাজ।
12: অনুতাপ হচ্ছে।
13: হচ্ছে নাকি মহারাজ? তবে আর কি, তবে আর ভয় নেই।
12: ভয় নেই বা বলি কেমন করে, তবে চন্দ্রগুপ্ত আমায় বধ করবে না। যদি করে সেই প্রতিহিংসা পরায়ণ ব্রাহ্মণ চাণক্য, সেদিন ব্রাহ্মণ আমার পানে চাইলে সে জানা নৌকার হাত শিকারের প্রতি সাতুলের লোলুপ চাহনি।
13: তা ভয় কিসে?
12: তোমার কি ভয় করছে না বাতাল?
13: কিছু ভয় করছে না। মহারাজকে হদ্দমদ্দ বধ করবে, তার বারা তো আর কিছু করবে না, তাতে আমার আর ভয় কি? তবে হ্যাঁ, আমার ভগ্নি বিধবা হবে এই।
12: ও, তুমি ভাবছো আমায় তারা বধ করবে আর তোমায় ছেড়ে দেবে? হ্যাঁ, মহারানীকে যুদ্ধের আগে তুমি মন্ত্রীর আশ্রয়ে রেখে এসেছিলে তো?
13: তা ঠিক, রেখে এসেছিলাম।
12: বিশ্বাসঘাতক মন্ত্রী,
14: আমি বিশ্বাসঘাতক চিরদিন ছিলাম না নন্দ, তুমি আমাকে বিশ্বাসঘাতক করে তুলেছ। তুমি আমার সপ্তপুত্রকে কারাগারে নিক্ষেপ করে বধ করেছ। আমি আমার এই বিদ্রোহীন দৃষ্টির সম্মুখে তাদের এই কক্ষে এই অন্ধকারে একে একে অনাহারে মরে যেতে দেখেছি। প্রতি পুত্র তার মুষ্টিমেয় খাদ্যের শীর্ণ শেষাংশ মরে যাবার আগে আমাকে দিয়ে গেল আর বলে গেল, বাবা প্রতিশোধ নিও। তুমি কি বুঝবে নন্দ, সন্তানের জন্য বৃদ্ধ পিতার ব্যথা?
12: ব্রাহ্মণ অন্যায় করেছি, ঘোরতর অন্যায় করেছি। আমি এত পাষণ্ড ছিলাম না, সঙ্গ দোষ আমায় পাষণ্ড করেছে। আমায় ক্ষমা করো ব্রাহ্মণ।
14: যাও নন্দ, তোমাকে আমি ক্ষমা করলাম।
13: তবে আমরা মুক্ত?
14: তোমাদের মুক্তি দেবার অধিকার আমার নেই বাঘাল। তবে মন্ত্রী চাণক্যকে অনুরোধ করব।
12: সেই ভিক্ষুক চাণক্য আজ মন্ত্রী?
14: শুধু মন্ত্রী নন, তিনি মহারাজ চন্দ্রগুপ্তের গুরুদেব।
12: সত্য, চন্দ্রগুপ্ত মহারাজ ভিক্ষুক চাণক্য মন্ত্রী, আর সেনাপতি
14: মলয়রাজ চন্দ্রকেতু।
12: উত্তম। ব্রাহ্মণ, তোমার প্রতি অন্যায় করেছি, তোমার কাছে মার্জনা চাইতে আমার দ্বিধা নেই, লজ্জা নেই। কিন্তু সত্য চন্দ্রগুপ্ত আর সত্যানি মুরাকে আমি ঘৃণা করি। যদি মুক্তি পাই,
14: আমি তোমার মুক্তির জন্য অনুরোধ করবো নন্দ।
13: মন্ত্রী, আমার জন্য একটু করবেন।
14: তুমি স্বয়ং এসে করো বাচাল, মন্ত্রী চাণক্য তোমাকেই ডেকে পাঠিয়েছে।
12: বাচালকে তার কি প্রয়োজন?
14: তা জানি না নন্দ, এসো বাচাল।
12: আমি আর কি করবো, তোমারই মতন বন্দি।
15: ফিরে যাব কোথায়? নিশ্চিন্ত আদর্শে, নিষ্কর্ম নৈরাশ্যে। না না, সে পচা গরম অসহ্য। বিধাতা স্বর্গ থেকে যখন আমাকে ভ্রষ্ট করেছে, নরকেই যাব। কে অতি কাত্যায়ন? সঙ্গে তোমার কে ওটা?
14: নন্দের শালক বাচাল, প্রণাম হই।
15: ও, এখন যে ভারী ভক্তি দেখি। একদিন আমার শিখা ধরে টেনেছিলে, মনে আছে?
14: কই না তো।
15: স্মরণ নেই, স্মরণ করিয়ে দিচ্ছি আগে। হ্যাঁ নন্দে, তোমার ভগ্নি কোথায়? নন্দের পরিবার?
14: আগে আমি তো জানি না।
15: তুমি জানো?
14: জানি।
15: বলো কোথায় তোমার ভগ্নি?
14: আগে মলয় পর্বতে। মিথ্যে কোথায়?
15: কোথায় সত্য বলো, প্রচুর পুরস্কার দেব।
14: আগে পিত্রালয়ে। আমার ভগ্নি তো সেখানে নেই।
15: দোহাই
14: ধর্ম,
15: সত্য বলা এই শেষবার।
14: আগে মন্ত্রীর আশ্রয়ে।
15: সম্ভবত সত্য। আচ্ছা দেখি,
14: ভাবছিলাম মানুষ এত নিচ হতে পারে। অত্যাচার, পীড়ন, হত্যা সব সওয়া যায়, কিন্তু এই কৃতজ্ঞতা অসহ্য।
15: মানুষের এই কৃতজ্ঞতাই হচ্ছে চাণক্য নীতির মূল সূত্র, বুঝলে? আমি মানুষের কদর্য প্রবৃত্তি গুলোকে কাজে লাগাই। বন্ধুকে শত্রু করা, ভাইকে দিয়ে ভাইয়ের গলায় ছুরি বসানো, এর নামই চাণক্যের রাজনীতি। ছটে সাজ্যম সমাচারের। যাক, আমি ঘুমবো, মনে রেখো, সব প্রস্তুত করে রেখো।
14: কি
15: যুবকাষ্ট আর খড়্গ, গরিব জন্য চিন্তা নেই।
14: কিন্তু আমি বলছিলাম, নন্দকে মুক্তি দিলে হয় না?
15: তাও হয়, কিন্তু তা হবে না। যাও যাও।

0: কে? ও মহারাজ।
1: ছায়া, তোমার দাদা কোথায়?
0: জানি না, দেখি গে।
1: দাঁড়াও ছায়া।
2: ছায়া, যুদ্ধের পর তোমার সহিত সাক্ষাৎ হয়নি, তুমি আমার প্রাণ রক্ষা করেছ, তার জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করবার সুযোগ হয়নি, প্রত্যুপকার স্বরূপ আমি তোমাকে।
0: কিছু প্রয়োজন নাই মহারাজ, আমরা হীন পার্বত্য জাতি উপকার বিক্রয় করি না, মহৎ প্রবৃত্তির ব্যবসা করি না, মহারাজের জীবন রক্ষা করতে পেরেছি, এই সৌভাগ্যই আমার যথেষ্ট পুরস্কার।
2: এই যে চন্দ্রকেতু
3: বন্ধু, ব্রাহ্মণের আজ্ঞা, আজ রাত্রেই ভূতপূর্ব মহারাজ নন্দের বলি হবে।
2: সেই বলি হবে? ব্রাহ্মণের আজ্ঞা, আমি কে? মগধের মহারাজ না চন্দ্রকেতু? এ প্রাণদণ্ড হবে না, আমি মার্জনা আজ্ঞা লিখে দিচ্ছি, নিয়ে যাও। বলো এ মহারাজ চন্দ্রগুপ্তের আজ্ঞা মিনতি নয়, যাও প্রস্তুত হও।
4: ভূতপূর্ব মহারাজ নন্দ, দেখছো যে ব্রাহ্মণের প্রতাপ যায়নি, ঈশ্বর মূর্খ নন তাই বাহুর ওপর মস্তিষ্ক, আর্য ঋষিগণ মূর্খ ছিলেন না তাই ক্ষত্রিয়ের ওপর ব্রাহ্মণ, অর্ঘ্য দেখছো, যুবকাষ্ট দেখছো, আমার প্রতিজ্ঞা মনে আছে, তোমার রক্তে রঞ্জিত হস্তে শিখা বাঁধবো, এখনো বাঁধিনি, দেখো এখনো কি বুঝতে বাকি আছে কি জন্যে তোমাকে এখানে আনা হয়েছে।
3: আমায় বধ করবে? কি অপরাধে?
4: ব্রহ্মহত্যার অপরাধে, ব্রাহ্মণের সম্পত্তি লুণ্ঠন করার অপরাধে, ব্রাহ্মণকে অপমান করার অপরাধে।
3: চাণক্য, আমি কাত্যায়নের প্রতি তোমার প্রতি অবিত্যাগ করেছি, আমায় ক্ষমা কর।
4: এই অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, সেদিন বলেছিলাম না নন্দ, আগে দিন এই ভিক্ষুকের কাছে তোমায় প্রাণ ভিক্ষা চাইতে হবে, আর সে ভিক্ষা আমি দেব না।
3: আমি প্রাণ ভিক্ষা চাই না ব্রাহ্মণ, ক্ষত্রিয় আমি, মৃত্যু ভয় করি না, পিতার কণিকা পুত্রকে ঘৃণা করি, কিন্তু নিজের অন্যায় বুঝি, ক্ষমা করো কাত্যায়ন।
0: নন্দ, আমি ক্ষমা করি।
4: কাত্যায়ন, ক্ষমা নেই, ভাগ্য নাও কাত্যায়ন, তোমাকে একে সহস্তে বধ করতে হবে।
0: আমি?
4: হ্যাঁ তুমি, পুত্র হত্যার প্রতিশোধ নাও, মনে করো কাত্যায়ন তোমার সপ্তপুত্রের শীর্ণায়মান পাণ্ডুর মূর্তি, অন্যের জন্য ক্ষীণ আকার, নিষ্প্রবায়মান দৃষ্টি, তারপর সরহীন কঠিন অসার, দুই চোখের ওপর মৃত্যুর করাল মুদ্রাঙ্কন, তুমি পিতা সচক্ষে তাই দেখছো, কাত্যায়ন সহস্তে তার প্রতিশোধ নাও। মরবার আগে শুনে যাও নন্দ, ভূতপূর্ব মহারাজ তোমার বংশে বাধি দিতে কেউ নেই, নন্দ বংশ নির্মূল। কেন চন্দ্রকেতু?
2: এই মহারাজ চন্দ্রগুপ্তের আজ্ঞাপত্র, নন্দ মুক্ত।
4: হ্যাঁ মহারাজ, চন্দ্রগুপ্তের আজ্ঞা সে আমার জন্য নয়,
2: কিন্তু গুরুদেব এ রাজ আজ্ঞা,
4: ব্রাহ্মণের আজ্ঞা, কোন চিন্তা নাই কাত্যায়ন, যে ব্রাহ্মণ চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসাতে পারে সে তাকে সিংহাসন থেকে নামাতেও পারে।
2: সাবধান, এর জন্য যদি ব্রহ্ম হত্যা হয় তা বিধিরা করবো না।
5: আর যদি নারী হত্যা হয়?
4: আপনি?
5: হ্যাঁ আমি, আমার আজ্ঞা বধ করো।
2: আপনি নন্দকে ক্ষমা করুন মা।
5: ক্ষমা? ক্ষমা নাই, আমি ক্ষমা করবো না, আমি যে সুত্রাণী গণিকা, বধ করো।
2: কিন্তু মা, এ রাজ আজ্ঞা।
5: এ রাজ মাতার আজ্ঞা, আমি দাসী গণিকা হলেও মহারাজ চন্দ্রগুপ্তের জননী, আমার আজ্ঞা বধ করো।
4: কাত্যায়ন,
3: প্রতিজ্ঞা পূর্ণ হলো,
4: সপ্ত সন্তান হত্যার এই প্রতিশোধ।
0: এরা এরা নন্দকে বধ করেছে।
2: কে বধ করেছে?
0: আমি।
2: ব্রাহ্মণ অবধ, তোমাকে আমি রাজ্য থেকে নির্বাচিত করলাম। মা,
0: আমার অপরাধের শাস্তি দাও বৎস।
2: তোমার অপরাধ মা? মায়ের অপরাধ সন্তানের কাছে? তুমি যাই করো, তুমি আমার কাছে চিরদিনই মা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদি গরীয়তি।
4: প্রতিহিংসা পূর্ণ হয়ে, কিন্তু সে একটা ক্ষণিক উন্মাদনা, আবার সেই অবসাদ, বাইরের বাদ্য থেমে গিয়েছে, আবার হৃদয়ের সেই হাহাকার শুনতে পাচ্ছি, অগাধ স্নেহ রাশি রাখি এমন পাত্র নেই, রাক্ষসী করেছিস কি? না, এ শুধু অরণ্যের ওদন, কঙ্কালে করাঘাত।
2: কি সংবাদ? কাত্যায়ন শত্রু শিবিরে, এ সংবাদ ঠিক।
4: আর কিছু?
2: ক্রিক সিন্ধু নদ পার হয়ে
4: সৈন্য কত?
2: 4 লক্ষ, বিদ্রোহীরা দলবদ্ধ হয়েছে, তাদের সঙ্গে 3 তুরিধ্বনি।
4: আর কিছু?
2: মহারাজের শয়নকক্ষে 25 জন ঘাতক সুড়ঙ্গ কেটে অপেক্ষা করছে।
4: তাদের দলপতি?
2: 5 আর।
4: সৈন্য নিয়ে গিয়ে এই মুহূর্তে তাদের বধ কর।
2: যাক,
4: চমৎকার এই ব্যবসা, সংবাদের চৌর্যবৃত্তি, এ চাণক্যের সৃষ্টি, রামচন্দ্র গুপ্তচর রাখতেন বটে, সে নিজের কুৎসা শুনবার জন্য। আমি গুপ্তচর রাখি কুৎসার কণ্ঠরোধ করতে।
1: আমায় ডেকে পাঠিয়েছিলেন গুরুদেব?
4: হ্যাঁ চন্দ্রকেতু, চন্দ্রগুপ্ত আজ রাত্রিকালে দাক্ষিণাত্য জয় করে ফিরে আসছে জানো?
1: জানি, তিনি নগরীতে উৎসবের আয়োজন করতে আমায় আদেশ দিয়েছেন।
4: আয়োজন করেছো?
1: করেছি। নগরী আলোকিত হবে, গৃহে গৃহে শঙ্খধ্বনি হবে, পথে জয়বাদ্য হবে।
4: না, যাও উৎসব বন্ধ করো।
1: সে কি গুরুদেব?
4: যাও।
1: আজ চন্দ্রগুপ্ত দাক্ষিণাত্য জয় করে মগধে ফিরে আসছে। আজ বহুদিন পরে বন্ধুর জয়দীপ্ত মুখখানি দেখতে পাবো। আজ আমার কি আনন্দ! চন্দ্রগুপ্ত, তুমি কি পূর্ব জন্মে আমার ভাই ছিলে? স্বাগত মহারাজ।
6: চন্দ্রকেতু, আমার আদেশ পেয়েছিলে?
1: কি আদেশ প্রিয়বর?
6: যে আমার আগমন উপলক্ষে নগরী আলোকিত হবে, এই আদেশ পেয়েছিলে?
1: হ্যাঁ পেয়েছিলাম।
6: সেই আদেশ পালিত হয় নাই কেন?
1: মন্ত্রীর নিষেধ ছিল।
6: তা আমি পূর্বেই অনুমান করেছিলাম। চন্দ্রকেতু, মগধের মহারাজ আমি না চাণক্য?
1: মগধের মহারাজ চন্দ্রগুপ্ত।
6: তবে
1: প্রিয়বর,
6: শুনতে চাই না, মন্ত্রীকে ডাকো।
4: মহারাজের জয় হোক।
6: মন্ত্রীবর, আমি আজ আমার নগর প্রবেশ উপলক্ষে নগরী আলোকিত করবার আজ্ঞা দিয়েছিলাম, সে আজ্ঞা পালিত হয় নাই কেন?
4: আমি নিষেধ করেছিলাম।
6: মন্ত্রী, আমি জানতে চাই যে রাজ্যের রাজা আমি না চাণক্য?
4: মহারাজ চন্দ্রগুপ্ত।
6: কই, তা তো দেখছি না। দেখছি মন্ত্রী চাণক্য পাতলে পুত্রে নিশ্চিন্ত হয়ে বসে রাজভোগ খাবেন, আর মহারাজ চন্দ্রগুপ্ত তার উপকরণ দেশ দেশান্তর থেকে আহরণ করে এনে দেবে। মহারাজ চন্দ্রগুপ্ত মন্ত্রী চাণক্যের আদেশ অবনত শিরে বহন করবে, আর চাণক্য চন্দ্রগুপ্তের আজ্ঞায় পদাঘাত করবেন। এই যদি আমাদের মধ্যে সম্বন্ধ হয়, তবে সে বন্ধন যত শীঘ্র ছিন্ন হয় ততই মঙ্গল।
4: মহারাজের অভিরুচি, মন্ত্রিত্ব আমি ত্যাগ করলাম। মহারাজ চাণক্য নিশ্চিন্ত বিলাসে রাজধানীতে বসে নেই, সেইখানে বসে একটা প্রকাণ্ড সাম্রাজ্য আর তার সাম্রাজ্যপতিকে চালাচ্ছে। চাণক্যের রাজভোগ, সে আহার করে দুই মুষ্টি আতপ তণ্ডুল, শয়ন করে অজিন শয্যায়, রাজ্যের চিন্তায় তৃতীয় প্রহর রাত্রে উষ্ণ মস্তিষ্কে কুটির প্রাঙ্গণে পদচারণা করে। আমি চললাম। হ্যাঁ, যাবার আগে বলে যাই কেন আজ এই উৎসব নিবারণ করেছিলাম। ভূতপূর্ব মহারাজ নন্দের মন্ত্রীর দলস্থ লোকেরা উৎসবের সুযোগ নিয়ে রাত্রে রাজধানী আক্রমণ করতে মনস্থ করেছিল। রাজশয়ন কক্ষে সুড়ঙ্গ কেটে হত্যাকারীরা অপেক্ষা করছে। ভয় নেই, আমি সৈনিক পাঠিয়েছি তাদের বধ করতে। আরো এক বিজয়ী সেলেউকোস সিন্ধু নদ পার হয়েছে, শত্রু চারিদিকে সশস্ত্র। এখন উৎসবের সময় নয়, তাই আপাতত উৎসব স্থগিত রেখেছে।
1: গুরুদেব,
4: কৈফিয়ত দেবার পর চাণক্য আর মন্ত্রিত্ব গ্রহণ করে না চন্দ্রকেতু।
1: উপদেশ শোনো বন্ধু, মন্ত্রীকে হাতে পায়ে ধরে ফেরাও।
6: তোমার উপদেশ চাই না চন্দ্রকেতু, তোমার অনুরোধে একবার চাণক্যকে আমি ক্ষমা করেছিলাম, মহাভ্রম করেছিলাম।
1: কিন্তু গুরুদেব যা করছেন সেটা তোমারই মঙ্গলের জন্যে।
6: সেই জন্য কি ব্রাহ্মণ আমার ভাই নন্দকে হত্যা করেছিলেন? তিনি আর কাত্যায়ন আমার অভাগা ভাইকে হত্যা করে পৈশাচি কল্লাতে তার মৃতদেহের উপরে তাণ্ডব নৃত্য করেছিলেন, আমি দেখিনি।
1: তাছাড়া এই সিংহাসনের জন্য তুমি তো তার কাছে ঋণী।
6: ঋণী? অপ্রিয় বাক্য বলতে তুমি বেশ করু, তা আমি জানি।
1: অপ্রিয় সত্য বলবার অধিকার একমাত্র বন্ধুরই আছে।
6: সে বন্ধুত্ব হয় সমানে সমানে।
1: আমার অধ্যত্ব মার্জনা করবেন মহারাজ, ভবিষ্যতে আর আমি মহারাজের সঙ্গে বন্ধুত্বে স্পর্ধা করব না। বিদায়। তবে যাবার পূর্বে বলে যাই, মহারাজ সম্পদে আমার বন্ধুত্ব উপেক্ষা করেন করুন, কিন্তু বিপদে এসে বন্ধুত্বের উপর দাবি করতে লজ্জিত হবেন না। চন্দ্রকেতু আপনার প্রয়োজনে চিরদিনই মৃত্যুবরণ করতে প্রস্তুত।
7: বর্বর চন্দ্রগুপ্তের সঙ্গে গ্রিক সম্রাট সেলুকাসের কন্যার বিবাহ, আমি এও সন্ধি দিয়ে মুক্তি ক্রয় করব না, কখনো না।
8: বাবা, আর দর্শ শোভা পায় না, অপমানের চূড়ান্ত হয়েছে, এখনো শির উঁচু করে আছে, লজ্জা নেই?
7: কিসের লজ্জা? যুদ্ধে জয় পরাজয় আছে, এবার পরাজিত হয়েছি, আবার যদি মুক্তি পাই।
8: পরপরের দয়ার উপর নির্ভর করে কোথায় গেল সে প্রতিজ্ঞা? হয় জয় না হয় মৃত্যু, লজ্জা কর না। ওহ, কি অধঃপতন!
7: ছিলেন তোমার মুখে এই কথা? এই আমার দুঃখের চরম সীমা।
8: না বাবা, অন্যায় করেছি, মার্জনা করুন। বাবা, আপনি মুক্ত হন, মুক্ত হয়ে গ্রীকের এই অপমানের প্রতিশোধ নিন। আমি আপনাকে মুক্ত করব, আমি চন্দ্রগুপ্তকে বিবাহ করব।
7: না করুন, আমার মুক্তির জন্য সেই মূল্য দেব না।

0: তার প্রয়োজন নেই বীরবর, গ্রিক সম্রাট আপনি মুক্ত, ইচ্ছা হয় আবার মগধ আক্রমণ করবেন, চন্দ্রগুপ্ত তার জন্য প্রস্তুত থাকবে। যান বীরবর, যান রাজকন্যা, আপনারা মুক্ত। সম্রাট, এই হিন্দু জাতি বর্বর নয়, তারাও পুরুর প্রতি সেকেন্দার শাহর সৌজন্যের উত্তর দিতে জানে। তবে আসি সম্রাট।
1: ভারত সম্রাট চন্দ্রগুপ্ত, তুমি মহৎ, তুমি একদিন আমার প্রাণ রক্ষা করেছিলে, আজ তুমি বিনা শর্তে আমাদের মুক্ত করে দিলে, আমি তা ভুলব না। ভারত সম্রাট, আমি প্রস্তাবিত সন্ধির সমস্ত শর্তে সম্মত আছি। যে সাম্রাজ্য খণ্ড ছেড়ে দিলাম তা পারি তো বাহু বলে আবার জয় করু, কিন্তু তোমায় কন্যা দিতে পারি না, কারণ তুমি হিন্দু।
2: হিন্দু মান
1: খেলেন?
0: বুঝেছি রাজকন্যা, এ আমার মহৎ সম্মান, মাথা পেতে নিচ্ছি, কিন্তু বীরবর, আমি এ ভিক্ষা গ্রহণ করতে অক্ষম। আমি মুক্ত কণ্ঠে স্বীকার করি যে আমি আপনার কন্যার প্রেমে মুগ্ধ, কিন্তু সম্রাট, আমার বন্ধুবর চন্দ্রকেতু মৃত্যুকালে তার ভগ্নী ছায়াকে আমার করে সমর্পণ করে গিয়েছেন, ভারতের ভাবী সম্রাজ্ঞী মলয় রাজ দুই তার ছায়া।
3: এই অমূল্য রত্ন তোমার বক্ষে ধারণ করো, এই আমার সর্বাপেক্ষা গৌরবময় মুহূর্ত। কিন্তু যদি জানতে বোন কি মূল্য দিয়ে সে গৌরব ক্রয় করলাম।
0: না না না না, এ হতে পারে না, এ হতে পারে না চন্দ্রকেতু, না না, কখনো নয়, কখনো নয়। সম্রাট সম্রাট, আপনারা মুক্ত।
4: এসো কাত্যায়ন, এসো বন্ধু।
5: ব্যঙ্গের প্রয়োজন কি চাণক্য?
4: বন্ধন মোচন করে দাও প্রহরী, আর তো আমাদের মধ্যে প্রভেদ নেই বন্ধু।
5: প্রভেদ নেই, তোমার এক ইঙ্গিতে এই মুহূর্তেই আমার জীবনের শেষ মুহূর্ত হতে পারে। আমি বন্দী, আর তুমি একটা বিশাল সাম্রাজ্যের সর্বময় কর্তা।
4: এই ছোড়া নাও, আমার বুকে আমল বসিয়ে দাও, তোমার মন্ত্রিত্বের পথ পরিষ্কার করো।
5: তোমার অভিপ্রায় কি চাণক্য?
4: আমি সাম্রাজ্যের জঙ্গল পরিষ্কার করে দিয়েছি, এক উষর প্রান্তরকে উর্বর ক্ষেত্রে পরিণত করেছি, তুমি যা পারনি। এই বিশাল সাম্রাজ্যে একটা ত্রস্ত শান্তি বিরাজ করছে, আকাশে যদি ঈশ্বর থাকেন তিনি চাণক্যের এই মহাসৃষ্টি মুগ্ধ দৃষ্টিতে নিরীক্ষণ করছেন। সব করেছি কিন্তু তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারলাম না, পারব কোথা থেকে? বাইরে এই অদ্ভুত মনীষা দেখছো, কিন্তু আমার হৃদয় চিরে দেখো বন্ধু, সে এক শুষ্ক মরুভূমি, এক কণা করুণা নেই, স্নেহ নেই, বিশ্বাস নেই, শ্বাস নেই, খোসা নিয়ে কি করব, ইচ্ছে করে ভেঙে টেনে চুড়ে ফেলে দি।
5: আশ্চর্য, তুমি আহি চাণক্য, এই দুর্দান্তে, এই অটল প্রতিজ্ঞা, এই তীক্ষ্ণ বুদ্ধি।
4: বুদ্ধি বুদ্ধি, শুনতে শুনতে কান বধির হয়ে গেছে, পথে ঘাটে প্রান্তরে বিশ্বসূত্রের ওই এক কথা, চাণক্যের কি বুদ্ধি, চাণক্যের কি বুদ্ধি, চাণক্যের কি বুদ্ধি। যে বুদ্ধিকে এতদিন আমি যেই দৈব বাণীর মতো অনুসরণ করে এসেছি, আজ বুঝতে পেরেছি সে বর নয়, সে অভিশাপ। সে ফিরে দাঁড়িয়েছে, মুখ দেখতে পেয়েছি, সজীব মূর্তি নয়, কঙ্কাল, এতদিন চালিয়ে নিয়ে বেড়াচ্ছিল, এখন এখন তাড়া করিতে, ভয়ঙ্কর।
5: তুমি কি ক্ষিপ্ত হয়েছো চাণক্য?
4: এই সুন্দর প্রভাত ধরণী বিবাহের কন্যার মতো সেজেছে, তার মুখের ওপর সূর্যের কনকরশ্মি ঈশ্বরের আশীর্বাদের মতো এসে পড়েছে, আর সৃষ্টি ছাড়া আমি দ্বারস্থ ভিক্ষুকের মতো দাঁড়িয়ে তাই দেখছি।
5: চাণক্য চাণক্য,
4: তবু একদিন ছিল যেদিন সংসার আমার কাছে উৎসব মন্দির বলে বোধ হতো। সেই সব কাত্যায়ন বন্ধু ডেকে আন।
5: কাকে?
4: ওই ভিক্ষু কার্তিক বাবাকে। কেন এমন হয় বালিকা, তার কণ্ঠস্বর কেন এমন হয়? ভেতরে এসো। ভিক্ষুক, এত রাত্রে ভিক্ষা করতে বেরিয়েছো যে?
6: এই মাত্র নগরে এলাম, সারাদিন কিছু খাইনি বাবা।
7: এদিকে এসো তো মা।

0: বালিকা, তোমার নাম কি?
1: মাধু।
0: তোমার বাড়ি কোথায়?
1: অনেক দূর। না না, আমাদের বাড়ি নেই বাবা। কখনো কৃষ্ণশালায় থাকি আর কখনো গাছতলায় থাকি।
0: গাইতে পারো?
2: পারি কই কি বাবা, গাত তো মাঝে।
0: না না, আগে কিছু খাক, একটু বিশ্রাম করুক।
2: তাতে কিছু কষ্ট নাই বাবা, এ আমাদের ব্যবসা। গাত মা।
3: কই মহাসিন্ধুর পা একে কি সঙ্গীত ভেসে আসে।

0: একবার এদিকে এসো তো মা, একেবারে সেই মুখ সেই চোখ দুটি একেবারে, অথচ ভিক্ষু একটা কথা জিজ্ঞাসা করি, এ তোমার কন্যা? সত্য বলো, তোমায় প্রচুর পুরস্কার দেবো, বলো।
1: না বাবা, এ আমার মেয়ে নয়, কতে মানি কুড়িয়েতে।
0: তবে তোমার মেয়ে নয়?
1: না বাবা, কুড়িয়েতে।
0: কোথায় পেলে?
1: ভগবান দিয়েছেন, এই পুণ্যে মাঠে পেয়েছি জানি না, টাকা কি করে খেতাম, সেই পাপে চক্ষু দুটি হারিয়ে।
0: দস্যু ছিলে, ব্যবসা ছেড়ে দিয়েছো?
1: কি বলছি বাবা।
0: মেয়ে কোথায় পেলে?
1: অবন্তিপুরে।
0: অবন্তিপুরে কোন জায়গায়?
1: পথে।
0: না, এক ব্রাহ্মণের ঘর থেকে চুরি করে এনেছো, কোনো ভয় নেই, চুরি করেছিলে?
1: না বাবা।
0: হত্যা করবো, সত্য বলো, টাকা কি করে এনেছিলে?
1: হ্যাঁ বাবা।
0: নদীর ধারে বাড়ি?
1: আচ্ছা হ্যাঁ।
0: উদ্বেল হয়ো না, তখন এর বয়স
1: 3 কি 4 বছর।
0: নাম কি বলেছিল? আত্রেয়ী। শুনেছ কাত্যায়ন বলেছে আত্রেয়ী? বাবের নাম
1: চাণক্য।
0: দস্যু, তোমায় মারবো না, তোমার কি সাগ্রহ স্পর্শ করবো না, কোনো ভয় নেই, কাত্যায়ন না, রক্ষী না, যাও ভিক্ষুক। আমি যেই ব্রাহ্মণ, এই কন্যা আমার।
1: আমার মেয়েটি টেনে নিও না বাবা, এই আন্ধের নুড়ি খেতে পাবো না বাবা।
0: এক রাজ্য খণ্ড দেব। দস্যু, তুমি আমায় পদের ভিকিরি করেছো, তুমি আমায় সম্রাট করেছো, তুমি আমায় নরকে নিক্ষেপ করে আবার স্বর্গে উঠিয়েছ, আমি তোমায় পদ করে তোমার মূর্তি পূজা করবো। আনন্দ না দুঃখ, এই যে একটা কিছু করতে হবে, একটা কিছু করতে হবে, যাতে বুঝতে পারি আমি বেঁচে আছি। নারী দেখতে জানো, দেখো তো আমি বেঁচে আছি কিনা, দেখো তো বৃহ কাল না বড় কাল, সত্য না সত্য, আলোকের উচ্ছ্বাস না অন্ধকারের বন্যা, সৃষ্টির সঙ্গীত না প্রলয় কল্লো, দেখো তো নইলে সম্ভব, এতদিন পরে আমার কন্যা, ভারতের শাসনকর্তার কন্যা কাত্যায়ন এসেছে আমার দ্বারে ভিক্ষা করতে। কাত্যায়ন, কাত্যায়ন,
1: তোকে দেখতে হও, তোকে দেখতে হও।
0: এ সম্ভব নয়, ছলনা, প্রতারণা, ষড়যন্ত্র। হ্যাঁ, তোমার ষড়যন্ত্র কাত্যায়ন। এ যে সেই মুখ সেই চোখ দুটি, আত্রেয়ী মা আমার, এতদিন সন্তানকে ভুলে কোথায় ছিলি পাতানি মা? কাত্যায়ন শোনো, কুঞ্জবনে একটা সামস্তত্ব উঠছে না, দেখো দেখো ওই নদী আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠেছে, আকাশ থেকে একটা স্নিগ্ধ সৌরভ হিল্লোল ভেসে আসছে, আমার শরীর অবসন্ন হয়ে আসছে, আমায় শয্যায় নিয়ে চলো কাত্যায়ন।

0: সঙ্গে হেলেনের বিবাহ, শেষে তাও হল ওই নগরের উচ্চ উৎসব করা হোক। কিন্তু কই, হেলেন তো এখনো এলো না। এই যে হেলেন, হেলেন আমি এতক্ষণ তোমারই প্রতীক্ষা করছিলাম।
1: আমি নিজেই এসেছি আপনাকে রাজসভায় নিয়ে যেতে। আসুন বাবা।
0: না আমি যাব না, তাই তোমায় ডেকে পাঠিয়েছি।
1: কেন বাবা, আপনার কন্যার বিবাহ উৎসবে আপনি যাবেন না?
0: না মা, আমি এখান থেকে বিদায় নিচ্ছি।
1: বুঝেছি।
0: হেলেন আমার উপর অভিমান করো না মা।
1: না বাবা, আপনার উপর আর আমার এমন কি দাবি আছে যে আমি আপনার উপর অভিমান করবো?
0: আরে মূঢ় পিতা, এত স্নেহের, এত যত্নের, এত আদরের কন্যা একদিনে একেবারে পর তোর আর কেউ নয়।
1: না বাবা, আমায় ক্ষমা করুন, আমি অন্যায় বলেছি। বাবা বাবা।

0: গুরুদেব চাণক্যই সে কীর্তির সূচনা করে দিয়েছেন। একবার আমার অভ্যত্বের জন্য তিনি আমায় ত্যাগ করে গিয়েছিলেন, আমার অকৃত্রিম বন্ধু চন্দ্র কেতু তাকে ফিরিয়ে এনেছিল, আজ সেই সৌভাগ্যক্রমে আমি এই সিংহাসনের অধিকারী।
1: মহারাজ চন্দ্রগুপ্তের জয় হোক। সেই শুদ্রাণী মা সম্বোধনে আজ সমুচিত উত্তর হলো, সেই শুদ্রাণীর পুত্র আজ ভুবন বিজয়ী ভারত সম্রাট চন্দ্রগুপ্ত।
0: আর সেই মা তার নামে এই রাজবংশের নাম হোক মৌর্য বংশ।

শুনলেন বাংলা নাটক চন্দ্রগুপ্ত, পরিচালনায় শৈলেন চৌধুরী। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন বাংলা আধুনিক গান শিল্পী নির্মলা মিশ্র।

শুনলেন বাংলা আধুনিক গান, শিল্পী ছিলেন নির্মলা মিশ্র। আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত জাপানে আসন্ন এশিয়া গেমস 20-র হাইলাইট।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত জাপানে আসন্ন এশিয়া গেমস টোয়েন্টির হাইলাইট অনুষ্ঠানে এখন একটি দেশাত্মবোধক গান।

শুনলেন দেশাত্মবোধক গান। অনুষ্ঠানে এখন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল সোমবার 5ই অক্টোবর 1980। অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়, 6:05 অমৃতবাণী। এতে শুনবেন উপনিষদ থেকে পাঠ। 6:10 সুরাঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি। 6:25 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত হায়ংনি খরাং অনুষ্ঠান। 6:55 অনুষ্ঠান সূচি। 7টায় তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্রের প্রথমে স্থানীয় বাংলা সংবাদ এবং পরে ককবরক সংবাদ। 8টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত। 8:15 আজকের কবিতা বলবেন অস্মিতা চৌধুরী, বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, নবম শ্রেণীর ছাত্রী। এবং এর অব্যবহিত পরেই শুনবেন দোলন চাপা অনুষ্ঠানে নজরুলগীতি শিল্পী ধীরেন বসু। 8:30 ছোট শিশুদের জন্য অনুষ্ঠান শিশু মেলা। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ। 9:05 হিন্দি ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান গানে গানে। 10টায়